একই ভাদ্র 1433 বঙ্গাব্দ, তেসরা সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ। এখন সময় সকাল 5:58। শুরু হলো আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে।

আকাশবাণী কৈলাসহর অমৃতবাণী। ধর্মের যিনি যে ব্যাখ্যা করুন না, ধর্ম এক। দুইটি মাত্র মূল সূত্রে সমস্ত মনুষ্যের নীতিশাস্ত্র কথিত হইতে পারে, তাহার মধ্যে একটি আত্মসম্বন্ধীয়, দ্বিতীয়টি পরসম্বন্ধীয়। যাহা আত্মসম্বন্ধীয় তাহাকে আত্মসংস্কার নীতির মূল বলা যাইতে পারে, আত্মচিত্তের স্ফূর্তি এবং নির্মলতা রক্ষাই তাহার উদ্দেশ্য। দ্বিতীয়টি পরসম্বন্ধীয় বলিয়াই তাহাকে যথার্থ ধর্মনীতির মূল বলা যাইতে পারে। পরের অনিষ্ট করিও না, সাধ্যানুসারে পরের মঙ্গল করিও, এই মহতি উক্তি জগতীয় তাবৎ ধর্মশাস্ত্রের একমাত্র মূল এবং একমাত্র পরিণাম। অন্য যে কোনো নৈতিক উক্তি বলো না কেন, তাহার আদি ও চরম ইহাতেই বিলীন হইবে। আত্মসংস্কার নীতির সকল তত্ত্বের সহিত এই মহানীতিতত্ত্বের ঐক্য আছে। পরহিত নীতি এবং আত্মসংস্কার নীতি একই তত্ত্বের ভিন্ন ভিন্ন ব্যাখ্যা মাত্র। পরহিত রতি এবং পরের অহিতে বিরতি, ইহাই সমগ্র নীতিশাস্ত্রের সার উপদেশ।

0: যখন স্নেহশালী ব্যক্তি স্নেহের পাত্রের কোনো কার্যে হস্তক্ষেপ করিতে উদ্যত হন, তখন তাহার মনে দৃঢ় সংকল্প করা উচিত যে আমি কেবল আপন সুখের জন্য হস্তক্ষেপ করিব না, আপনার ভাবিয়া যাহার প্রতি স্নেহ করি তাহার কোনো প্রকার অনিষ্ট করিব না, আমার যতটুকু কষ্ট সহ্য করিতে হয় করিব, তথাপি তাহার কোনো প্রকার অহিতে তাহাকে প্রবৃত্ত করিব না। যখন এমন ঘটে যে সত্য পালনে পরের গুরুতর অনিষ্ট, সত্য ভঙ্গে ততদূর নহে, তখন সত্য পালনীয় নহে। অস্বার্থপর প্রেম এবং ধর্ম ইহাদের একই গতি, একই চরম, উভয়ের সাধ্য অন্যের মঙ্গল। বস্তুত প্রেম এবং ধর্ম একই পদার্থ। সর্বসংসার প্রেমের বিষয়ীভূত হইলেই ধর্ম নাম প্রাপ্ত হয়, এবং ধর্ম যতদিন না সর্বজনীন প্রেম স্বরূপ হয় ততদিন সম্পূর্ণতা প্রাপ্ত হয় না।
1: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ শুনলেন। আকাশবাণী কৈলাসহর। এখন শুনুন ভক্তিগীতি শিল্পী শ্রীকুমার চট্টোপাধ্যায়।

শ্রীকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন ভক্তিগীতি, আকাশবাণী কৈলাসহর। এখন বিবিধ ভারতী অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে মুম্বাই কেন্দ্র থেকে।

বিবিধ ভারতী অনুষ্ঠান সম্প্রচারিত হলো মুম্বাই কেন্দ্র থেকে আকাশবাণী কৈলাসহর। আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি সুপ্রভাত সকাল 7টায়।

6:10 ভক্তি সুধা অনুষ্ঠানে শুনবেন ভক্তিগীতি, 7:25 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:35 স্থানীয় বাংলা সংবাদ এবং 7:40 ককবরুক সংবাদ সম্প্রচারিত হবে আগরতলা কেন্দ্র থেকে। রবীন্দ্রসঙ্গীত 7:45, সকাল 8:00 হিন্দি এবং 8:15 ইংরেজি প্রভাতী সংবাদ সম্প্রচারিত হবে দিল্লি কেন্দ্র থেকে। উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে সকাল 8:30। 8:40 আধুনিক গান, 9:00 হিন্দি ও ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে, 9:10 বিবিধ ভারতী অনুষ্ঠান, 11:00 লাইভ ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা, অনুষ্ঠান পরিচিতি বেলা 12:00, 12:05 উত্তর পূর্বাঞ্চলের গানের অনুষ্ঠান সপ্তসুর, হিন্দি ছবির গান শুনবেন 12:30, বেলা 1:00 হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্রের, 1:05 বাংলা ছবির গানের অনুষ্ঠান ছায়া গীতি, 1:30 সম্প্রচারিত হবে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 1:40 দেশাত্মবোধক গান শুনবেন মাতৃবন্দনা অনুষ্ঠানে, 2:00 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্রের, 2:15 ছোটদের গান বিবিধ ভারতী অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে 2:30। সন্ধ্যে 6:00 ঘর গৃহস্থী, ককবরুক অনুষ্ঠান, 7:45 ককবরুক সংবাদ এবং 7:55 স্থানীয় বাংলা সংবাদ সম্প্রচারিত হবে আগরতলা কেন্দ্র থেকে, 7:35 এবং 10:00 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে। এশিয়া কাপ টি-20 মহিলা ক্রিকেট টুর্নামেন্ট 2026

রাত 10:10 শুনবেন রবীন্দ্রসঙ্গীত, 10:20 বিশ্ববার্তা দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে। রাত 10:30 আগামীকালের অনুষ্ঠান পরিচিতি, আবহাওয়ার বিজ্ঞপ্তি এবং আজকের অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলাসহর।

নমস্কার, সুপ্রভাত শ্রোতা বন্ধু। শুরু করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। প্রথমে আজকের দিনটি। বাংলা চলচ্চিত্র জগতের মহানায়ক বলতে যাকে বোঝানো হয় তিনি উত্তম কুমার, আসল নাম অরুণ কুমার চট্টোপাধ্যায়। অভিনেতা, চিত্র প্রযোজক, পরিচালক এবং আরও অনেক গুণের অধিকারী অরুণ কুমার ওরফে উত্তম কুমার জন্মগ্রহণ করেন 1926 খ্রিস্টাব্দের 3রা সেপ্টেম্বর। আরও এক চট্টোপাধ্যায় অভিনেতাকে দর্শক কোনোদিন ভুলতে পারবে না, যার জন্ম 1937-এর আজকের দিনে। গুপি গাইন বাঘা বাইন, হীরক রাজার দেশে গুপি বাঘা ফিরে এলো, এর গুপি গাইনকে কে না চেনে? তিনি তপন চট্টোপাধ্যায়। 1923 খ্রিস্টাব্দের 3রা সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন বিশিষ্ট তবলা শিল্পী কিষেন মহারাজ। শিক্ষাবিদ, দার্শনিক আচার্য ব্রজেন্দ্রনাথ শীল জন্মগ্রহণ করেন 1864 খ্রিস্টাব্দের আজকের দিনে। ভিয়েতনামের বিপ্লবী জননেতা হোচিমিনের জীবনাবসান 1969 খ্রিস্টাব্দের আজকের দিনে। শুনলেন আজকের দিনটি। এবারে সংবাদপত্রের সংবাদ শিরোনাম। আজ আগরতলা থেকে প্রকাশিত সংবাদপত্র ত্রিপুরা ভবিষ্যতের সংবাদ শিরোনাম। কয়লা শহরে ফের বিমান চলাচলের সম্ভাবনা খতিয়ে দেখতে সমীক্ষা শুরু। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বরখাস্ত ও হয়রানি বন্ধে পেশাজীবী মানবাধিকার পরিষদের আহ্বান। রাজ্যে এসআইআর বন্ধের আর্জি শাসকের। রোহিঙ্গা অনুপ্রবেশ ও মাদক পাচারে অভিযুক্ত 3 ভাই। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কোয়াডেপা সীমান্ত এলাকা এখন আন্তর্জাতিক পাচারকারী এবং অবৈধ অনুপ্রবেশের মূল করিডোরে পরিণত হয়েছে। ইউরোপের উদ্দেশ্যে পাড়ি দিল 4 জাতের অর্গানিক ধান। রাজ্য মহিলা ক্রিকেট শুরু আজ থেকে। আন্তর্জাতিক ফুটবল ম্যাচের জন্য ডিজিটাল টিকিট পরিষেবা চালু। আজ কলকাতা থেকে প্রকাশিত বর্তমান পত্রিকার সংবাদ শিরোনাম। তেলেঙ্গানায় সেনার অস্ত্রাগারে চুরি, গায়েব 12টি আগ্নেয়াস্ত্র। তিরুপতি মন্দিরের আধিকারিকের বাড়ি ও অফিসে তল্লাশি, আর্থিক দুর্নীতির অভিযোগ। স্নাতকে আসন পূরণের জন্য কলেজ ভিত্তিক অনলাইন ভর্তির নির্দেশ দিয়েও তা স্থগিত রাখল উচ্চশিক্ষা দপ্তর। গম্ভীরদের নিয়ে মুম্বাইয়ে আজ বোর্ডের গুরুত্বপূর্ণ বৈঠক। উপস্থিত থাকবেন বিসিসিআই সভাপতি, সচিব, টিম ইন্ডিয়ার কোচ, ক্যাপ্টেন, নির্বাচক এবং ডিরেক্টর অব ক্রিকেট। দলীপ ট্রফির সেমিফাইনালে উত্তরাঞ্চলের বিরুদ্ধে দক্ষিণাঞ্চলের জয়ের নায়ক তিলক বর্মা। টেস্ট ম্যাচ খেলায় লক্ষ্য তিলকের। হরমনপ্রীতদের সামনে দুর্বল হংকং। প্রথম ম্যাচে থাইল্যান্ডকে 94 রানে চুরমার করলেও মিডল অর্ডার নিয়ে দুশ্চিন্তা রয়ে গিয়েছে ভারতের। দুর্বলতা কাটিয়ে ওঠাই

লক্ষ্য টিম ইন্ডিয়ার। শুনলেন সংবাদপত্রের সংবাদ শিরোনাম। আবহাওয়ার পূর্বাভাস ও কৃষি পরামর্শ। আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন এবং এক দুই জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 থেকে 34 এবং 25 থেকে 26 ডিগ্রি পর্যন্ত পরিবর্তিত হতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ পূর্ব দিক থেকে গড়ে সর্বোচ্চ ঘন্টায় 7 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 96 এবং 60% হতে পারে। আর্দ্র ও মেঘলা আবহাওয়ায় করলা, পটল প্রভৃতির জমিতে একই সাথে ডাউনি মিলডিউ ও মোজাইক ভাইরাসের আক্রমণ দেখা দিতে পারে। একইভাবে বর্তমান পরিস্থিতিতে ঢেঁড়সে সাদা মাছির আক্রমণের ফলে হলুদ শিরা রোগের প্রকোপ দেখা দিতে পারে। তাছাড়া এই আর্দ্র ও মেঘলা আবহাওয়ায় লঙ্কায় পাতা মোড়ানো রোগের সম্ভাবনাও যথেষ্ট। এইসব আক্রমণ নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নিকটবর্তী কৃষি আধিকারিকের সাথে যোগাযোগ করতে হবে। এই সময়ে খালি জমিতে ধনে পাতা, শাক জাতীয় সবজি, ফ্রেঞ্চ বিন, মূলো, বরবটি ইত্যাদির মতো স্বল্পমেয়াদী সবজি চাষ করা লাভজনক। তবে বৃষ্টির জল থেকে ফসল রক্ষার জন্য উঁচু আলে বীজ বপন করা উচিত। জেলার এক দুই জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাই কিছুটা সতর্ক থাকতে হবে। জমির ধানে শীষ এসে গেছে, এই অবস্থায় জমিতে জল দাঁড়িয়ে গেলে তা ফুল আসা বা ফুল থেকে ধান তৈরিতে বাধা সৃষ্টি করতে পারে, যা পরবর্তীতে ফলন হ্রাস করতে পারে। তাই জমির নালাগুলো খোলা রাখতে হবে, তবে একই সাথে জমিতে 2 থেকে 5 সেন্টিমিটার জল ধরে রাখার ব্যবস্থাও রাখতে হবে। ভারী বৃষ্টিপাতের ফলে পুকুর উপচে মাছ যাতে বেরিয়ে যেতে না পারে সেজন্য পুকুরের চারপাশে জাল দিয়ে ঘিরে দিতে হবে। জলস্তর বাড়ার কারণে পাড় ভাঙা বা পুকুরের কাঠামো ধসে পড়া রোধ করতে মাটি বা বালির বস্তা দিয়ে পাড় উঁচু ও মজবুত করতে হবে। দীর্ঘ সময় আকাশ মেঘলা বা অন্ধকার থাকলে কিংবা ভারী বৃষ্টিপাতের সময় জলে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা কমে যায়, তাই এ সময় মাছের খাবার দেওয়া নিয়ন্ত্রণ অথবা খাবারের পরিমাণ অনেক কমিয়ে দিতে হবে। প্রাণীর খাদ্যের গুণাগুণ বজায় রাখার জন্য, বিশেষ করে বৃষ্টির জন্য যখন ঘরে বেঁধে রাখা হয় তখন একান্ত প্রয়োজন। এর জন্য খাদ্যে প্রয়োজন অনুসারে বিভিন্ন ভিটামিন বা খনিজের মিশ্রণ প্রাণীর স্বাস্থ্য এবং বৃদ্ধির জন্য একান্ত প্রয়োজন। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস এবং কৃষি পরামর্শ। শ্রোতা বন্ধু, আজ যাদের জন্মদিন বা বিশেষ দিন তাদের জন্য বিশেষ শুভেচ্ছা। শুভেচ্ছা সব শ্রোতা বন্ধুদের জন্য। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সুরক্ষিত থাকুন। শেষ করছি আজকে সুপ্রভাত অনুষ্ঠান।

আকাশবাণী কৈলা শহর ভক্তিসুধা অনুষ্ঠানে এখন শুনুন ভক্তিগীতি, শিল্পী মান্না দে।

ভক্তি সুধা অনুষ্ঠানে ভক্তিগীতি শুনলেন মান্না দের কণ্ঠে, আকাশবাণী কৈলাসহর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে। এখন সময় সকাল 7:24:35। কিছুক্ষণের মধ্যেই কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ এবং আগরতলা কেন্দ্র থেকে স্থানীয় বাংলা সংবাদ ও ককবরক সংবাদ সম্প্রচারিত হচ্ছে।

আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার আজ নতুন দিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নগরায়ণ, জনসংখ্যা বৃদ্ধি এবং ভবিষ্যতে জলের প্রয়োজনীয়তা সংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জ সম্পর্কে নগর পর্ষদগুলিকে সচেতন হতে বলেছেন। কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং আজ মুম্বাইতে ব্যাংক এবং রাজ্য গ্রামীণ জীবিকা মিশনের প্রতিনিধিদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করবেন। জাপানের ক্রেডিট রেটিং এজেন্সি JCRA ভারতের সার্বভৌম ক্রেডিট রেটিং BBB+ থেকে উন্নীত করে A- করেছে। মহিলাদের টি-20 এশিয়া কাপে আজ সংযুক্ত আরব

রাজশাহীর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গ্রুপের দ্বিতীয় ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে ভারত। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার আজ নতুন দিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। বৈঠকে দুই দেশের সম্পর্কের পূর্ণাঙ্গ পরিসর এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনা হবে। তিন দিনের ভারত সফরে বেলজিয়ামের প্রধানমন্ত্রী গতকাল রাতে রাজধানী দিল্লিতে এসে পৌঁছন। প্রধানমন্ত্রী ডি ওয়েভারের সফরসঙ্গী হিসেবে রয়েছেন বেলজিয়ামের প্রতিরক্ষামন্ত্রী থ্রিও ফ্র্যাঙ্কেন। গত বছরের ফেব্রুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর প্রথম ভারত সফর। ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির প্রেক্ষাপটে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির একটি ব্যবসায়িক অনুষ্ঠানেও বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার। বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই সফর ভারত ও বেলজিয়ামের অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করার এবং বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা এবং পুনর্নবীকরণ শক্তির মতো পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রগুলিতে সহযোগিতা জোরদার করার সুযোগ করে দেবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নগরায়ণ, জনসংখ্যা বৃদ্ধি এবং ভবিষ্যতে জলের প্রয়োজনীয়তা থেকে উদ্ভূত চ্যালেঞ্জগুলো সম্পর্কে নগর পর্ষদগুলিকে আরও সচেতন করার আহ্বান জানিয়েছেন। জলশক্তি মন্ত্রক আয়োজিত দুই দিনব্যাপী জাতীয় বিভাগীয় সম্মেলনের সমাপ্তি অধিবেশনে সভাপতিত্ব করে তিনি এই পরামর্শ দেন। প্রধানমন্ত্রী জল সংরক্ষণে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং ভারতীয় প্রস্তুতকারকদের বিশ্বমানের সমাধানের সঙ্গে পরিচিত করতে বিশেষ প্রদর্শনী ও কর্মশালার আয়োজন করার কথা বলেন। এই সম্মেলনের সিদ্ধান্তগুলো যাতে কেবল একদিনের আলোচনাতেই সীমাবদ্ধ না থাকে সে বিষয়ে তিনি গুরুত্ব আরোপ করেন। জনসাধারণের অংশগ্রহণ বা জনভাগিদারী বাড়াতে প্রধানমন্ত্রী জল উৎসব পালনের প্রস্তাব দিয়েছেন। পাশাপাশি জলাশয়ের পলি নিষ্কাশনকে একটি নিয়মিত কর্মসূচিতে পরিণত করা এবং বাঁধের নিরাপত্তার জন্য প্রতিটি বর্ষার আগে কঠোর প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন তিনি। এমনকি পাঠ্যক্রমে জল নিরাপত্তার বিষয়টি অন্তর্ভুক্ত করে স্কুল শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরির উপরেও প্রধানমন্ত্রী জোর দিয়েছেন। কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং আজ মুম্বাইতে ব্যাংক এবং রাজ্য গ্রামীণ জীবিকা মিশনের প্রতিনিধিদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করবেন। স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ঋণ বিতরণের গড় পরিমাণ বৃদ্ধির বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক এবং প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটির ঋণদানের পরিকাঠামো ব্যবস্থা আরও জোরদার করার কথাও বৈঠকে তুলে ধরা হবে। গ্রামীণ উন্নয়ন মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই বৈঠকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, সরকারি ও বেসরকারি বিভিন্ন ব্যাংক, আঞ্চলিক গ্রামীণ ব্যাংক, সমবায় ব্যাংক, ন্যাবার্ড, PFRDA, কেন্দ্রীয় মন্ত্রক, রাজ্য গ্রামীণ জীবিকা মিশন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের বরিষ্ঠ প্রতিনিধিরা অংশ নেবেন। উল্লেখ্য, গ্রামীণ উন্নয়ন মন্ত্রক দীনদয়াল অন্ত্যোদয় যোজনা জাতীয় গ্রামীণ জীবিকা মিশন বাস্তবায়ন করায় গত দেড় দশকে গ্রামে বসবাসকারী 10 কোটিরও বেশি নারীকে 93 লক্ষের বেশি স্বনির্ভর গোষ্ঠী এবং তাদের ফেডারেশনের আওতায় একত্রিত করা সম্ভব হয়েছে। উত্তরপ্রদেশে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের লক্ষ্যে আজ থেকে আগামী 17 তারিখ পর্যন্ত রাজ্যজুড়ে একটি বিশেষ HPV টিকাদান কর্মসূচি চালানো হবে। রাজ্যের 75টি জেলার 14 বছর বয়সী প্রায় 10 লক্ষ কিশোরীকে HPV টিকা দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। লখনৌয়ের মুখ্য চিকিৎসা আধিকারিক ডক্টর NB সিং 14 বছর বয়সী সকল যোগ্য কিশোরী ও তাদের অভিভাবকদের প্রতি এই কর্মসূচির সময় টিকা গ্রহণের আহ্বান জানিয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ভারত ও পোল্যান্ডের দ্বিপাক্ষিক সম্পর্ককে জোরদার করার লক্ষ্যে গতকাল পোল্যান্ডে পৌঁছেছেন। পোল্যান্ডে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নীতা ভূষণ ওয়ারশো বিমানবন্দরে তাকে স্বাগত জানান। এই সফরে ডক্টর জয়শঙ্কর পোল্যান্ডের ডেপুটি প্রাইম মিনিস্টার রাদেসলো সিকোরস্কির সঙ্গে আলোচনা করবেন। পোল্যান্ডে তার নির্ধারিত কর্মসূচি শেষ করে বিদেশমন্ত্রী ইউক্রেন সফর করবেন। সেখানে ইউক্রেনের বিদেশমন্ত্রী আন্দ্রে সিভিহার সঙ্গে তার আলোচনার কথা রয়েছে। নেপালে হর্পাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,250। উদ্ধারকারীরা বৃষ্টি উপেক্ষা করে ভোতেকাশি নদীর গতিপথের সুড়ঙ্গ এবং ভূগর্ভস্থ বিদ্যুৎ কেন্দ্রে আটকে পড়া ব্যক্তিদের সন্ধানে তৎপর রয়েছেন। এদিকে গত সপ্তাহের বন্যায় নিখোঁজদের পরিবার তাদের প্রতীকী শেষকৃত্য সম্পন্ন করেছে। উল্লেখ্য, নিখোঁজদের মধ্যে 583 জন বিদেশি নাগরিক রয়েছেন। নেপাল সেনাবাহিনী সহ যৌথ নিরাপত্তা বাহিনী এ পর্যন্ত হেলিকপ্টার ও স্থলপথ ব্যবহার করে 11,993 জনকে উদ্ধার করেছে। অন্যদিকে অনুসন্ধান ও উদ্ধার কাজে প্রায় 21,314 জন নিরাপত্তা কর্মী নিয়োজিত রয়েছেন। অন্যদিকে চীনের দিকে নেপাল সীমান্তের কাছে তিব্বতের গিরঙে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 21-এ পৌঁছেছে এবং আরও 541 জন নিখোঁজ রয়েছেন। নেপালের প্রধানমন্ত্রী বরেন্দ্র শাহ জানান, এই বন্যা হিমালয় অঞ্চলে ক্রমবর্ধমান জলবায়ু পরিবর্তনের ঝুঁকির বড় সতর্কবার্তা। এই দুর্যোগের প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার এবং যৌথ দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি। এদিকে নেপালে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সমাজ মাধ্যমের এক বার্তায় জানিয়েছেন, ত্রাণ উদ্ধার কাজে সহায়তার জন্য 5.5 টন চিকিৎসা সরঞ্জাম নিয়ে 5ম ভারতীয় বিমান গতকাল কাঠমান্ডুতে পৌঁছেছে।

অত্যাবশ্যকীয় ওষুধের পাশাপাশি সুড়ঙ্গে উদ্ধার কাজের বিশেষ সরঞ্জাম সহ 11 সদস্যের উদ্ধারকারী একটি দল রয়েছে। উল্লেখ্য, গত মাসের 26 তারিখে নেপাল তিব্বত সীমান্তের কাছে বরফ ও পাথরের ধসে সৃষ্ট আকস্মিক বন্যায় নেপালের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলের বিভিন্ন শহর ও গ্রাম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ইতিমধ্যে ভারতীয় উদ্ধারকারী দল জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ সংলগ্ন এলাকায় উদ্ধার কাজ এবং মৃতদের শনাক্ত করার ফরেন্সিক প্রক্রিয়ায় সহায়তা করছে। গ্রামাঞ্চলের উন্নয়ন ও গ্রামীণ সম্পদ সৃষ্টি এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে পঞ্চায়েত দপ্তর কি পরিকল্পনা নিচ্ছে তা নিয়ে আকাশবাণীকে বিস্তারিত জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। সাক্ষাৎকার নিয়েছেন আকাশবাণীর প্রতিনিধি সন্দীপন দাশগুপ্ত, সহযোগিতায় অভিরূপ ভট্টাচার্য, কাশ্মীর নাহার, শব্দ সম্পাদনায় সাধনা দাশবসু। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। জাপানের ক্রেডিট রেটিং এজেন্সি জেসিআরএ ভারতের সার্বভৌম ক্রেডিট রেটিং বিবিবি প্লাস থেকে বাড়িয়ে এ মাইনাস করেছে। ভারতের দৃঢ় অর্থনৈতিক

আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। জাপানের ক্রেডিট রেটিং এজেন্সি জেসিআরএ ভারতের সার্বভৌম ক্রেডিট রেটিং বিবিবি প্লাস থেকে বাড়িয়ে এ মাইনাস করেছে। ভারতের দৃঢ় অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি স্থিতিশীল আর্থিক পরিকাঠামোর কারণে এই উন্নতি করা হয়েছে বলে সংস্থাটি জানিয়েছে। এক সরকারি বিবৃতিতে জেসিআরএ জানিয়েছে, শক্তিশালী ব্যক্তিগত ভোগ ব্যয় ও সরকারি বিনিয়োগের সহায়তায় ভারতীয় অর্থনীতি 7% বেশি বৃদ্ধির হার বজায় রেখেছে। ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন জানিয়েছেন, আগামীকাল ইওএস 05 আর্থ অবজারভেশন স্যাটেলাইট বা পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহটি শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হবে। শ্রী নারায়ণন জানান, এটি একটি অত্যাধুনিক পৃথিবী পর্যবেক্ষণকারী মহাকাশযান এবং ভারতের প্রথম ইমেজিং স্যাটেলাইট। তিনি বলেন, এই মিশনটি ভারতের পৃথিবী পর্যবেক্ষণ সক্ষমতাকে আরও শক্তিশালী করবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে পরিষেবা প্রদানের মান উন্নত করবে। মস্কো ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ বন্ধের লক্ষ্যে কোনো রকম শান্তি চুক্তির বিষয়ে সম্মত হলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তুত বলে তিনি জানিয়েছেন। ট্রাম্প জানান, রাশিয়া ও ইউক্রেন উভয় দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। উল্লেখ্য, রাশিয়া ইউক্রেন যুদ্ধের সম্ভাব্য অবসানের উপায় নিয়ে আলোচনার জন্য ট্রাম্প ও পুতিন সর্বশেষ আলাস্কায় সাক্ষাৎ করেছিলেন 2025 সালের আগস্ট মাসে। আইসিসি মহিলা ক্রিকেট চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী প্রতিযোগিতা ভারতে অনুষ্ঠিত হবে। 2027-এর 14-28 ফেব্রুয়ারি মুম্বাই ও ভদোদরায় বিশ্বের 6টি দেশের মহিলা দল এই প্রতিযোগিতায় অংশ নেবে। আইসিসি প্রধান জয় শাহ এই খবর জানিয়ে বলেছেন, ভারত ছাড়াও অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা এই প্রতিযোগিতায় খেলবে। টি টোয়েন্টি ফরম্যাটে এই প্রতিযোগিতা হবে। 6টি দল রাউন্ড রবিন লিগে একে অন্যের বিরুদ্ধে খেলবে। সেরা 2টি দল ফাইনালে খেলবে। মহিলাদের টি টোয়েন্টি এশিয়া কাপে আজ সংযুক্ত আরব আমিরশাহির দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গ্রুপ এর দ্বিতীয় ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে ভারত। ভারতীয় সময় রাত 8টায় শুরু হবে এই ম্যাচ। গত রবিবার দুবাইয়ে থাইল্যান্ডের বিরুদ্ধে 94 রানের বড় ব্যবধানে জয় দিয়ে টুর্নামেন্টে নিজেদের যাত্রা শুরু করেছিল ভারতীয় মহিলা দল। হংকংয়ের বিরুদ্ধে আজ জয় পেলে সেমিফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করে নেবে হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন দলটি। উল্লেখ্য, গতরাতে দুবাইয়ে অনুষ্ঠিত গ্রুপ ভির ম্যাচে ইন্দোনেশিয়াকে 75 রানে পরাজিত করেছে শ্রীলঙ্কা। 7 উইকেট নিয়ে শ্রীলঙ্কার চামারি আথাপাত্তু প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার আজ নতুন দিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নগরায়ণ, জনসংখ্যা বৃদ্ধি এবং ভবিষ্যতে জলের প্রয়োজনীয়তা সংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জ সম্পর্কে নগর পর্ষদগুলিকে সচেতন হতে বলেছেন। কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং আজ মুম্বাইতে ব্যাংক এবং রাজ্য গ্রামীণ জীবিকা মিশনের প্রতিনিধিদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করবেন। মহিলাদের টি টোয়েন্টি এশিয়া কাপে আজ সংযুক্ত আরব আমিরশাহির দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গ্রুপের দ্বিতীয় ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে ভারত। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সিদ্ধার্থ শঙ্কর চৌধুরী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নগরায়ণ, জনসংখ্যা বৃদ্ধি এবং ভবিষ্যতের জলের চাহিদা সহ বিভিন্ন চ্যালেঞ্জের বিষয়ে স্থানীয় নগর পরিচালনা সংস্থাগুলোকে সংবেদনশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। শ্রী মোদী গতকাল জলশক্তি মন্ত্রকের উদ্যোগে আয়োজিত দুইদিনব্যাপী জাতীয় জল সম্মেলনের সমাপনী অধিবেশনের সভাপতিত্ব করে জল সাশ্রয়ী প্রযুক্তির ব্যাপক ব্যবহারের আহ্বান জানান। তিনি ভারতীয় নির্মাতা এবং অংশীদারদের কার্যকর সমাধান তৈরি ও তার প্রসার ঘটাতে বিশেষ প্রদর্শনী এবং কর্মশালা আয়োজনেরও পরামর্শ দিয়েছেন। জনগণের সক্রিয় অংশগ্রহণের উপর জোর দিয়ে শ্রী মোদী জনসচেতনতা বৃদ্ধির জন্য জল উৎসব পালনের পরামর্শ দিয়েছেন। প্রধানমন্ত্রী পলি অপসারণ ও বাঁধের সুরক্ষার বিষয়ে প্রতি বর্ষার আগে প্রস্তুতি ও সতর্কতা মেনে চলা এবং শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরির উপর জোর দিয়েছেন। সোনামুড়া মহকুমায় আগামী 5ই সেপ্টেম্বর থেকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR কাজ শুরু হবে। মহকুমা শাসক রাজু দেব গতকাল জানান, 15 সেপ্টেম্বর থেকে 14ই অক্টোবর পর্যন্ত 3 দফায় BLO-রা বাড়ি বাড়ি যাবেন। দাবি আপত্তি জানানো যাবে 21 অক্টোবর থেকে 20 নভেম্বর পর্যন্ত। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 23শে ডিসেম্বর। ভারত নেপালে উদ্ধার ও ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে। গতকাল 11 সদস্যের বিশেষজ্ঞ উদ্ধারকারী দল এবং 6 টনেরও বেশি উদ্ধার সরঞ্জাম ও চিকিৎসা সামগ্রী সহ ভারতীয়

নেপালের পঞ্চম বিমানটি কাঠমান্ডুতে পৌঁছেছে। এ পর্যন্ত নেপালে প্রায় 74 টন ত্রাণ পাঠিয়েছে ভারত। ত্রিশুলি ও চিলিমেতে নেপালি সেনাবাহিনীর সঙ্গে ভারত যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। পাশাপাশি ভারতীয় ফরেন্সিক দল কাঠমান্ডুর দুটি গবেষণাগারে ডিএনএ নমুনা পরীক্ষা করছে। বন্যায় এখন পর্যন্ত 166 জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে এবং গতকাল 410 জন ভারতীয় পুণ্যার্থী চীন থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট দ্য ওয়েভার আজ নয়াদিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করবেন। বেলজিয়ামের প্রধানমন্ত্রী গত রাতে 3 দিনের ভারত সফরে নয়াদিল্লিতে পৌঁছেছেন। গত বছরের ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর এটি তাঁর প্রথম ভারত সফর। তার সঙ্গে রয়েছেন বেলজিয়ামের প্রতিরক্ষামন্ত্রী থিও ফ্রাঙ্কেন। সফরকালে বেলজিয়ামের প্রধানমন্ত্রী ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির প্রেক্ষাপটে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির একটি ব্যবসায়িক অনুষ্ঠানেও বক্তব্য রাখবেন। জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে উদয়পুরে গতকাল শিশুদের স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের উদ্যোগে শালগড়া ও পালাটানা স্কুলে পৃথক শিবিরে সুষম খাদ্য, বিশুদ্ধ পানীয় জল, পরিচ্ছন্নতা ও শিশু অধিকার সম্পর্কে সচেতন করা হয়। পাশাপাশি কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাস্থ্য দপ্তরের পুষ্টিবিদ ও কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন। দক্ষিণ জেলার সাবরুমের হিচাছড়ায় নারকেল উন্নয়ন পর্ষদের ক্যাম্পাসে গতকাল বিশ্ব নারিকেল দিবস উপলক্ষে প্রগতিশীল কৃষকদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বৈজ্ঞানিক পদ্ধতিতে নারকেল চাষ, উদ্যোগী তৈরি করা এবং কৃষকদের জন্য সুস্থায়ী জীবিকার সুযোগের গুরুত্ব তুলে ধরা হয়। নেশামুক্ত ভারত অভিযানের অঙ্গ হিসেবে গতকাল আগরতলায় সচেতনতামূলক কর্মসূচি পালন করল আসাম রাইফেলস। বাহিনীর জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, এই কর্মসূচিতে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জওয়ানদের সচেতন করা হয়। মাদকাসক্তির শারীরিক, মানসিক ও সামাজিক ক্ষতিকর দিকগুলো তুলে ধরার পাশাপাশি সুস্থ জীবনযাপন, শৃঙ্খলা এবং নিয়মিত শরীরচর্চার গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়। ওবিসি সংরক্ষণ চালুর লক্ষ্যে বিধানসভায় বিল পাশ সহ 20 দফা দাবিতে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর কাছে ডেপুটেশন দিল গণমঞ্চ। সম্প্রতি মঞ্চের পক্ষ থেকে এক প্রতিনিধি দল রাজ্যপালের হাতে স্মারকলিপি তুলে দেয়। অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে শূন্যপদ পূরণ, বেকার ভাতা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিদ্যুৎ পরিষেবার উন্নতি এবং এডিসি ভিলেজ কমিটি নির্বাচন দ্রুত সম্পন্ন করা। প্রতিনিধি দলে ছিলেন সুব্রত ভৌমিক সহ অন্যান্য নেতৃত্ব। রোটারি ক্লাব অব আগরতলা সিটির উদ্যোগে জিরানিয়ার নয়াগাঁও উচ্চ বিদ্যালয়ে গতকাল চোখ পরীক্ষা ও স্বাস্থ্য সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। অল ইন্ডিয়া অপথলমোলজিক্যাল সোসাইটির সহযোগিতায় আয়োজিত এই শিবিরে 208 জন পড়ুয়ার চোখ পরীক্ষা করা হয়। দৃষ্টিজনিত সমস্যা চিহ্নিত পড়ুয়াদের বিনামূল্যে চশমা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি HPV টিকা এবং অন্যান্য সমস্যা নিয়ে সচেতনতামূলক আলোচনা হয়। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত চন্দ্রস্মৃতি ঘরোয়া প্রথম ডিভিশন লীগ ফুটবলের গতরাতের খেলায় ফরোয়ার্ড ক্লাব জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে ফরোয়ার্ড ক্লাব 1-0 গোলে ব্লাডমাউথ ক্লাবকে পরাজিত করে। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, আজ আকাশ সাধারণত মেঘলা থাকবে। সারা রাজ্যেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনে সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আবহাওয়া দপ্তরে পরিলক্ষিত ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.6 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 3.6 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতমা পড়ব বিপূর্ণা দেব বর্মা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদি তিনি দিল্লি কতালো বেলজিয়াম মন্ত্রীবক্রক বাদ দিবে বারবাই বখাকনি ককলাম সালাইয়ানো ককলাম সালাইমাও কিনী হাকতনি হালক তাই বখাকনি হামকাই নখবই আমচাইতাই হায়ুং বেড়েমনি বাবাইন তৈব ককলাম সালাই জাগানো সালথামনি ভারত বেড়াইমাও মিয়া হর দিল্লি কতালো ফাইশক পাইখা বেলজিয়াম মন্ত্রীবক্রক বেড়াইমা জোড়া বানিয়া রাংবক সিনমুং নাইমথাং নখবই জুদা জুদা নাংকুকমা দিখিল নতুই চুবাচৌ বাংরা নিশাকা ফানবক সিন জাগানো নই সাই নৈচি বা নৈচি দগ্রাং বিশেকনি হাকতনি বাবাইনি বানিয়া জিথাম বিলিয়ন মার্কিন ডলারনি গবাং অংখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী মিয়া দিল্লি গতাল জলশক্তি নাইখুংবাই যুগালিজাক সালনৈনি বেদেকনি কুচুক বেরামনি কুথুম লাইমুংনি পাইথাক অধিবেশনও মানজাখা টিম ইন্ডিয়ানি ওয়ানসক মুংন তৈব করা খাইনান খবৈ চুবামুং রগজা কথাজাক রাষ্ট্রনি সেব করা খাইনান তৈ কেন্দ্র তে হাস্তে রকনি বিশিং মানজুমুং বাংরবৈ নাংকুকমা দিখিল কথাবৈ সামুংতাংমা বাংরানো ওংখা অ কুথুম লাইমুংনি নাহারমুং।

কুথুমলাই মাও জুদা জুদা নাংকুকমা দিখিল নতে ককলাম সালাই দায়িত্ব সামং জাসারনা নিশাকা ফান বক্সিং জাকা ভারত নেপাল নাংমানি চুবাচু ইয়াফারি তঙ্গো মিয়া খরক চিসা বদলনি রুতুগৈকারি নাইনখবই ডক্টরনি গবং রুতুগৈকারি মূনি মানৈনতৈ ভারতনি বীরখুং কাঠমান্ডুও থাঙ্গৈ সগৈখা তাবুকসুক জরা নেপাল ভারত স্নিচি ব্রী টন চুবাচুনি মানৈ রহরখা ত্রিশুলি তাই চিলিমেও নেপালনি সেংক্রাক বাহিনী বাই কথাউই রুতুক মূনি সামং তাংমানি লগে লগে ভারতনি ফরেনসিক বদল কাঠমান্ডুনি কনৈ সেরৈ নাইমাও ডিএনএ আমজগৈ নাই তঙ্গো তৈলমাও তাবুকসাক জরা খরক সারা দক চি দক ভারতনি লুকুরকনো রুতুগৈ কারিমানখা তেই মিয়া খরক ব্রীরা চি ভারতনি তংথারো থাঙাই রকন চিননি সিমে হাকতর কিফিলই তুবুজাখা ত্রিপুরানি সিমি তাবুকন পুইলা চি চার দশমিক স্নি ম্যাট্রিক টন অর্গানিক মানৈ ইউ রূপনি হাতিও রহর জাখা হুকবার মন্ত্রী রতনলাল নাথ মিয়া আগরতলাও অ মানৈ রহর মানো চেঙ্গে রেখা আবরগঙ্খা কসম খাসা মাইরুং গুড়িয়া মাইরুং ব্ল্যাক রাইস তেই হরিনারায়ণ মাইরুম আয়ঙ্গ প্রজ্ঞা ভবন সংসাজাক ন্যাশনাল প্রোগ্রাম ফর অর্গানিক প্রোডাকশন নিয়ে সামং বতাঙ্গ হুকবার মন্ত্রী শাখা তাকলাই বিশ্বে ত্রিপুরা নিশিমি জুদা জুদা অর্গানিক মানে হাকতনি জুদা জুদা হাসতে নখবই হায়ুং বেরামনি হাতি হব রহর জাখা এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ানি আদং বদল মিয়া ফুঙ্গ কয়লা শহর বীরকুংখলা বেড়াই নাইখা বরক আরনি রানওয়ে নখবই তাং বেখরে বেড়াই নাইখা আবনি ইয়াগুলো কয়লা শহর সার্কিট হাউস ককলাম সালাইমাও কয়লা শহর বীরকুংখলা বীরকুং থাংলাইসু খ্লাইমা নখবই থাংলাইসু খ্লাইনাই রকনি বাংমারি নতই ককলাম সালাইকা ককলাম সালাইমাও এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ানি কর্পোরেট ট্রেনিং অ্যান্ড ম্যানেজমেন্ট সার্ভিসেসনি জেনারেল ম্যানেজার সুফি সৈদুল্লাহ ইয়াকচু জেনারেল ম্যানেজার বিশ্বপ্রিয় মজুমদার উনকোটি জেলা পরিষদনি কাসকু অকরা অমলেন্দু শালচি ত্রিপুরা জেলা পরিষদ নি কাসকুজেগ অর্পণা নাথ উনকুটি হাঙ্ক নি হাঙ্ক নাইকলফাং মেগা জৈন ইয়াকবারা হাঙ্ক নাইকলফাং অর্গসাহা আকর্ষণ মানজাখা ওবিসি খাতিমং চল বিধানসভাও বিল পাস খাইনানো খবই মুং নৈ চি সানমুং সানৈ হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডি নালু নিথানি ডেপুটেশন ইয়াফারকা গণমঞ্চ খুরজাজাক থাই সানমুং ডকনি বিশৃঙ্গ তঙ্গ বুকচা আচুক থাই সুপুংনা বেকার বাটা মানৈনি রাংমারি হলিরেনা চং ফেরাংনি কাহাম সেবরেনানো খবই এডিসি ভিলেজ কমিটিনি চংবারি দায়িত্ব পাইরিনা আকরক ডেপুটেশন ডিমাও মানজাখা সুব্রত ভৌমিক নখবই তে কুবুনি রক সুনামুরা বখাকসেও অ তালনি বা সালমারি নিসিমি বুটার মোংরেম আলাইদাস নাম ফিরমুং এবার এস আই আর নি সামুং চেংজাগানো বখাকসে নাইকলফাং রাজু দেবশাকা অ তালনি চি বা সালমারি নিসিমি চিব্রি অক্টোবর জরা ফিল থাম্বেরেম বিএল উরক নগ্নগ থাঙ্গানো সানমুংর সামং নৈচিসা অক্টোবর নিসিমি নৈচি নভেম্বর জরা সাউই মানানো পাইথাক বুটার মোংরেম কারি জাগানো ডিসেম্বর তালনি নৈচি থাম সালমারি বিলেজ কমিটিনি চংবাড়িনি চংমুংলাই জমারুমানি সালিনী সালো মিয়া শালগ্রা হাঙ্কনি রাজনগর ঋষিমুক্ত ভারতচন্দ্রনগর ব্লকনি খরক নৈচিথাম সিপিআইএমনি বাতাইনাই রক চংমুংলাই জমারেখা জমারুমা জরাও বাতাইনাই রকনি লগে তংমানি এমএলএ দীপঙ্কর সেন নখবই সিপিআইএমনি অজারক হাঙ্কর নাইকলফাং রজতপন্নি তৈদুলমুংবাই মিয়া লুকু আদং বদল দলসা খোয়াই ব্লকনি সালকা চেবরি শান্তিনগরতে লক্ষ্মী নারায়ণপুর কামি পঞ্চায়েতনি রং আঙ্গনবাড়ি কেন্দ্র লামা আয়ুষ্মান আরোগ্য মন্দির বেড়াই নাইখা বড় কামি পঞ্চায়েত রগ ভিভিজি রামজি তাংবুতাংনি সামং হুমুংন চেরেই নাইখা জন্মাষ্টমী নরগৈ তিনি নিশিমি সালথামনি তের পালায়ানো ইস্কন আগরতলা ইস্কন আগরতলানি বখাকতেই সাজাখা তিনি সাইরিগ পূর্বাশা নখলা নিশিমি নগর কীর্তন খ্লাইমানি বিশৃঙ্গতেই তেরন চেঙ্গৈ রেজাগানো অ তালনি ব্রী সালমারি পূর্বাশা নখলাব যুগালি জাগানো তংথারতেই হুকুমুনি পান্দা ব সংচাকলম হাতি নরগৈ উদয়পুর মিয়া চেরাই রকনি সাখামতাই চাকলম নতেই হজাকমুং সামংবুতাং যুগালি জাখা ত্রিপুরা চেরাই মানথাই নাইমথাং কমিশনের সাকথারমুং বাই শালগড়াতেই পালাটানা রংনগ আলাইদা শিবির ও চামুং কাহাম নতেই সরাই সরাই তংনাতে চেরাই মানথাই নতেই হজাক লাইজাখা আবনি লগেও কুইজ বাতাইলাইমুংব যুগালি জাখা পান্দা সাখাম নাইখুংনি চাকলম শিকরং তে কমিশননি আদংরক মানজাখা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই কমথিজাক চন্দ্র মুকুমু অরণি পুইলা ডিভিশন লীগ ফুটবলনি মিয়া হরনি থংলাইমাও ফরওয়ার্ড ক্লাব কপ্লাইংখা উমাকান্ত মিনিং স্টেডিয়ামও সংসাজাক থংলাইমাও সাবুকজা গোলনি ফেরবাই ব্লাডমাউথ ক্লাবনো মেচেনখা তাবুক নবাতিবানি ককতমা নবাতিবা নাইখুংনি সিকাংবাড়িয়ানি ককমুঙ্গ সাজাখা তিনি নখা কিছা মনাকজাক তঙ্গানো হাস্তিনি বেবাখাঙ্কর ফেরাঙ্কগৈ বাতৈবাউই মানুহনি হজাক লাইকা নবাতিবা নাইখুং তিনি সালনি তুংমারি তঙ্গানো সাকাও থামচি নৈ ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি আইচুকবুখাগ খামানি তুংমারি তংমানি নৈচি বা দশমিক দক ডিগ্রি সেলসিয়াস ফুংনি দাম্বাতামৈ সতী থামচি জরা ওয়াতৈওয়াখা থাম দশমিক দক মিলিমিটার ককব্রকবাই ককতমা পরিমং তাবুক জরাতৈ অরণ পাইখা উল্লি ককতমা আওয়াই ইঙ্গানো সানজা দামসিনি তামৈ সতী ব্রৈচিবাও

আকাশবাণী কৈলাসহর। এখন দিল্লি কেন্দ্র থেকে হিন্দি ও ইংরেজি প্রভাতী সংবাদ সম্প্রচারিত হচ্ছে। এরপর উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ সম্প্রচারিত হবে শিলং কেন্দ্র থেকে।

শুভ শুভ।

আকাশবাণী কৈলা শহর। শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি রকমারি বাংলা গানের সরাসরি অনুরোধের আসর, লাইভ ফোন ইন অনুষ্ঠান সুরের ফেলা। যে যেখান থেকে বসে আজকের অনুষ্ঠান শুনছেন, সকলকেই স্বাগত। ফোন করবেন 03-8242-95192 নাম্বারটি ডায়াল করে। এবং আজকের অনুষ্ঠান থেকে প্রথমেই শ্রদ্ধা জানাচ্ছি আজকে যার জন্মদিন, বাংলা চলচ্চিত্র জগতের কিংবদন্তি, মহানায়ক আখ্যাত উত্তম কুমার। উত্তম কুমারের আজকে জন্মদিন, 3রা সেপ্টেম্বর। আজকের দিনটিতে তাকে শ্রদ্ধা জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করে দিচ্ছি।

0: হ্যালো,
1: নমস্কার দাদা,
0: হ্যাঁ নমস্কার।
1: আমি আশুতোষ দেবনাথ চণ্ডীপুর কৈলাসহর থেকে বলছি।
0: আচ্ছা আচ্ছা, আপনি একটু লাইনে থাকুন, আমি বলছি। শ্রোতা বন্ধুরা, আমাদের মিনিট চারেক সময় আজকে আমরা অনুষ্ঠান শুরু করতে দেরি হয়েছে, কারণ একটা যান্ত্রিক ত্রুটি হয়ে গিয়েছিল, তার জন্যে আমরা ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। হ্যাঁ, এবার বলুন।
1: তো আপনি নিশ্চয় ভালো আছেন দাদা?
0: হ্যাঁ আছি, আপনিও নিশ্চয়ই ভালোই আছেন।
1: একদম একদম ভালো।
0: আচ্ছা,
1: আর আজকে তো বিশেষ একটা দিন, মহানায়ক উত্তম কুমারজির শুভ জন্মতিথি, তাই না?
0: হ্যাঁ হ্যাঁ, জন্মতিথি।
1: আসলে এত বড় অভিনেতা ছিলেন উনি, আসলে উনি চলে যাওয়ার পর আসলে ওনার জায়গা কিন্তু এখনো খালি রয়েছে, আর কোনোদিনও পূরণ হবে না। আর অসংখ্য ছবি উনি রেখে গেছেন আমাদের জন্য, আসলে শুধু দেখার ইচ্ছে করে উনার অভিনয়টা, এত ভালো লাগে। আর উনার জায়গাটা কিছুটা হয়তো বা পরে রঞ্জিত মল্লিক, কিছুটা মানে আমার মনে হয় আর কি, কিছুটা করতে পেরেছেন। তো আজকে উনাকে আমি শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি উনার বিখ্যাত একখানা ছবির গান শুনিয়ে। ছবির নাম আনন্দ আশ্রম।
0: আচ্ছা,
1: আমার স্বপ্ন তুমি অগো চিরদিনের সাথী, আশাজি কিশোর দা গেয়েছেন। আর এই গানের মধ্যে কিন্তু উত্তম কুমার অভিনয় করেছেন এই গানের মধ্যে। আর এই গানটির রূপ গৌরীপ্রসন্ন মজুমদার আর শ্যামল মিত্রজি সুর দিয়ে সাজিয়ে। আর সবাইকে নিয়ে গানটা শুনবো, আপনি শুনবেন?
0: ঠিক আছে,
1: নাম আর বলছি না, কারণ নাম তো প্রায় বলি, প্রতিদিন যে বলতে হবে এমন তো কোনো কথা নেই।
0: না,
1: সবাই যদি মাঝে মাঝে নামটা না বলেন তাহলে এক দুজন শ্রোতা বেশি সুযোগ পাবে না।
0: সেটাই, যারা ওই দিন, আমার উপরে পরিষ্কার কথা হচ্ছে, যারা ওই দিন ওই সময়টাতে অনুষ্ঠান শুনছেন তাদের নাম বলুন, যদি না শোনেন তাহলে কি হবে, উনি নিজেই শুনতে পাবেন না ওনার নাম। সেটাই ভালো। অনেক শ্রোতা আছেন যারা আজকে থেকে 5, 6, 7 বছর আগে ফোন করতেন, এখন তাদের নাম বলা হয় কিন্তু এখন আর তাদের ফোন টোন পাই না, তারা অনুষ্ঠান শোনেন কি শোনেন না বা কোথায় আছেন আমরা ঠিক জানি না। তো যাই হোক, হ্যাঁ শুনতে থাকুন।
1: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার।

0: হ্যালো
1: হ্যালো, নমস্কার মনিতা।
0: নমস্কার, বলুন।
1: হ্যাঁ, আমি ধর্মনগর থেকে অবিনাশ বলি। প্রথমে মহানায়ক উত্তম কুমারজিকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি আজকে দিনে। আর অমানুষ ছবি আমাকে যে কোনো একটি গান শুনিয়ে দিন।
0: অমানুষ ছবি থেকে?
1: হ্যাঁ হ্যাঁ,
0: আচ্ছা,
1: ছবির যে কোনো একটি গান শুনিয়ে দিন। আর এই মুহূর্তে আকাশবাণী কৈলাসর যারা শুনছেন বিভিন্ন মাধ্যমে, সবাইকে নিয়ে শুনবো,
0: আচ্ছা
1: আপনি শুনবেন।
0: হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই।
1: ঠিক আছে দাদা, নমস্কার।
0: ঠিক আছে, নমস্কার।

0: নমস্কার দাদা,
1: নমস্কার, বলুন।
0: আমি সঙ্গীতা চন্ডিপুর থেকে বলছি।
1: হ্যাঁ হ্যাঁ বলুন।
0: আমি আজকে গান শুনবো,
1: হুম
0: ছবির নাম অগোবধূ সুন্দরী।
1: হুম
0: কিশোর দা গিয়েছেন গানটি, আর গানের কলি হচ্ছে এই তো জীবন। আজ উত্তর কুমারের জন্মদিন, তো এই গানটির মাধ্যমে ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি।
1: আচ্ছা ঠিক আছে, আমরা পাঠাচ্ছি।
0: আর নেটওয়ার্কে সব বন্ধুদের নিয়ে শুনবো, আপনিও শুনবেন।
1: হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি।
0: নমস্কার।
1: নমস্কার।

আচ্ছা, আমাদের শ্রোতা বন্ধু সঙ্গীতা দেবরা তিনি অগবধূ সুন্দরী থেকে শুনতে চেয়েছিলেন গান। তো যাই হোক, এই তো জীবন শিরোনামে গানটা চালিয়ে দেখা গেল, এটাই ছবির নয়। তারপর খানিকটা আমরা চাললালাম ওই তিনি যেটা রিকোয়েস্ট করেছিলেন ওইখান থেকে। তো হয়েছে কি শ্রোতা বন্ধুরা, একটা অনুরোধ করবো আপনাদেরকে, যে সমস্ত গানের মধ্যে মানে নেশাকে তুলে ধরা হচ্ছে, মানে ওই চিত্রনাট্যের মানে আবেদনে আর কি, এটা আপনারা যদি অনুরোধ না করেন তাহলে ভালো হয়। কারণ দেখবেন যখন সিনেমা যখন দেখানো হয় টিভিতে, তখন এখানে বিধিসম্মত সতর্কীকরণ দেয়া থাকে, স্মোকিং বা অ্যালকোহল ইনজিওর্স ফর হেলথ। কিন্তু আমরা তো এখান থেকে সেটা দেখাতে পারি না, যেহেতু এটা অডিও মাধ্যম, তার জন্যে এই সমস্ত গানগুলো বাজানোর ক্ষেত্রে আমাদের অনেক বিধি নিষেধ আরোপ করা থাকে। তো একটা অনুরোধ, আপনারা এরকম গান যদি অনুরোধ না করেন আমাদের সুবিধে হয়। যাই হোক,

0: রাম কৃষ্ণনগর থেকে অনুপ কুমার ভট্টাচার্য।
1: আচ্ছা,
0: আশা করি ভালোই আছেন। আর খুব ভালো লাগছে আজকে ফোনটা পেয়ে, কেননা চারিদিকে একটা কি বলবো শরতের একটা মৃদু, মানে কি বলবো মৃদু একটা শিহরণ ছড়িয়ে আছে, কিন্তু তার মধ্যে হয়তোবা বৃষ্টিটা একটু ছন্দপতন ঘটাচ্ছে। যাই হোক, এখন বৃষ্টিটা এখন মানে কমেছে, আর সূর্য মামা একেবারে মুখ তুলে তাকিয়ে আছেন। যাই হোক, তো আজকে একটা গান শুনতে চাই। আসছে ফাগুন মাসে আমি যাব বনবাসে, আমায় কুলে নিয়ে যাবে আমার বর, আমায় ছেড়ে যেতে হবে বাপের ঘর, ও আমার মা বাবা কি হয়ে যাবে পর। আসছে ফাগুন মাসে আমি যাব বনবাসে, এরকম গানটা।
1: আচ্ছা,
0: আর এই গানটা যাদের নিয়ে আমি শুনতে চাইছি, বিশেষ করে আমার প্রেমজিৎ বাবু শুনবেন, তারপর আমার ছোট ভাই অবিনাশ তেলি, তারপর নাসির ভাই, আর আমার সজলরা শুনবেন, সজল মালাকার, আর এই একদম ভুলে গেছিলাম সুমন মোহরি, খুব ভালো শ্রোতা, আর আমাদের কার্তিক মালাকার, আর আমার ছোট ভাই দেবজিৎ দাস, আর আমার ছোট বোন অম্বালিকা ভট্টাচার্য, আর আমার সহ ধর্মিনী সুতভা ভট্টাচার্য, আর বেঙ্গালোর থেকে শুনবে মিঠুন চক্রবর্তী। যাই হোক প্রসেনজিৎ দা, ভালো থাকুন, ভালো রাখুন।
1: আচ্ছা, ঠিক আছে, নমস্কার।
0: ছাড়ছি।

পিন্টুবাবু যে গানখানি আমাদেরকে অনুরোধ করেছিলেন, উনি তো লাইন থেকে মানে চলে গেছেন, এটা আপাতত শোনাতে পারছি না আমরা। তার বদলে আমরা আরেকটা গান তার জন্য আমরা পাঠাবো। তিনি কুমার শানুর কণ্ঠে, কুমার শানু মূল শিল্পী ছিলেন এখানে, যে গানটা তিনি শুনতে চেয়েছেন আমি যতটুকু জানি আর কি। তো আরেকটা গান পাঠাবো, একটু অপেক্ষা করুন।

0: হ্যালো,
1: নমস্কার বাবাজি।
0: নমস্কার, বলুন।
1: ভালো আছো তো গো?
0: হ্যাঁ, চলছে কোনো মতে। আপনি নিশ্চয়ই আছেন মোটামুটি সব মিলিয়ে?
1: আছি আছি মোটামুটি আছি আছি গোলাপি দেখে আছি, নিশ্চয় রাখছেন।
0: আচ্ছা,
1: আপনাদের আশীর্বাদে আছি, সকলের আশীর্বাদে আছি। সকল শ্রোতাদের নিয়ে আজ একটা বিরাট প্রজন শুনবো যা কৃষ্ণ প্রেমে জ্বলে উঠে পড়ে, ভক্তি যে তাই যা প্রভু চরণের বন্দনা শুরু করে, এলো এমন রকম সকল শ্রোতাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন রইল, আপনাকেও আমার আন্তরিক শুভেচ্ছা রইল।
0: আচ্ছা, ঠিক আছে, আমি একটা পেয়েছি, আমি পাঠাচ্ছি আপনার জন্য, দেখুন সেটা কিনা। হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
1: নমস্কার রইল।
0: হ্যাঁ, নমস্কার।

0: হ্যালো,
1: হ্যালো, নমস্কার দাদা।
0: নমস্কার, বলুন।
1: আমি হাওড়া পশ্চিমবঙ্গ থেকে লালন ঘরামি কথা বলছি।
0: আচ্ছা,
1: দাদাই ভালো আছেন?
0: হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন?
1: হ্যাঁ, আমিও ভালো আছি।
0: আচ্ছা, বলুন কি শোনাবো।
1: আজকে তো মহানায়ক উত্তম কুমারের জন্মদিন।
0: হ্যাঁ হ্যাঁ,
1: আজ জন্মদিনে একটা গানের অনুরোধ করছি, সপ্তপদীর ছবি থেকে এই পথ যদি না শেষ হয়।
0: আচ্ছা,
1: আর এই গানটা সমস্ত নেটওয়ার্ক বন্ধুদেরকে নিয়ে শুনবো, আর আপনিও শুনবেন ভাই।
0: হ্যাঁ নিশ্চয়ই, ঠিক আছে, আমি আপনাকে শোনাচ্ছি এই গানটা।
1: হ্যাঁ, নমস্কার ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
0: হ্যাঁ নমস্কার, আপনিও ভালো সুস্থ থাকুন। ঠিক আছে।

0: हेलो हेलो हेलो हेलो
1: আমি কৈলাসর চন্দ্রপুর থেকে বরণ চল।
0: হ্যাঁ বলুন, আপনি কথা বলছেন না কেন?
1: হ্যাঁ কথা বলছি দাদা, শোনা যাচ্ছে না তো?
0: আচ্ছা
1: তো দাদা, গানের লাইনটা বলি ফেলি।
0: হ্যাঁ,
1: গানের লাইনটা হলো, তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন সত্যম শিবম সুন্দরম। উত্তম কুমারের ছবি, আজকে তো উত্তম কুমারের জন্মদিন, তো শ্রদ্ধাঞ্জলি জানিয়ে এই গানটা শুনিয়ে দিন দাদা।
0: ঠিক আছে, শোনাচ্ছি আমি।
1: তিনটি মন্ত্র নিয়ে।
0: ঠিক আছে, আমি
1: ঠিক
0: শোনাচ্ছি।
1: আছে দাদা, রাখছি।
0: হ্যাঁ হ্যাঁ ঠিক আছে,
1: নমস্কার
0: নমস্কার।

0: हेलो हेलो हेलो
1: हेलो,
0: কে বলছেন?
1: নমস্কার নবীন স্যার,
0: নমস্কার, বলুন।
1: আমি কথা বলছি কাছাড় জেলা থেকে, জওহরলাল বর্মন।
0: হ্যাঁ হ্যাঁ,
1: একটুখানি কাজে ব্যস্ত ছিলাম আর আপনাকে অনুষ্ঠানে শুনতে পেয়ে ছটফট করে হাতে ফোনটা নিয়ে চেষ্টা করতে থাকলাম,
0: হ্যাঁ,
1: তো লাইনটাও পেয়ে গেছি, বেশ ভালোই লাগছে। তো কথা বল, আজকের একটি বিশেষ স্মরণীয় দিন আমাদের কাছে, মহানায়ক উত্তম কুমারের জন্ম শতবার্ষিকী। আজ ওনার 100তম শুভ জন্মদিনে শতবর্ষের শ্রদ্ধা নিয়ে ওনাকে প্রণাম জানাচ্ছি। 1926 সালের 3রা সেপ্টেম্বর উনি জন্মগ্রহণ করেছিলেন। বাল্যকালে ওনার নাম অরুণ কুমার
0: চট্টোপাধ্যায়,
1: ওনার মাতামহ রেখেছিলেন। ছোটবেলা থেকে ওনার নায়ক হওয়ার স্বপ্ন ছিল, তাই মাত্র 5 বছর বয়সে তিনি মুকুট নাটকে অভিনয় করে সবাইকে অবাক করে দিয়েছিলেন। তিনি প্রথমে কলকাতা বন্দরে রানী পদে চাকরি পদে যোগদান করেন, কিন্তু চাকুরিতে থাকার সময়ও গণনাট্য সংস্থার যাত্রা দলে যোগদান করতেন। 1948 সাল থেকে চলচ্চিত্র জগতে তার প্রথম পদযাত্রা শুরু হয়। তবে বাংলা চলচ্চিত্রে উত্তম কুমার ও সুচিত্রা সেনের প্রথম জুটি শুরু হয় 1953 সালের 75 ছবির মধ্য দিয়ে। তারপর একটানা প্রেক্ষাপটগুলিতে উত্তম কুমার ও সুচিত্রার ছবিগুলি একের পর এক সাফল্য অর্জন করে। উত্তম সুচিত্রার সেই জুটি আজ যেন রূপরেখার এক অধ্যায়। তিনি বাংলা ছবিতে অভিনয় করার পাশাপাশি অনেক হিন্দি ছবিতে অভিনয় করেছেন আর বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের মনও কেড়েছেন। প্রেক্ষাপটগুলিতে সাদা কালো এবং রঙিন পর্দায় অভিনয় করে জাদুর পুরুষে বাংলা চলচ্চিত্রকে এক আলাদা মাত্রায় পৌঁছে দেন মহানায়ক উত্তম কুমার। উত্তম কুমার বাংলা সিনেমাতে অভিনয় করে বাংলাভাষী তরুণ ও তরুণীদের মনে যেন স্বপ্নের রাজপুত্র হয়ে উঠেছিলেন। যতদিন বাংলা সিনেমা বাঁচে থাকবে, ততদিন উত্তম কুমারের নামটি বেঁচে থাকবে বাংলার প্রতিটি নিঃশ্বাসে। মহানায়ক উত্তম কুমার শুধু একজন অভিনেতা নয়, উত্তম কুমার বাঙালির এক নিরন্তর আবেগ। আজ ওনার স্মরণে একটি গান শুনতে চাচ্ছি।

0: প্রতিশোধ ছবিতে কি কিশোরদার কণ্ঠে, হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে, সেই গানটি শুনিয়ে দিবেন।
1: আচ্ছা,
0: আর সেই গানটি আমরা সবাই মিলে শুনবো, আর আর সেই গানের মধ্য দিয়ে ওনাকে স্মরণ করবো।
1: আমরা স্মরণ করব এবং আমাদের সকলেরই তাকে মনে আছে। আজ একটা মানুষের 100 বছর বয়স উনি বেঁচে থাকলে হতো, তো 100 বছর পরেও তিনি সমান প্রাসঙ্গিক। তার সেই জায়গাটা আসলে উত্তম কুমার, আপনি তো বললেন ছোট করে তার বায়োগ্রাফিটা বলে দিলেন, উত্তম কুমারের মতো মানে নায়ক বলতে আমরা যা বুঝি, আমাদের কল্পনার দৃষ্টিতে নায়ক বলতে যে জিনিসটা হয়, উত্তম কুমারকে দেখলে আমাদের এটা অনুভূতি হয় যে নায়ক বোধ হয় এরকমই হয়। অনেক নায়ক এসেছেন গেছেন, ঠিক আছে, কাউকে ছোট করছি না, কিন্তু উত্তম কুমারের যে মানে সামগ্রিক যে ব্যক্তিত্ব, এটা মানে বিকল্পহীন বলা যায়। ঠিক আছে, আমি শোনাচ্ছি, আপনাকে পাঠিয়ে দিচ্ছি এই গানটা, বহুল প্রচলিত এই গানটা, শুনতে থাকুন, চলুন আমরা শুনি।
0: ওনার গান যখন এসেছিল আমাদের শিলচর শহরে আনন্দ আশ্রম, সেই ছবিটি কি বলবো স্যার, আপনার মেটিনি শো থেকে শুরু করে নাইট শো পর্যন্ত, শুরু করে রাত 12টা পর্যন্ত, একখানা অবিচল তো অজস্র ভিড় ছিল দর্শকদের, এত কষ্ট হতো দেখতে আর বলে লাভ নেই।
1: সেটাই সেটাই, এটা শুনেছি আমাদের যারা মানে মা বাবা কাকা এরকম যারা আছেন তাদের সময় তো মানে তাদের মুখে গল্প শুনেছি, তারাও দেখেছেন এই ছবিগুলো। সেটাই, আর আমার মাও দেখেছেন উত্তম কুমারের, উত্তম সুচিত্রের গল্প এখনও তিনি করেন, তিনিও শিলচরেরই মানুষ আমার মা, তো আনন্দ আশ্রম অমানুষ এরকম ছবি অনেক ছবি দেখেছেন, এসব গল্প এখনও করেন। ঠিক আছে, চলুন আমরা স্মৃতিচারণ করতে করতে শুনি। ঠিক আছে, নমস্কার।

0: হ্যালো,
1: হ্যালো, নমস্কার স্যার, আমি রাজেন্দ্র চাকমা সে থাকি উঠি।
0: বলুন।
1: একটা গানের গানের লাইন আছে, আমি একজন শর্ট বাউল ঘন্টা বাউল হলো না গান।
0: আচ্ছা,
1: আমি একজন শর্ট বাউল ঘন্টা বাউল হলো না গান।
0: আমি যে শখের বাউল, শত নয় শখের।
1: হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তো উত্তম কুমারের জন্মদিন সবাইকে আমরা শুভকামনা করছি।
0: তাহলে তো উত্তম কুমারের ছবি থেকে আপনি গান শোনা উচিত ছিল।

0: ঠিক
1: হ্যালো।
0: আছে, আমি পাঠাচ্ছি, যতক্ষণ পাঠানো যায় আমি পাঠিয়ে দিচ্ছি গানটা।
1: সবাইকে শুনবো আর কি।
0: ঠিক আছে,
1: নমস্কার
0: নমস্কার।

শ্রোতা বন্ধুরা, আমাদের সময় একদম ফুরিয়ে গেছে। যারা ফোন করেছেন ধন্যবাদ, করতে পারেনি চেষ্টা করেছেন অথবা অনুষ্ঠান শুনেছেন প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। মহানায়ক উত্তম কুমারের আজকে শততম জন্মদিবসে ওনাকে আবারও শ্রদ্ধা। তিনি বেঁচে থাকবেন তার সৃজনশীল কাজে আমাদের মাধ্যমে এভাবেই। আজকের অনুষ্ঠানে প্রকৌশল সহযোগিতা করেছেন কারিগরি বিভাগ থেকে সীমা চৌধুরী। এতক্ষণ আপনাদের সঙ্গে কথা বলছিলাম আমি প্রসেনজিৎ দেব, এবং গোটা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন প্রবাল ভট্টাচার্য। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আকাশবাণী কৈলা শহরের সঙ্গে থাকুন। এতক্ষণ শুনছিলেন সুরের ভেলা, আকাশবাণী কৈলা শহর।

শ্রোতা বন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে। দুপুর 12:05 শুনবেন সপ্তস্বর উত্তর পূর্বাঞ্চলীয় গানের অনুষ্ঠান। একটা হিন্দি সংবাদ আবার পড়ছি, 12:30 হিন্দি ছবির গানের অনুষ্ঠান। একটা হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 1:05 ছায়াগীতি বাংলা ছবির গানের অনুষ্ঠান। বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 1:30 1:40 মাতৃবন্দনা অনুষ্ঠানে শুনবেন দেশাত্মবোধক গান। দুটোতে ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 2:15 ছড়ার গান। 2:30 বিবিধ ভারতীয় অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করা হবে। 3টিতে হিন্দি সংবাদ এবং 3:05 পর্যায়ক্রমে ইংরেজি সংবাদ রিলে করা হবে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে। এরপর আবারও মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান সম্প্রচারিত হবে। সন্ধ্যে 6টায় শুনবেন ঘর গৃহস্থী অনুষ্ঠান। রাত 7টায় ককবরক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:35 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:45 ককবরক সংবাদ এবং 7:55 স্থানীয় বাংলা সংবাদ রিলে করা হবে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। রাত 8:10 অনুভব হিন্দি ছবির গানের অনুষ্ঠান। 8:30 মিক্স মেলোডিস মিশ্র গানের অনুষ্ঠান। ভজন শুনবেন 9:15। 9টা ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে। 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। 10টায় বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 10:10 রবীন্দ্রসঙ্গীত। 10:20 বিশ্ব সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। এছাড়াও আমাদের

নিউজো ন্যায়ার অ্যাপে সমান্তরালভাবে সম্প্রচারিত হবে এশিয়া কাপ টি টোয়েন্টি মহিলা ক্রিকেটের ক্রিকেট 2026-এর ধারা বিবরণী। দিল্লি কেন্দ্র থেকে এই অনুষ্ঠানটি রিলে করে শোনানো হবে রাত 7টা থেকে।

দেখুন, শুনছিলেন উত্তর পূর্বাঞ্চলীয় সঙ্গীতের অনুষ্ঠান সপ্তসুর। এতে আজকে শুনলেন মেঘালয় রাজ্যের গান, আকাশবাণী কৈলা শহর। শুরু হচ্ছে একে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। অনুষ্ঠানে আজকে শুনবেন রাজা কো রানী সে পিয়ার হো গায়া ছবি থেকে নিয়ে গান। প্রথম গানখানি গিয়েছেন উদিত নারায়ণ এবং সহশিল্পীরা।

তখন একই হিন্দি ছবির গানের অনুষ্ঠানে শুনছিলেন রাজা কো রানী সে প্যার হো গায়া ছবি থেকে নেওয়া বিভিন্ন গান। অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কৈলাসহর, এখন হিন্দি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে দিল্লি কেন্দ্র থেকে।

0: মেলোয়ার এলো খেলোয়ার কোনো কিছু থাকবে না জেতার টুকটুকে বউ আনবে আমার ভাই গলা ছেড়ে গান গেয়ে যায় এই ছুদে শোন শোন শোন
1: Thank you.

0: এখন সবার পায়ে করি নমস্কার, আসবেন দয়া করে আমাদের ছোট্ট করে, আসবেন দয়া করে আমাদের ছোট্ট করে, আমার ভাইয়ের বিয়ের দিনে শুধু একটি বার।
1: আসবো বই কি
0: মহাজন সবার পায়ে করি নমস্কার।
1: ও মামুন কাকা তুমিও এসো গো, হাঁটুতে এসো সবাই, না থাকা।

গলা ছেড়ে গান, গলা ছেড়ে গান, গলা ছেড়ে ওরে বাঁচা পটলা নেড়া বেটে হ্যাংলা, ওরে বাঁচা পটলা নেড়া বেটে হ্যাংলা, হাদারাম ক্যাবলা আশা চাই, আশা চাই, আশা চাই। ওগো দাদু দিদিমা, ওগো মামা মামিমা, ওগো দাদু দিদিমা, ওগো মামা মামিমা, ওগো পিসে পিসিমা, আশা চাই, আশা চাই, আশা চাই। এসো কিন্তু টুকটুকে বউ আনবে আমার ভাই, গলা ছেড়ে গান গেয়ে যাই, গলা।

ছায়াগীতি অনুষ্ঠানে এখন শুনছেন সিংহদ্বার ছবি থেকে নেয়া গান। মান্না দের পর এবারের গানখানি গিয়েছেন আরতি মুখোপাধ্যায়।

গানখানি শুনছিলেন মান্নাদের কণ্ঠে অ্যান্টনি ফিরিঙ্গি ছবি থেকে। এর আগে শুনছিলেন সিংহদুয়ার ছবির গান। বাংলা ছবির গানের অনুষ্ঠান ছায়াগীতি এখানেই শেষ হল। আকাশবাণী কৈলাসহর।

0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট দে ভেভারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন। দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক দিক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত ও বেলজিয়ামের মধ্যে সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং নীতি নির্ভর আন্তর্জাতিক ব্যবস্থার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নিউ ইয়র্কে এক উচ্চ পর্যায়ের বাণিজ্যিক বৈঠকে বিনিয়োগকারীদের সামনে ভারতের সংস্কার ভিত্তিক আর্থিক বিকাশের চিত্র তুলে ধরেছেন। বিশ্ববাজারে ভারতীয় বস্ত্র এবং কারুশিল্পের প্রসার ঘটাতে প্যারিসে ফ্রান্সের সঙ্গে কয়েকটি নতুন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষে আজ নানা অনুষ্ঠানে তাকে স্মরণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উত্তম কুমারের জন্মশতবর্ষে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। ভারতের লক্ষ্য সেন ব্যাডমিন্টন চায়না মাস্টার সুপার 750 পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট দে ভেভারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন। দুই নেতা ভারত বেলজিয়াম দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক দিক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। বৈঠকের পর একাধিক চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে আজ সকালে বেলজিয়ামের প্রধানমন্ত্রী রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। উল্লেখ্য, তিন দিনের ভারত সফরে গত রাতে নতুন দিল্লি পৌঁছন বেলজিয়ামের প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে রয়েছেন সেদেশের প্রতিরক্ষামন্ত্রী থিও ফ্র্যাঙ্কেন। গত বছর ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর এটাই প্রধানমন্ত্রী দ্য ভেভারের প্রথম ভারত সফর। সফরকালে বেলজিয়ামের প্রধানমন্ত্রী ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির আবহে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি সিআইআই আয়োজিত একটি বাণিজ্যিক অনুষ্ঠানে মূল বক্তব্য রাখবেন। আকাশবাণী সংবাদদাতা জানিয়েছেন, এই সফরের মধ্যে দিয়ে ভারত বেলজিয়াম অংশীদারিত্ব আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা এবং পুনর্নবীকরণযোগ্য শক্তিসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ তৈরি হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত ও বেলজিয়ামের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং নীতি নির্ভর আন্তর্জাতিক ব্যবস্থার প্রতি অভিন্ন অঙ্গীকারের ভিত্তিতে উষ্ণ ও দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে উঠেছে। নতুন দিল্লিতে বেলজিয়ামের প্রতিরক্ষামন্ত্রী থিও ফ্র্যাঙ্কেনের সঙ্গে প্রতিনিধি স্তরের বৈঠকে আজ শ্রী সিং বলেন, বর্তমান বিশ্ব এক গভীর ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে উদ্ভূত বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মিলিতভাবে কাজ করার প্রয়োজন রয়েছে। বর্তমান পরিস্থিতিতে বেলজিয়ামের মতো গুরুত্বপূর্ণ অংশীদারের সঙ্গে এ ধরনের বৈঠক মত বিনিময় ও দৃষ্টিভঙ্গি আদান প্রদানের সুযোগ তৈরি করবে।
1: India and Belgium share warm and long-standing relations founded on mutual respect, democratic values, and a shared commitment to rules-based global order. The recently held India-Belgium Strategic Dialogue in July 2026 has provided an institutional framework for taking up our bilateral partnership forward, including in defense and security. Excellency, we see considerable potential for expanding our bilateral defense cooperation.
0: বেলজিয়ামের প্রতিরক্ষামন্ত্রী থিও ফ্র্যাঙ্কেন ভারতকে একটি ঘন জনবসতিপূর্ণ এবং উচ্চ প্রযুক্তি সম্পন্ন দেশ হিসেবে উল্লেখ করেছেন। আগামী দিনে উন্নয়নমূলক প্রকল্পগুলিতে বেলজিয়ামের সহযোগিতার প্রয়োজনীয়তার উপর তিনি জোর দেন। দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়ার উপরেও তিনি গুরুত্ব আরোপ করেছেন।
2: Really need to work together because Belgium is an old Western European country with also a lot of technology, but we need a country like India to collaborate on a future project. For Belgium, it is the way forward, and that's why we have diverted our peace economic mission to India.
0: অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নিউ ইয়র্কে এক উচ্চ পর্যায়ের বাণিজ্যিক বৈঠকে বিনিয়োগকারীদের সামনে ভারতের সংস্কার ভিত্তিক আর্থিক বিকাশের চিত্র তুলে ধরেছেন। তিনি জানান, 2026-27 অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে দেশের আর্থিক বিকাশ হার দাঁড়িয়েছে 7.8%। একই সঙ্গে দেশে বিনিয়োগের পরিবেশ আরও উন্নত হয়েছে বলে তিনি উল্লেখ করেন। ভারতের কনসাল জেনারেল এবং ব্যাংক অফ আমেরিকার যৌথ উদ্যোগে আয়োজিত এই বৈঠকে শ্রীমতী সীতারামন বলেন, বিশ্বজুড়ে নানা বাধা ও চ্যালেঞ্জ সত্ত্বেও ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল প্রধান অর্থনীতির দেশ। অর্থমন্ত্রকের পক্ষ থেকে আজ এক স্যান্ডেলের এক বার্তায় জানানো হয়, অর্থমন্ত্রী দেউলিয়া বিধিসহ বিভিন্ন সংস্কারের কথা ওই বৈঠকে উল্লেখ করেছেন। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয়মোহন কোয়াত্রা জানিয়েছেন, ভারতে অর্থনৈতিক বিকাশের ধারা অব্যাহত রয়েছে। 2026-27 অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিক অর্থাৎ এপ্রিল থেকে জুনে দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন বেড়ে হয়েছে 7.8%। নিউ ইয়র্কের ন্যাসডাকের উদ্বোধনের পর তিনি বলেন, এর ফলে ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল বৃহৎ অর্থনীতির দেশ হিসেবে তার অবস্থান ধরে রেখেছে। ভারত

সাম্প্রতিক জিডিপি বৃদ্ধির হার দেশের শক্তিশালী অর্থনৈতিক অগ্রগতিরই প্রতিফলন। ভারত ও ফ্রান্স বস্ত্র ও ফ্যাশন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করেছে। বিশ্ববাজারে ভারতীয় বস্ত্র এবং কারুশিল্পের প্রসার ঘটাতে প্যারিসের নতুন কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বস্ত্রমন্ত্রকের সচিব নীলাম স্বামী রাওয়ের উপস্থিত

0: এটা আরো জোরদার করেছে। বিশ্ববাজারে ভারতীয় বস্ত্র এবং কারুশিল্পের প্রসার ঘটাতে প্যারিসের নতুন কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বস্ত্র মন্ত্রকের সচিব নীলাম স্বামী রাওয়ের উপস্থিতিতে ভারত টেক্স ট্রেড ফেডারেশন বিটিটিএফ এবং প্রিমিয়ার ভিশন সোসিয়েটি অ্যানোনিমের মধ্যে এই মৌ স্বাক্ষরিত হয়। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি বলেছেন, উদ্ভাবন, গুণমান এবং প্রতিযোগিতামূলক বাজারের ভিত্তিতে ভারত বিশ্বের এক নম্বর অটোমোবাইল শিল্প হওয়ার সম্ভাবনা রাখে। নতুন দিল্লিতে সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচার্স সিয়ামের 66তম বার্ষিক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে শ্রী গড়করি বলেন, 2025-26 সালে ভারতের অটোমোবাইল রপ্তানি 24% বৃদ্ধি পেয়েছে। গ্রামাঞ্চলের উন্নয়ন ও গ্রামীণ সম্পদ সৃষ্টি এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে পঞ্চায়েত দপ্তর কি পরিকল্পনা নিচ্ছে তা নিয়ে আকাশবাণীকে বিস্তারিত জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। সাক্ষাৎকার নিয়েছেন আকাশবাণী প্রতিনিধি সন্দীপন দাশগুপ্ত, সহযোগিতায় অভিরূপ ভট্টাচার্য, কাশফিন নাহার, সপ্ত সম্পাদনায় সাধনা দাশবসু। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনতে পাবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কিংবদন্তী অভিনেতা উত্তম কুমারের জন্মশতবর্ষে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, মহানায়ক উত্তম কুমার ছিলেন এক কিংবদন্তী শিল্পী। তাঁর কালজয়ী অভিনয় আজও প্রজন্মের পর প্রজন্ম দর্শকের সঙ্গে সংযোগ স্থাপন করে চলেছে। প্রধানমন্ত্রী তাঁর মন কি বাত অনুষ্ঠানের সর্বশেষ পর্বে উত্তম কুমারকে নিয়ে করা একটি বক্তব্যের অংশ সামাজিক মাধ্যমে শেয়ার করেন। অনুষ্ঠানটির এই পর্ব গত রবিবার আকাশবাণীতে সম্প্রচারিত হয়।
1: साथियों, उत्तम कुमार जी एक वर्सेटाइल एक्टर थे जो अपने अभिनय से लोगों के दिलों में रस बस गए। फिल्म लवर्स का मानना है कि श्रीमान सत्यजीत रे ने फिल्म नायक द हीरो की पूरी स्क्रिप्ट महानायक उत्तम कुमार जी को ध्यान में रखकर लिखी। उत्तम कुमार जी अपनी सहजता के साथ फिलैंथ्रोफी के लिए भी जाने जाते। महानायक उत्तम कुमार जी को श्रद्धांजलि अर्पित करता हूँ। वे हमेशा हम सबके दिलों पर राज करते रहेंगे।
0: কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষে আজ নানা অনুষ্ঠানে তাঁকে স্মরণ করা হচ্ছে। এই উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকার আজ থেকে 6 তারিখ পর্যন্ত কলকাতা জুড়ে শতবর্ষে মহানায়ক শীর্ষক একগুচ্ছ কর্মসূচির আয়োজন করেছে। এই উপলক্ষে টালিগঞ্জে আজ সকালে তাঁর মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় সরকার ন্যাশনাল ইনস্টিটিউট অব হোমিওপ্যাথিকে সেন্টার অব এক্সেলেন্স হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। কলকাতায় আজ প্রতিষ্ঠানের সুবর্ণ জয়ন্তী পালন উপলক্ষে এক অনুষ্ঠানে আয়ুষ প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব বলেন, এই প্রতিষ্ঠান দেশের অন্যতম সেরা হোমিওপ্যাথি ইনস্টিটিউট। নেপালে হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1250। উদ্ধারকারীরা বৃষ্টি উপেক্ষা করেই ভোতেকাশী নদীর গতিপথের সুড়ঙ্গ এবং ভূগর্ভস্থ বিদ্যুৎ কেন্দ্রে আটকে থাকা ব্যক্তিদের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন। এদিকে গত সপ্তাহের বন্যায় নিখোঁজদের পরিবার তাদের প্রতীকী শেষকৃত্য সম্পন্ন করেছে। বিহারে পাটনা সহ গঙ্গা তীরবর্তী বেশ কয়েকটি জেলায় জলস্তর ক্রমাগত বাড়ছে। এর ফলে নতুন নতুন এলাকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন, জলস্তর বৃদ্ধির প্রেক্ষিতে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তর সতর্কতা জারি করেছে। আজ রাতে পাটনার গান্ধীঘাটে এবং আগামীকাল দুপুরে মোকামার হাতিদহে গঙ্গার জলস্তর সর্বোচ্চ মাত্রা অতিক্রম করতে পারে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি মাদকমুক্ত ভারত অভিযানের আওতায় দক্ষিণ ভারতের বিভিন্ন স্থানে একযোগে তল্লাশি অভিযান চালিয়েছে। কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু এবং তেলেঙ্গানা 30টি স্থানে এই তল্লাশি চলছে। কোহিনুর পাওয়ার প্রাইভেট লিমিটেডের সঙ্গে জড়িত 290 কোটি টাকার ব্যাংক জালিয়াতির ঘটনায় ইডি পশ্চিমবঙ্গের কলকাতায় 11টি স্থানেও তল্লাশি চালাচ্ছে। শেনজেনে আয়োজিত চায়না মাস্টার্স সুপার 750 ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষদের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন ভারতের কিদাম্বি শ্রীকান্ত। 33 বছর বয়সী শ্রীকান্ত 21-18, 21-19 ব্যবধানে স্ট্রেট সেটে কানাডার ভিক্টর লাইকে হারিয়ে দেন। শ্রীকান্ত পরবর্তী ম্যাচে হংকংয়ের প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট দে ভেভারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত ও বেলজিয়ামের মধ্যে সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং নীতি নির্ভর আন্তর্জাতিক ব্যবস্থার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। বিশ্ববাজারে ভারতীয় বস্ত্র এবং কারুশিল্পের প্রসার ঘটাতে প্যারিসে ফ্রান্সের সঙ্গে কয়েকটি নতুন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কিংবদন্তী চলচ্চিত্র অভিনেতা মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ নানা অনুষ্ঠানে পালন করা হচ্ছে। খবর শেষ হলো, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।
2: বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রেলে গড়ে শোনানো হল। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণীর কৈলা শহর কেন্দ্র থেকে। এখন মাতৃবন্দনা অনুষ্ঠানে শুনবেন দেশাত্মবোধক গান, শুনবেন ক্যালকাটা ইয়ত কোয়ারের পরিবেশনায়।

বাঙালি মাঠে 1862 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। যখন তার বয়স মাত্র 17 বছর, তখন তিনি কিউবার স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। স্প্যানিশ সরকার তাকে নির্বাসন দণ্ড দেয়। দেশকে ভালোবাসার অপরাধে অপরাধী কিশোর হোসে মাচেকে জীবনের অধিকাংশ সময় দেশান্তরী হতে হয়। 12 বছর নিউ ইয়র্ক শহরে থাকেন। দেশান্তরী অবস্থায় তিনি 70টির মতন কবিতা, গীতি কবিতা ও উপন্যাস রচনা করেন। স্প্যানিশ ভাষায় তার অসীম দক্ষতা ছিল। নির্বাসন দণ্ড ভোগের পর 42 বছর বয়সে আবার তিনি স্বদেশে ফিরে আসেন। 1 বছর পর হোজে মাঠে আততায়ীর গুলিতে নিহত হন। সম্ভবত এই রচনা তার শেষ কবিতাগুলির অন্যতম। একটি প্রচলিত সুরে তার এই কবিতাটি

वो चाँद मुस्काया, सितारे शर्माए।

এতক্ষণ শুনলেন বিবিধ ভারতীর অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। এখন জানিয়ে দিচ্ছি আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধে ছয়টায় শুনবেন ঘর গৃহস্থির অনুষ্ঠান, ছয়টা বাজে 30 মিনিটে কিষাণবাণী, সন্ধে 7টায় শুনবেন ককবরক অনুষ্ঠান, 7টা বাজে 30 মিনিটে শুনবেন মহিলা বিশ্বকাপ ক্রিকেটের ধারাবিবরণী, আজকের খেলা ইন্ডিয়া ভার্সাস হংকং, 7টা বাজে 35 মিনিটে শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7টা বাজে 45 মিনিটে ককব্রক সংবাদ এবং 7টা বাজে 55 মিনিটে স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। এরপর পরেই শুনতে পারবেন মহিলা এশিয়া কাপ ক্রিকেটের ধারাবিবরণী, 9টায় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 10টায় বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। তারপরেই শুনবেন ক্রিকেটের ধারাবিবরণী। শুনলেন আমাদের পরবর্তী অনুষ্ঠানের অনুষ্ঠান সূচি

0: ষাটের উপরে আছে কিবা
1: সত্তর বাহাত্তর দিকে।
0: আচ্ছা, তো দীর্ঘ বছর ধরে আপনি এখানে আসুন।
1: ও
0: আচ্ছা, ছোটবেলার থেকেই আপনি আসুন। আর দাদার নামটা কিটা?
1: অবনী দেবনাথ।
0: অবনী দেবনাথ। তো এমনি খেত কৃষি লইয়াই তো আপনি আসুন?
1: ওই তো খেত
0: কৃষি, এটা লইয়াই তো আপনার বোধ হয় সংসার চলে।
1: সংসার চলে।
0: আচ্ছা, তো এবার খেত কৃষিতে আপনি এখন কিটা করলা? আউসখেত করছিলেন?
1: না, আউসখেত আমরা আগে তো আউসখেত করা হইতো, আসতাম মাঠকে মাঠও আমরা আউসখেত করা হইতো, তারপরে সাইল খেত করা হইতো। আর বর্তমান আজকে তিন চার বছর যাবৎ মানে আউসখেত হয় না, তারপরেও
0: হয় না বলতে কিটা লাগি হয় না?
1: এই
0: আপনারা করণ্যা নাকি?
1: না না, করণ্যা বলতে অধিকাংশ মানুষ করতে স্বীকার হয় না, যেমন তার আউসখেত না হইলেও ওর তারপরে বা চাউল গরু চাউলের অভাব নাই, বা সরকার চাউল বাড়াই দিয়েছে, তখন কিতা বর্ত হেতরিয়া চাউল বাজারে নিলেও বিক্রি করা যায় না। তো হেতরিয়া ক্ষেত্র ক্ষেত্র তো খরচা লাগে, কিন্তু খরচাটা তো উঠার কোনো বাট নাই বাজার। চাউল লিয়া গেলে শেষ আর চাউল নিত, তো খেত করিয়া যদি বেড়া দান ব্যস্ত পার না, চাউলও ব্যস্ত পার না, তেন খেত করি কিতা হতো। এর ও কারণেই মানে আউসখেত বন্ধ হয়ে
0: গেল,
1: বন্ধ হয়ে গেল।
0: আবার কেউ কেউ করে কইতেছে আবার মুখে করে না, আমি একলা করতাম না, করলে গরু চাউল খাই।
1: তারপরে এইটাই, যেমন কেউ ইচ্ছা আছে আবার করতো, আর করতো যে হয়তো বিশজনের মাঝে পাঁচজনের ইচ্ছা আছে, পনেরোজনের ইচ্ছা নাই, তো খেতের মধ্যে এই পনেরোজনের জায়গাতে ভালাই থাকব। এটা পতিতের মতো তাও করিয়া গাছ খাইব, তে এই ফাঁসের জন্য রোয়া লাগাইছে, আর ফাঁসের জন্য সাইটের জন্য তাও গাছ, তো গড়িয়া বসে এইটা খাইব। এইরকম আমাদের এখানে এক বছর ওরকম খেতখর হয়েছিল, আর ঘরে গরু কেউ বন্ধ করে না, জগড়া জাটি অনেক করিয়া বিচার বিচার হইয়া শেষ আর গরু বন্ধ করতো। বাইরা গরু আর সমুহারের গরু আর রাগিছল আর ভদ্রপল্লীর এরকম চতুর্দিকের গরু ওই মাঠে ইয়া লামে, শেষ আর গরু চিনতো আর খার বাড়ি নিয়ে দিত। তো এই কারণেই মানুষ এই ব্যতিগ্রস্ত হওয়ার ফলে
0: আমি
1: মানে একা করার কোন সুবিধা নাই, তারপরে আরো সমস্যা, যেমন এখন মাঠের মধ্যে একজনের কিবা কোন মতে বেড়া উড়া তার সুবিধা আছে, দিল খেত করলো, ইয়ার ঘরে দেখা গেল যে ছাগলটা ছাগল গরু থেকে রক্ষা করলো, কিন্তু যে সময় এরিয়ার মধ্যে এলাকার মধ্যে আর খেত নাই, কেন দান যেসব আছে দুনিয়ার পাখি পাখি এটা সব পয়সা হয়েছে কত টাকা।
0: পাখি তো আইবই, কিন্তু সবের যদি খেত হইতো
1: বাইটা আইলো না, তখন একটার হওয়া, যেমন ওই আমার এই বাড়ির বিছরা একটা, ওই যে সামনে দেখতে ওই বিছরা

0: এই 1 বছর কিনা আল্লাহ হইলেন এইখানে দান বল বাড়ির নিকার গিয়া ফোড়ে আর কি দেখাও নিছু লাগাই দিব আউস তে লাগাইছিলাম এই গুমতি না এটা এটা
1: স্বর্ণ খাতুন
0: বলি এইরকম লাগাইছিলাম লাগানির পরে দান ওয়ালা হয়েছে দান ওয়ালা হওয়ার পরে যে মোটামুটি খোলাখানার মতো ও আরম্ভ হয়েছে এই যে ভাগে শুরু হইল বান দিয়া বাড়ি কোনো অন্তে রকা কথা হইল না যে খালি চড়ার গুড়ির দিকে দান আছে আর আগা সব কি পরিষ্কার কোনো খামল আছে না এসে গরুরে খাওয়াইলাম হাঁটিয়া তেও কারণে দুনিয়ার হওয়া কি অন্যটা এনে কেন বিদ্যুৎ আর গরু ছাগলে নষ্ট নাই তারর বেড়া
1: গুমতি
0: করছি আর হাজারি খেত করছি আর অল্প বিরিয়ানি লাগাইছি।
1: আচ্ছা, এই যে হাজারি করছেন বা এটি বা গুমতি করছেন এটা কিন্তু ব্লক থেকে দান পাইছেন?
0: আমি তো বছর বছর খেতর বীজ রাখি না।
1: আচ্ছা আচ্ছা,
0: আমি গত বছর প্রজেক্ট দেওয়া হয়েছে না, প্রজেক্ট দেওয়ার সুযোগ হয়েছি না, আনলে মানে কারণ হয়েছে প্রজেক্টর যেদিন মিটিং হয় এদিন আমার খবরও দিছে না।
1: আচ্ছা,
0: আরো অনলাইনে তারা সব কিছু হয়ে গেছে, তারপরে আমি BLW দেখলাম যে আমার নাম আমি বীজ আনাতে গেছি, আমি তো বীজ রাখি না, রেজিস্টার গাছের বীজ তো নাই, আজকে নাই বা আনাইলে 30 বছর ধরে আমি রেজিস্টার গাছের মধ্যে আছি, শনিবার যে সময় এই এসআরআই আইছিল তখন থাকি আমার নাম আমি খেতর ডামার আমার নাম এখন নাই গিয়ে লাগি হয় খাগু মানে কিচ্ছু নিয়ে না, আমি তো আপনার কইছিলাম যাওয়ার লাগিয়া খবর দেওয়াইছিলাম কিন্তু আপনারা মনে হয় কেউ খোয়া হয়েছে না, শনিবার করোনা তলে দিলাম মিটিং হয়েছে আমি তো জানছি না হয় আমি অহন কিতা করা হয় অহন তো করার কিছু নাই। আগামী বছর কাকু আমি আপনার দানও দেন এটাও তো আমার জানা আছে আর দানও বালা দেন ফ্রেশ দান দেন আপনার কোনো দিন বলে কোনো কিছু নাই খুব সুন্দর দান নেই দান দেন আগামী বছর থেকেও আবার এছাড়াই দুইখানে দিয়েছেন দুইখানে দান দিয়েছেন। আমি আর মিটিংয়ের কথা আমার কই না আপনার মিটিং যাওয়া লাগতো নাই তেন অমিত দাসরিয়া।
1: আচ্ছা আচ্ছা,
0: BLW নতুন আইছে লোক ভদ্রলোকটা খুবই ভালো, তার নাচার ব্যবহার আমার কাছে খুবই ভালো লাগছে তো আর কি জল শুকাই গেলে কি আর কুকুরা খাটিয়ে নষ্ট করি
1: লাগাইছে মানে বাকি এসারাই পদ্ধতিও লাগাইছে। আচ্ছা, আপনি কতদিন এসারা লাগাইছিল মানে আলিটা কতদিন আছে?
0: 12-16 দিনের ভিতরে শেষ করে দিছি।
1: 16 দিনের ভিতরে শেষ করে দিছেন তো আপনার কিন্তু মনে হয় আপনার শ্রাবণ মাসেও শেষ করছেন বুঝে না এটা?
0: শ্রাবণ মাসে শেষ করে দিছি।
1: তেমনি কতটুকু জায়গার মধ্যে আপনি লাগাইছেন?
0: লাগাইছি প্রায় 3 পাওয়া তারপরে তো এটা অন্য বীজ আনছি ব্লক থেকে অগুমতি আনছি খানি এটা একটু মোটামোটা গুছা দিয়া দিয়েছি 4-5টা এরকম
1: আগের পদ্ধতিতে লাগাইছি
0: আগের পদ্ধতিতে লাগাইছি
1: তেমনি লাইন টাইন বুঝে ঠিক আছে
0: না লাইন ঠিক আছে
1: মানে গুছা দিলেছেন মানে 4-5টা। তো এইটা এইটা ক্ষেত্রেও আপনার যদি 2 গাছা দিতে কোনো অসুবিধা হইতো নাকি?
0: 2 গাছা জমির উর্বর শক্তির উপর নির্ভর করে, উর্বর শক্তি কমটা জায়গা তো একটু টান জায়গা, এটা হলো মানে একটু স্বেচ্ছতা জায়গা যদি থাকে উর্বর শক্তি বেশি থাকে তখন এটা গুছা বান্ধে গুছা বড় হয় ডানটা পুষ্ট হয়। আমরা এটা টান জায়গা আমরা জায়গার তলে কোনো আমার সময় বুঝে দিব সরা আছিল নিচে প্রায় 1.5 ফুট পরেও বালি
1: বালু
0: সারা সাদা বালি, এটা একবার পাইপলাইন গেছিল পাইপলাইন যাওয়ার পরে দেখা যায় মানে কুত্তে কুত্তে যত নিচে যায় খালি সাদা বালিও বাড়ে
1: বালু বাড়ে
0: তার কারণে জায়গার মধ্যে আমার ক্ষেত্রে টান থাকায় আমি এইরকম লাগাই।
1: ওই যখন যে আপনার ক্ষেত্রে যে লাগাই অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ক্ষেত্রে লাগানোর পরে কোনো জল টল নাই।

0: তো এটাও তো একটা ক্ষতি আছে না?
1: এটা ক্ষতি বলতে প্রচুর ক্ষতি হতো, এবার লাগাইছি লাগানির ঘরে জল নাই আর জল দেওয়ারও কোনো সুবিধা নাই, সাপ্লাইয়ের লাইনও নাই, না থাকায় কোনো মতে কোনো মতে লাগাইছি, যেমনে লাগাইছি অমনে ডাক্তার অমনে লাল হয়ে দিয়েছে, এরকম অর্থাৎ তল শুকাইয়া ফাটি গেছে কি, যে কোনো দিনে রোয়ার তলে একটু স্বেচ্ছা থাকতে হয়, ভিজা ভিজা থাকতে হয়, তারপরে জল থাকতে হয়, জল তো থাকা দূর হতা শুকাইয়া এমন ফাটছে মানে কোনো গুছার ফাটার মধ্যে পড়ে গেছে, গুছাও মরি গেছে,
0: ওরকম এই ক্ষেত্রে তো আপনার দান তো কম হইবে,
1: খুব কম হইবে, এবার খুব ঠকা হয় দানের মধ্যে, বৃষ্টি অন্যান্য বার দিছে আমাদের দিকে প্রায় পনেরো দিনের মধ্যে খালি খরায় খরায় নিছে, গতকালকে রাতে একটু বৃষ্টি
0: এটা
1: খেতে গেছে, ও তো গুমটুনে উঠে গিয়া খেতে দিয়ে কোনো দিকে আইলে যে গাঁটা গুঁটা আছে এটার বন্ধ করে জল আঠাইছে আঠাইয়ে দিয়ে আইছে গুমটুনে উঠে।
0: আচ্ছা, মানে ওইটাই হয়েছে, মানে যে ভাবে আপনার খরাটা হয়েছে এই বৃষ্টি কিন্তু কিচ্ছু অন না, কিন্তু
1: না না কিচ্ছু অন্য তো,
0: আর আপনার এই ক্ষেত্রে জলের কোনো সুবিধা নাই
1: না,
0: জল দেওয়ার কোনো
1: সুবিধা নেই,
0: তো আপনার তো মানে বৃষ্টির উপরে নির্ভরশীল,
1: বৃষ্টির উপর নির্ভরশীল, তো এর লাগে তো আমি ক্ষেতটাও এইরকম যে তিনজের কাছে দেওয়ার ওই গিটার লাগিয়া, যদি বৃষ্টিও নেই গিটাও একবারে মরতাম না, আর একটা দিলে যদি একটাও মরি
0: যায়,
1: এর কারণেও আমি ক্ষেতের উপর নির্ভর করিয়া শ্রাবণ মাস গিয়া ভাদ্র মাস মানুষে লাগায়, কিন্তু এবার দেখা যায় শ্রাবণ মাসের বিচে নিজ দিগর জায়গা শুকাইয়া নিজ দিক ফাটি গেছে জায়গাটা, এটা কল্পনার বাড়া এবার মানে
0: এবার তো সেই হিসাব করলে কিন্তু বৃষ্টি কিন্তু তেমন হয়েছে না, কিন্তু
1: বৃষ্টি মানে বোয়ার আগে হয়েছে,
0: আগে হয়ে গেছে,
1: কিন্তু খেত সিজনে বৃষ্টি অতি কম বৃষ্টি হয়েছে, এত কম বৃষ্টিয়ে খেতর যায় না, আর ওইছে অন্যান্য দিকে শুনছি আগরতলা সাইডে ওইটে দিকে প্লাট করছে, কিন্তু আমরা এদিকে বৃষ্টি দিছে না, না তো আমরা ক্ষেতের ক্ষতি হয়েছে,
0: আপনার এই পুরো এলাকাটাই তো ইয়ে আছে।
1: অল্পর মধ্যে নিজের খানির জিঙ্গা লাগাইছিলাম আর অল্প রামাইচ লাগাইছিলাম, এটা তো খানি নি চলছে, যেমন বাজার জাত করা হয়েছে না,
0: আচ্ছা
1: এটা অল্প স্বল্প বাজার হয়েছে, আর ওখান তো আর এটাও মরি গেছে গিয়া নষ্ট হয়ে গেছে, ওখানে আবার নতুন ভাবে উর্বর একটু উঁচা জায়গা থাকতো তাইলে অন্য নমুনার খেত খরচাম পারতাম, কিন্তু না টাইলে হরে কিন্তু কোনো খেত খরা যায় না,
0: যায় না,
1: ওইটা টানবো, এরপরে আমার তো এক ক্ষেতের উপরে কয়েক নমুনা খেত খরা লাগে, ওইটা এখন বর্তমানে সামনে দি আলু লাগাইমু, টমেটো লাগাইমু, কবি মানে সবজি যেটা লাগতে আমার বিচার আমি ফলাই নি, তারপরে নার্সারিও করি, নার্সারি করিয়া সকল জাত নার্সারি আমি করি, করি এটা নিজে লাগাই আর ঘরে বাজারও নিয়ে এটা বিক্রি করি,
0: সারা বিক্রি
1: সারা বিক্রি করি, নার্সারিও করলাম এর ঘরে লাগাইলাম, তো এটা উঠার ঘরে যেমন আলু লাগাইলাম, আলু উঠার ঘরে এটা চলে আবার লাগাই মূল রামাইস, আবার জেঙ্গা খরলা এটা লাগাই,
0: এখন যে মনে করেন আপনি ওই যে বাউসকার যে করবা তো মোটামুটি কিন্তু ওখান থেকে তো বুধ আপনি প্রস্তুতি নিতে হবে,
1: ওখান থেকে প্রস্তুতি নেওয়া লাগবে, তখন বিছরা শ্বাস দিয়ে আমার নিজস্ব ট্রেক্টর আছে, বিছরাটা শ্বাস দিয়ে রাখবো, তারপরে গোবর ছিটে দিয়ে রাখবো,
0: মানে আপনি আপনার রাসায়নিক সার ব্যবহার করেন না?
1: না, আমি বিছরা এটা ব্যবহার করি না,
0: মানে গোবর সারই দিই না,
1: খালি গোবর সার দিব।
0: আচ্ছা, রাসায়নিক সার তো আপনার মাটিটারে তো নষ্ট
1: হয়তো, গোবর সার দিবার তো ছাগলের যে বড়ি বড়ি আছে হিটারে শুকাইয়া গুড়া করুম, বড়িয়া গুড়া করিয়া গোবরের গুড়া করুম, হিটার লগে এটা মিস্কার করিয়া বেটের মধ্যে দিম, এটা গাছের গুড়ি তিল দিম,
0: মানে নার্সারি যা করবা এটা তো দিবা,
1: এটা তো দিম, আমার গোবরের লগে সম্পর্ক,
0: যে গোবর আপনার কিনা মনে লাগেনি না আপনার?
1: না না, তো ঠাকুরের ছোট বড় ছয়টা গরু আছে, আমি এটা গোবর খেতে একটুকু নেই না, আমার সব গোবর বিছার মধ্যে উঠাই।
0: আচ্ছা আচ্ছা, মানে আপনার দানি জমির মধ্যে আপনি বোধহয় গোবর দিন?
1: না না।

0: দেয় না, গোবর দিলে আমার তো বাদশাহ থর হয়ে
1: যায়। আচ্ছা, তো এখানের মধ্যে কিন্তু সার দিন নেই আপনার?
0: দাম এখানে সুপার ফসফেট দিই।
1: আচ্ছা আচ্ছা, তো এই যে সুপার ফসফেট দেন, এটা কিন্তু আপনার কিনে আনতে লাগেনি না?
0: এটা ব্লক থেকে পাইন? কিনে লাগে, বল ব্লক থেকে অন কিছু পাওয়া যায় না।
1: আচ্ছা,
0: সবই কিনে আনা লাগে।
1: তো এমনি একটা আপনার যে কইছেন যে এখন রেশন থেকে চাউল বেশি মিলে, ওখানে কিন্তু আবার কমাইলার কিন্তু ওখান তো শুনছি এপ্রিল এর ফার্স্ট কেজি চাউল কমে গেছে, যারা 25 কেজি পাই তখন কিন্তু আবার 20 কেজি পাইব।
0: একটা জিনিস যখন অধিকাংশ মানুষে ওরা চিন্তা করে যে চাউল কমাইলছে, একজন মানুষ আছে কোনো টেনশন নাই, হে 8টার সময় ঘুম থেকে উঠলো, উঠার পরে আস্তে আস্তে ব্রাশ করিয়া ইয়ার পরে 9টা 10টার সময় খাওয়া দাওয়া করে রাই আরম্ভ হইলো, দেখাত গেলে কি 10টার সময়
1: খাওয়া করতে করতে 11টা 11:30 বাজে,
0: 10টার সময় হে রেডি হইয়া 10:30 11টা বাজিয়া তার হাত ধরতে ধরতে আর তার টাইম পাস করা, ইয়ার পরে শরীর বাঁচাইয়া হাজ কর, বিকাল টাইম এলো তো তা আজ ইটা ফাই গেল, ফাই গেল 5টা 5:30 বা 6টাই হাজ করল, তো শেষ তার তার যান বাঁচাইয়া হাজ করত। আমরা ক্ষেতের খাস সকালে 5টার সময় উঠিয়া গিয়া খেতে পড়ি আর সন্ধ্যা 6টার সময় উঠি, তো অপুরন্ত হাজ শেষ নাই, তিটা খাজও খেয়ে আইব, মানে টাকা দিয়াও মানে পাওয়া যায় না, তো নিজে নিজে এটা করা লাগে, দারুণ পরিশ্রম হয়। আর এই পরিশ্রমের মানে তুলনা করিয়া তার মর্যাদা হওয়া যায় না,
1: এটার পিছনে
0: এর কারণেই মানুষ খেত বাদ দিলে যে মানুষ তার খেতটা গাতে হয় বাকি দিলেই মানে গড়িয়ে গাছ খাইবার তা হোক আমি যাইমগে আজি রাত, যদি বেটায় অন্তত 400 টাকা করি মানে 500-600 টাকা আজি রাত 400 টাকা করে যদি হে 6 মাস কাজ করে রেগুলার আর 6 মাস বইয়া খায় তো ওটা কৃষকের তার লগে বার্তাবাদ্য হইতো নাই, ওরকম মানে ব্যবধান ধরে
1: বহুত
0: কিন্তু তার হইল সকালে গেল আর বিকালে আইলো, তার এনে খরাও নাই বড়াও নাই কিন্তু বৃত্তি কিচ্ছা নাই, দশাও
1: নাই বৃষ্টিও যদি হাজিরা ঠিক
0: হাজিরা ঠিক থাকো, কিন্তু আমরা তো বৃষ্টি যদি ফ্লাডে লইয়া যাই গিয়া তো হওয়ালা তাই মুরগি লইয়া যাই গিয়া ঔষধ ঔষধ দেওয়ার সাজ দিছে না, ডান তোর লালই যায় লালইয়া শুভা শুভা লালই গেছে, এনে তার বাড়ি টেনে গরুরে কাটিয়ে নেওয়া হইল গোটে এই জায়গাটার ডান তো আর ফাইলাম না, আর শরীরে হইয়াও তো আমরা এটা ফুরন হইতো না,
1: হইতো না,
0: এটা ক্ষতি ক্ষতিই থাকবো।
1: তো এই যে আপনার যে দানটা যে আপনার যে লাগাইছেন মোটামুটি এটা পাইতে পাইতে আপনার কোন মাস হইব?
0: তো মানে অগ্রাণ মাস
1: মোটামুটি মোটা 3 মাসের মতো লাগে
0: না, বেশি লাগে, অগ্রাণ মাসও আমরা হাঁটা শুরু করি, অগ্রাণের প্রথম থেকে আষাঢ়া অগ্রাণ মাস মানে অগ্রাণ মাসে শেষ করতে পারে না, যারা বেশি আছে পৌষ মাসের 7-10 দিন পর্যন্ত পায়, আর যেমন গুমতি টাক গিয়ে যায় গিয়া হাতি মাসের লাস্টে দিয়ে হাঁটি লওয়া লাগে,
1: এটাও 6 মাস 4 মাস হইনি,
0: তো গুমতি আরো কমে আয়
1: 4-3 মাসের। আচ্ছা, তো যাই হোক, লগে দীর্ঘক্ষণ আলাপ আলোচনা করলাম। আর একটা কথা কইম, আমরা যে এই যে রেডিওতে এই যে প্রোগ্রাম করি যে গর্ভশ্রী আসরিতে আপনার শুনেননি, শুনতে পারেননি?
0: শুনতাম যে শোনার সময় কই
1: শুনছেন কোনোদিন?
0: আগে শুনতাম, রেডিও আছিল, ওখানে শোনার সময়ও থাকে না, সময় পাইও না, আর অনেক সময় আস্তে তো রেগুলার না শুনলে যে কোনো জিনিস, যেমন সিরিয়াল আমরা দেখি, এই সিরিয়ালটা একটার উপর আর একটা ঐতিহ্য জানার আগ্রহ থাকে, বুঝার চিন্তাধারার থাকে, কিন্তু গর্ভবস্তু তদ্রুপ একটা কথা আজকে শুনলাম কালকে শোনা লাগে পরশুদিনে শুনা লাগে, এরকম শুনলে আগ্রহটা তো বাড়ে, অনেক কিছু জানার বুঝার আছে, উপলব্ধি করা যায়, এতে লাভ আনা যায়, কিন্তু সেই সুযোগ আমরা অনেক সময় পাই না, সারাদিনে যেমন খাজ খাম করি আইমু আইয়া করিমু নারী আর ভালো লাগে নারী, আর আগে রেডিও আছিল, এখন রেডিও নাই,
1: এখন তো আবার শুনলে আপনার মোবাইল দিয়ে শুনতে হবে,
0: এখন মোবাইল দিয়ে শোনা লাগে।
1: তো যাই হোক, দীর্ঘক্ষণ কথা কইলাম, ভালো লাগলো, আপনার ক্ষেত কৃষি যাতে আরো উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটে আমরা এটা চাইমু। নমস্কার দাদা।
0: ঠাকুর নমস্কার। নমস্কার।
2: আগামী 6ই সেপ্টেম্বর সকাল 8:30 পর্যন্ত আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন এবং জেলার বেশিরভাগ জায়গায় হালকা তকিয়া মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 32-33 এবং 24-25 ডিগ্রি পর্যন্ত উঠানামা করতে পারে।

বাতাস প্রধানত দক্ষিণ পূর্ব দিক থেকে গড়ে ঘন্টায় সর্বোচ্চ 7 কিলোমিটার বেগে বইয়া যাওয়ার সম্ভাবনা। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 96% এবং 68% থাকতে পারে। এই পরিস্থিতিতে আমরার করণীয় কাজ, জেলার 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা আছে, এর ফলে ওইসব এলাকায় সাময়িক বন্যা পরিস্থিতির সৃষ্টি হইলেও হইতে পারে। এই ক্ষেত্রে ধান গাছ নুইয়া পড়ার সম্ভাবনাও আছে, তবে জমি তাকিয়া দ্রুত জল বাইরিয়া গেলে গিয়া গাছ খুব স্বাভাবিক অবস্থায় ফিরিয়া আইব খুব তাড়াতাড়ি। তবে বন্যার জল সরিয়া গেলে পরে নাইট্রোজেন সার প্রয়োগ করা লাগতেও পারে। সবজির জমিতে ভালো নিষ্কাশনী ব্যবস্থা রাখতে লাগব, কারণ জল জমলে পরে আমরা দেখছি বা আর্দ্র ও মেঘলা আবহাওয়ায় করলা পটল প্রবৃত্তির জমিতে একই সাথে ডাউনি মিলিডিও ও মোজাইক ভাইরাসের আক্রমণ দেখা দিতে পারে। একইভাবে বর্তমান পরিস্থিতিতে ঢেঁড়শে সাদামাছির আক্রমণের ফলে হলুদ শিরা রোগের প্রকোপ দেখা দিতে পারে। তাছাড়া এই আর্দ্র ও মেঘলা আবহাওয়ায় লঙ্কায় পাতা মোড়ানো রোগের সম্ভাবনাও যথেষ্ট। এইসব আক্রমণ নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা গ্রহণের লাগিয়া নিকটবর্তী কৃষি আধিকারিকের সঙ্গে আপনারা অবশ্যই যোগাযোগ করবা। আগে লাগানি জমিতে আউশ ধান কাটার সময় হয়ে আইসে, ফসল সংগ্রহের কাজ আমরা শুরু করে দিছি। বেশি শুকাইয়া গেলে পরে ফসল কাটার সময় গাছ থাকিয়া ধান অনেকটাই ঝরিয়া পড়ার সম্ভাবনা থাকে। এর লাগিয়া ধান গাছে কিছুটা তস থাকা অবস্থায় সংগ্রহ করতে হইব। তবে ধান জমি থাকিয়া কাটিয়া মজুত করার আগে অবশ্যই ভালো করিয়া আপনারা শুকাইয়া নিবা। আরেকটা অনুরোধ, মেশিনের সাহায্যে খুব তাড়াতাড়ি আপনারা ধানটা সংগ্রহ করে নিবা, কারণ বৃষ্টি বাদলের দিন ফট করিয়া ধান যদি আপনারা সংগ্রহ না করি বা আমরা সংগ্রহ না করি, তাইলে অনেকটাই বিড়ম্বনার মধ্যে আমরা পড়তে লাগে। সাধারণত মজুত করার সময় ধানে 14% কাছাকাছি তস থাকা প্রয়োজন। অসময়ে সবজি চাষ সবসময় লাভজনক, কিন্তু লাভের পাশাপাশি এই বর্ষার মরশুমে তা যথেষ্ট ঝুঁকিপূর্ণ। বিশেষ করিয়া অধিক বৃষ্টিতে চারা ধুইয়া যাওয়ার সম্ভাবনা, গাছের গোড়ায় জল জমে গেলে গিয়া গাছ নষ্ট হওয়ার ঝুঁকি সব থেকে বেশি থাকে। পাশাপাশি সবজি বিশেষ করিয়া ফুলকপি বা বাঁধাকপি বা শালগম ইত্যাদির মাটির তসের ব্যাপারে খুবই সংবেদনশীল। এর লাগিয়ে আপনারা সবসময় খেয়াল রাখবা, নিকাশি ব্যবস্থা সঠিক রাখবা। এইসব জমিতে জল যাতে না দাঁড়ায় বা খুব ভালোভাবে নিকাশি ব্যবস্থার কিন্তু ব্যবস্থা আপনারা রাখতেইব। আগেই আমরা কইছি, গরম আবহাওয়ার দরুন এবং মাটির উপযুক্ত তস থাকার পরেও গাছের জলের অভাব দেখা দিতে পারে। এই অভাবের দরুন গাছে কাণ্ড পচা রোগ দেখা দিতে পারে। গাছের পাতা রোগাক্রান্ত হইলে পরে বা পোকার আক্রমণ হইলে পরে বা মাটিতে তসের অভাব দেখা দিলে পরে এই রোগের মারাত্মক আক্রমণ হয়। এই রোগের আক্রমণ সম্পূর্ণভাবে নির্মূল সম্ভব নয়, কিন্তু জমিতে গাছের সংখ্যা নিয়ন্ত্রণ করিয়া বা পরিমাণ মতো সেচের মাধ্যমে বা উপযুক্ত জল নিষ্কাশনী ব্যবস্থা আগাছা দমনের মাধ্যমে এই রোগ সহজেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়। মাঠে আক্রান্ত গাছ দেখামাত্র তুলিয়া ফুড়িয়া ফেলাই দিবা। ভিজে খড় বা আর্দ্র আবহাওয়ায় মুরগির কক্সিডিওসিস রোগের প্রকোপ দেখা দিতে পারে। এই অবস্থায় মুরগির ঘর যথাসম্ভব পরিষ্কার এবং শুকনা রাখতে হইব। মুরগির ঘরে বিছানো শেষ সাথে খড় বা বিচুলি থাকিয়া ঝাঁঝালো গন্ধ মুরগির শ্বাসনালী বা চোখে জ্বালা অনুভব করতে পারে। এর থেকে রক্ষা পাইতে ঘরে বায়ু চলাচলের সুবন্দোবস্ত করিয়া দিতে হইব। প্রতিটি মুরগির ন্যূনতম প্রয়োজনীয় জায়গা পরিমাণ ব্রয়লারের লাগিয়া 1 বর্গফুট এবং লেয়ারের লাগিয়া 2 বর্গফুট থেকিয়া 2.5 বর্গফুট জায়গা আপনারা নিশ্চিত করিয়া রাখবা। পোলট্রি খামার প্রতিদিন পরিষ্কার করবা এবং জীবাণুনাশক ছড়াইয়া দিবা। পোলট্রি খামারে ঢুকার সময় অবশ্যই আপনি সাবধানতা অবলম্বন করবা।

0: শুনলেন ঘর গৃহস্থের অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন কিষাণবাণী।
1: শ্রোতা বন্ধুরা, কিষাণবাণী অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত।

0: বন্ধুরা, সপ্তাহের প্রত্যেক মঙ্গল, বৃহস্পতি ও শনিবার সন্ধ্যে 6:30 আকাশবাণীতে শুনতে পাবেন আমাদের কিষাণবাণী অনুষ্ঠান। কিষাণবাণী অনুষ্ঠানে আপনারা শুনতে পাবেন রাজ্যের বিশিষ্ট কৃষিবিদ ও প্রাণী চিকিৎসক, মৎস্যভিত্তির সাক্ষাৎকার, সাথে থাকছে রাজ্য তথা কেন্দ্রীয় সরকার প্রদত্ত বিভিন্ন কৃষি ও কৃষক সহায়ক প্রকল্প নিয়ে কিছু কথা, থাকছে আবহাওয়ার পূর্বাভাস এবং বাজার দর নিয়ে তথ্য। তাহলে চলুন আজকের অনুষ্ঠান শুরু করা যাক।
1: কিষাণবাণী অনুষ্ঠানে আজকে আলোচনার বিষয় হচ্ছে মাটির পরিচর্যা। আর মাটির পরিচর্যা আমরা কিভাবে করব, কখন কি আমাদের করতে হবে, এই সমস্ত বিষয়ে বিস্তারিত বলার জন্যে আমাদের সঙ্গে আজ রয়েছেন শ্রী পরাগ মজুমদার, কৃষি বিশেষজ্ঞ, ICAR লিম্বুছড়া আগরতলা। নমস্কার শ্রী মজুমদার।
2: নমস্কার,
1: আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। যে বিষয়টা আমরা রেখেছি সেটা হচ্ছে মাটির পরিচর্যা। আপনি প্রথমে কি বলতে চাইবেন?
2: মাটির পরিচর্যা বিষয়টাতে আলোকপাত করার আগে প্রথমে মাটি সম্পর্কে আমরা জানতে হবে মাটি কি। মাটি হচ্ছে প্রকৃতি দ্বারা গঠিত পৃথিবীর উপরিভাগের একটা আস্তরণ যা কৃষির ভিত্তিভূমি। প্রাকৃতিক উপায়ে 1 ইঞ্চি মাটির স্তর তৈরি হতে 1000 বছরের সময় প্রয়োজন, কিন্তু অবহেলার জন্য ওই মাটি নষ্ট হতে মাত্র 1 ঘন্টা সময় লাগে। এজন্য ভারতবর্ষে প্রতিটি রাজ্যে মাটি সংরক্ষণের ব্যবস্থা করে এবং প্রয়োজনীয় উপদেশ দিয়ে থাকে। তাই মাটির পরিচর্যা একটি গুরুত্বপূর্ণ টপিক হয়ে এখন দাঁড়িয়েছে।
1: আচ্ছা, এই পরিচর্যা এখন কেন প্রয়োজন হয়ে পড়েছে? একটা মানুষকে এটা বুঝতে পারছে যে মাটির পরিচর্যা প্রয়োজন, মাটির যত্ন প্রয়োজন, হ্যাঁ, মাটিকে কিভাবে খাঁটি রাখা যায় সেটা দেখা প্রয়োজন, কেন এই ব্যাপারটা কেন এসছে?
2: বিশেষত বলতে গেলে মাটির যে পরিচর্যা, ধীরে ধীরে বিভিন্ন এলিমেন্ট যেগুলো অত্যধিক রাসায়নিক সার প্রয়োগ করার ফলে মাটির দূষণ হচ্ছে, মাটির অপচয় হচ্ছে, মাটির গুণাবলী কমে যাচ্ছে। তাই মাটির পরিচর্যা করার জন্য বিভিন্ন ব্যবস্থা করা হয়েছে এবং মাটির পরিচর্যার সাথে সাথে ফসল কিভাবে ফলানো যায় তার ব্যবস্থা করা হয়েছে। কিভাবে করা হয়, যখন মাটির নমুনা পরীক্ষা করে, বলতে গেলে বিজ্ঞান ভিত্তিকভাবে চাষ করতে হলে কৃষিকে ব্যবসা মনে করে ফসলের ফলন বাড়িয়ে লাভের পরিমাণ বাড়াতে হলে মাটির স্বাস্থ্য ঠিক রাখতে হবে। এজন্য প্রতি জমির মাটির 3-4 বছর অন্তর অন্তর একবার করে পরীক্ষা করানো প্রয়োজন। মাটির পরীক্ষা করে সার প্রয়োগ করলে সুষম সার প্রয়োগ করে সারও অপচয় হবে না, যা চাষের খরচ কমাতেও সহায়তা করে। মাটি শোধন না করার জন্য মাটিতে অম্লত্ব বেড়েছে, জৈব সার প্রয়োগ না করার ফলে মাটিতে জৈব কার্বন কমেছে, সুষম সার প্রয়োগ না করার জন্য মাটিতে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, সালফার, জিঙ্ক, বোরন ইত্যাদির মানও কমে গেছে। তাই মাটিতে যথেষ্ট পরিমাণ জৈব সার প্রয়োগ করে মাটির ধনাত্মক আয়ন বিনিময় ক্ষমতা, জল ধারণ ক্ষমতা, ক্লে হিউমাস কমপ্লেক্স তৈরি, মাটির উর্বরতা বাড়ানো, সুষম সার প্রয়োগ করে উদ্ভিদের খাদ্যগুলির ভাণ্ডারও পরিপূর্ণ করা হচ্ছে। তারপর করা হচ্ছে মাটি শোধন। কি হয়, হালকা মাটিতে বৃষ্টিপাতের ফলে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম মাটি ধুয়ে যায়, যার ফলে মাটি অম্ল হয়। মাটি অম্লত্ব কমাতে খারিফ মরশুমের আগে সুযোগ বুঝে মাটিতে ভালোভাবে মিশিয়ে দিলে যথেষ্ট পরিমাণে জল দিয়ে 2-3 সপ্তাহ স্প্রে ফেলে রাখলে মাটির বিভিন্ন প্রক্রিয়া অম্লত্ব অনুযায়ী সমস্ত ভালোভাবে গুছানো যায়। তাই পুরো মাত্রার চুন একবারে না দিয়ে 2-3 বৎসর পরে প্রয়োগ করলে মাটির অম্লত্ব কমবে এবং মাটির গুণগত মান ভালো হবে। মাটিতে চুন সাধারণত 500 কেজি পার হেক্টর হিসাবে চুন জাতীয় দ্রব্য, যেটাকে লাইম বলে হয়, তা যেটা কি সয়েল অ্যামেন্ডমেন্টস যাকে বলে, মানে সংশোধনী বাংলাতে বলতে গেলে, সেই চুন জাতীয় দ্রব্য যদি 500 কেজি পার হেক্টরে দেওয়া হয় সেই অম্লত্বটা কমে যাবে। তাছাড়া মাটিতে জৈব সার প্রয়োগ করে বহু কৃষক মাটিতে জৈব সার প্রয়োগ করেন না। যারা জৈব সার প্রয়োগ করছেন তারা জৈব সারের মান ভালো নয় বা জমিতে পরিমাণ মতো জৈব সার প্রয়োগ করছেন না। তাই মাটির মান নিয়ন্ত্রণে মাটিতে জৈব কার্বনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জৈব কার্বনের সংকটময় পরিমাণ নির্ণয় করে ওই মতে জৈব কার্বনের মাত্রা বজায় রাখা সহজ ব্যাপার নয়, কারণ জৈব কার্বন প্রতিনিয়ত জীবাণু, সূর্যের তাপ ইত্যাদি দ্বারা ক্ষয় হয়। তৎসঙ্গে মাটির ধর্ম, উর্বরতা ও স্থিতিশীল কৃষি মাটিতে জৈব কার্বনের উপর নির্ভর করে। এজন্য মাটিতে জৈব কার্বন পর্যাপ্ত পরিমাণে থাকা ও বৃদ্ধি করা বাঞ্ছনীয়। মাটিতে জৈব কার্বনের সাম্যাবস্থার মাত্রা, মাটিতে জৈব কার্বনের পরিমাণ, মাটির প্রকৃতি, শস্য পর্যায়ে তাপমাত্রা

0: থাকা, সার প্রয়োগ ও জলবায়ুর উপর নির্ভরশীল। এজন্য মাটি অনুযায়ী প্রতি ফসলে পরিমাণ মতো ভালো মানের জৈব সার প্রয়োগ করা বা জমিতে সবুজ সার বা এজোলা উৎপন্ন করে জৈব সার তৈরি করা ভালো।
1: একদম, যেটা আপনি বলছিলেন যে সুষম সার ব্যবহার করা, আমাদের খাবারের বেলায় যেমন ডাক্তারবাবুরা বলে থাকেন যে সুষম খাবার খেতে হবে, মানে খাবারের মধ্যে ডিম থাকতে হবে, মাছ থাকতে হবে, মাংসও থাকতে হবে, নিরামিষ থাকতে হবে, মানে সবজি থাকতে হবে, সব ধরনের খাদ্য সম পরিমাণে আমাদের খেতে হবে, যাতে আমরা একটা ব্যালেন্স ডায়েট বলি সেটা আমরা পাই। একই কথা মাটির ক্ষেত্রেও প্রযোজ্য, সুষম আমাদের খাবার সেটার বেলায় সুষম, ওটাও তো খাবারই, সুষম সার, সারটা তো খাবারই। তো সুষম সার বলতে আপনি ঠিক কি বোঝাতে চান?
0: সুষম সার বলতে বোঝাচ্ছে যেই সারগুলিতে পরিমাণ মতো নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এবং অন্য গৌণ খাদ্য বা মুখ্য খাদ্য উপাদানগুলি সঠিক মাত্রায় থাকে, সেটাকে সুষম সার বলে।
1: আচ্ছা, জমির স্বাস্থ্য বা জমির মাটি ভালো না খারাপ তা সহজভাবে একজন কৃষক কীভাবে বুঝবেন?
0: যখন দেখবে শরীরে ফসলে কোনো রূপ, মাটিজনিত কোনো রূপ সমস্যা দেখা দিয়েছে বা মাটিতে, সেই মাটিতে ভালো ফসল উৎপন্ন হচ্ছে না, তখনই কৃষকরা হয়তো বা ডাউট করবে বা সন্দেহ করবে, হয়তো বা মাটি কোনো মাটিতে সেই পরিমাণ ভালো উর্বর জমি না। তখনই কৃষি বিশেষজ্ঞদের কাছে যদি মাটি নিয়ে মাটির নমুনা পরীক্ষা করা হয়, তা থেকে জানতে পারবে যে ওই মাটি কি আসলে উর্বর না অনুর্বর।
1: আচ্ছা, আপনি যে সুষম সারের কথা বলছিলেন, সবসময় যদি সুষম সার সবাই প্রয়োগ করেন তাহলে কি মাটির যে উর্বরতা সেটা ঠিক থাকবে?
0: একদম, যেমন বিশেষত শীতকালীন ফসলে, বিশেষ করে আলু, গম, শাকসবজি বা তৈলবীজ বা ডালশস্য ইত্যাদি ফসল চাষ করার জন্য আগে মাটিতে জৈব সার প্রয়োগ করলে বা সুষম সার প্রয়োগ করলে মাটির ঝুরঝুরে হয়, মজবুত হয়, যার ফলে মাটিতে জল ধারণ ক্ষমতা, বায়ু চলাচল ক্ষমতা ভালো হয়, শিকড়ের বৃদ্ধি ভালো হয়, ফসলের ফলনও বাড়ে।
1: আপনি মাটি পরীক্ষা করার কথা বললেন, এর গুরুত্বের কথা বললেন, এটা করানো উচিত সেটা বললেন, মাটির উর্বরতা এতে ঠিক থাকবে এটাও বললেন, তো মাটির উর্বরতা কমে যাওয়ার কারণটা কি?
0: মাটির উর্বরতা কমে যাওয়ার কারণ, যেমন বললাম, যেই মাটিতে হালকা বৃষ্টিপাত হয় অনেক সময় ওই ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম বা অ্যালুমিনিয়াম, সালফার, যে বিভিন্ন মৌলগুলি যেগুলি আম্লিক বা ক্ষারীয় করতে থাকে তা ধুয়ে যায়, বা অপর্যাপ্ত সার প্রয়োগ করার ফলে ইমোবিলাইজেশন বলে, যেগুলি নাকি উদ্ভিদ গ্রহণযোগ্য করতে পারে না, মাটিতে থাকা সত্ত্বেও সেগুলি আবদ্ধ অবস্থায় থাকে। মাটি সাধারণত অম্ল মাটিতে ফসফরাস আবদ্ধ অবস্থায় থাকে, তাই সেই মাটিতে যদি ফসফেট সলিউবলাইজিং ব্যাকটেরিয়া বা ফসফরাস জাতীয় জীবাণু সার প্রয়োগ করা হয় তাতে ফসফরাসটা মুক্ত হয়। তাছাড়া জৈব সার বহুদিন পরে পচে সেই জৈব সার থেকে যে অম্ল সৃষ্টি হয় তাও ফসফরাসকে মুক্ত করতে সাহায্য করে।
1: আচ্ছা, মাটির পিএইচ এর গুরুত্বটা যদি একটু বুঝিয়ে বলেন।
0: মাটির পিএইচ হচ্ছে বৈজ্ঞানিকভাবে বলতে গেলে এটাকে বলা হয় নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন, মানে হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদম, মানে ওই পিএইচটা হচ্ছে যে কোনো মাটিতে পিএইচ হচ্ছে সেই মাটিটা কি আম্লীয় না ক্ষারীয় না নিরপেক্ষ। যদি আমরা পিএইচ মিটার, বিজ্ঞানসম্মতভাবে বলে পিএইচ মিটার দিয়ে যদি আমরা পিএইচ মাপি, সেটা যদি 0 থেকে 7 সাতের ঘরে থাকে সেটা আম্লিক হয়, এবং 7 থেকে 14 ঘরে থাকলে সেটা হয় ক্ষারীয়, বা আর মিডেলে থাকলে, সাথে থাকলে হয় সেটা নিরপেক্ষ। তো আম্লিক মাটিতে বিভিন্ন ফসল ভালো হয়, তৎসঙ্গে ক্ষারীয় মাটিতে ভালো বিভিন্ন শস্য ভালো হয়, কিন্তু কোনোটাই অপর্যাপ্ত পরিমাণে ভালো নয়, সেটাই বলতে বোঝাচ্ছি।
1: আচ্ছা, ফসল পর্যায়ক্রম বা ক্রপ রোটেশন যেটা রয়েছে, হ্যাঁ, মাটির উর্বরতা বজায় রাখার জন্যে বা মাটির স্বাস্থ্য বজায় রাখার জন্যে এটা কতটা প্রয়োজন বা কতটা উপকারী?
0: অ্যাকচুয়ালি একই জমিতে যদি বারবার ক্রপ রোটেশন, যেটা বললেন, একই জমিতে এক ধরনের ফসল প্রয়োগ করার ফলে বিভিন্ন খাদ্য উপাদানের ঘাটতি দেখা যেতে পারে। যেমন সিম্বগোত্রীয় যে উদ্ভিদগুলি চাষ করা হয়, যদি একই জমিতে চাষ করার ফলে সেই নিউট্রিয়েন্টগুলো বেশি পরিমাণে গ্রহণযোগ্য হয়ে পড়ে, তাহলে মাটিতে সেই নিউট্রিয়েন্টগুলির অভাব দেখা যায়। তাই একই জমিতে যদি শস্য পর্যায়ে বা ক্রপ রোটেশন করা হয়, তাহলে নিউট্রিয়েন্টগুলির পরিমাণ ঠিক থাকে এবং মাটির উর্বরতা শক্তিও ঠিক থাকে, এবং সেই সঙ্গে

0: দেখা যায়। তাই একই জমিতে যদি শস্য পর্যায় বা ক্রপ রোটেশন করা হয় তাহলে নিউট্রিয়েন্টগুলির পরিমাণ ঠিক থাকে এবং মাটির উর্বরতা শক্তিও ঠিক থাকে, এবং সেই সঙ্গে শিম্বগোত্রীয় উদ্ভিদও লাগিয়ে ফসল লাগিয়ে মাটিতে উর্বরতা এবং যে ব্যালেন্স যে ফার্টিলাইজার থাকে সেটা, মানে ব্যালেন্স যে নিউট্রিয়েন্ট থাকে সেটা বজায় রাখা যায়।
1: আচ্ছা, মাটির এই যে জৈব পদার্থ বা অর্গানিক ম্যাটার, এটাকে বাড়ানোর জন্য কৃষকদের কি কি করা প্রয়োজন?
0: কৃষকদের প্রথমে আমাদের জানতে হবে কৃষকদের মাটি সম্পর্কে, মাটিটা পরীক্ষা করতে হবে, তারপর সেই অনুসারে জৈব সার, জৈব কার্বনের মাত্রা জেনে জৈব সার প্রয়োগ করতে হবে, এবং নাইট্রোজেন ঘটিত সার স্প্লিট ডোজে দিতে হবে, মানে বিভক্ত করে, মানে প্রথমে টপ ড্রেসিং তো দেওয়া হবে, মানে চাপান সার যেটাকে বলে, চাপান সার বা টপ ড্রেসিং, তৎসঙ্গে তিন ভাগে বিভক্ত করে স্প্লিট করে নাইট্রোজেন ঘটিত সার দিতে হবে, এই এবং সুসংহত নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম সেইভাবে দিতে হবে।
1: আচ্ছা, আমরা জানি আমাদের এই রাজ্যের জমি ম্যাক্সিমাম আপনার ঢালু থাকে বা জলের সঙ্গে যে মাটির যে উপাদানগুলো থাকে মাটির ওপরে সেগুলো চলে যায়, হ্যাঁ, যার জন্য আমাদের মাটিটা একটু তাড়াতাড়ি নষ্ট হয়। তো সেক্ষেত্রে আপনার এই যে মাটি ক্ষয় বা ভূমি ক্ষয়, সেটাকে আমরা কীভাবে প্রতিরোধ করব?
0: সাধারণত ত্রিপুরার আগরতলা অঞ্চল বাদ দিলে বেশিরভাগ জায়গায় উত্তর ত্রিপুরা বা ধলাই ত্রিপুরা হিলি এরিয়া, তো সেই সব জমিতে কন্ট্রোল কাল্টিভেশন বলে একটা টপিক আছে, মানে টিলা জমিতে কিভাবে মাটিটাকে ক্ষয় থেকে বাঁচানো যায়। সো ধাপ কেটে কেটে যদি টেরেস কেটে কেটে আমরা যদি সেই জমিতে চাষ করি তো মাটির ক্ষয়ও কম হবে এবং ফসল উৎপাদনও বাড়ানো যাবে।
1: আচ্ছা, কৃষি জমিতে অবশিষ্ট ফসলের অংশ বা ক্রপ রেসিডিউ যেটা রয়েছে সেটা পুড়িয়ে না দিয়ে কিভাবে কাজে লাগানো সম্ভব?
0: সেই রেসিডিউগুলিকে যদি দুই ভাবে করা যায়, একটা সবুজ সার, মানে গ্রিন ম্যানিউরিং যেটাকে বলে, বা ইনসিটু, গ্রিন ম্যানিউরিং ইনসিটু এবং গ্রিন ম্যানিউরিং এক্সিটু বলে, মানে যেই যেই অবশিষ্ট গাছের অংশ থাকে সেগুলিকে পচিয়ে জৈব সার বানিয়ে সেগুলিকে পুনরায় আমরা কম্পোস্ট হিসাবে বা জৈব সার হিসাবে ব্যবহার করলে সেটার আরও ভালো ব্যবহার করা যেতে পারে।
1: আচ্ছা, আমাদের সময় কমে আসছে, যেটা এবারে জানতে যাবো আপনার কাছে, বর্ষাকাল আমাদের প্রায় শেষের দিকে, শরৎকাল চলছে যদিও, হ্যাঁ, আনুষ্ঠানিকভাবে বর্ষা এখনো বিদায় নেয়নি, হয়তো বা নিয়ে নেবে কিছুদিনের মধ্যেই। তো এই যে বর্ষা পরবর্তী সময় বা বৃষ্টিপাতের পরে জমির যে মাটি, সেই মাটি পরিচর্যায় কৃষকদের কী কী করণীয় রয়েছে?
0: সাধারণত বর্ষাকালীন এখন তো রবি শস্য এসে গেছে, তাই সয়েল স্টেরিলাইজেশন, মানে সয়েলটাকে শোধন করতে হবে, মাটিকে শোধন করতে হবে, যাতে করে মাটির অম্লত্ব, জৈব কার্বনের মাত্রা এবং বিভিন্ন নিউট্রিয়েন্ট যেগুলি থাকে, এবং অতিরিক্ত বর্ষার ফলে মাটির জল ধারণ ক্ষমতা, যেগুলি পোর স্পেস থাকে, সেগুলি মোটামুটি ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি ভালো অবস্থায় থাকে, কিন্তু শীতকালীন সময়ে জলের মাত্রা কমে যায়, কৃষিজমিতে জলের মাত্রা কমে যেতে থাকে, সেই সময়ে যদি আমরা ইরিগেশন স্কিডুলিং করে নিই, মানে আগে থেকেই জলসেচের ব্যবস্থা করে রাখি বা আবহাওয়ার পূর্বাভাস সব ওয়েদার ফরকাস্টিং করে রাখি, তাহলে সেই সময় ফসল উপযোগী, মানে জমি উপযোগী ফসল চুজ করতে আমাদের সাহায্য হবে।
1: আচ্ছা, একেবারে শেষ প্রশ্ন আপনাকে, সেটা হচ্ছে ছোট এবং প্রান্তিক কৃষকদের আপনি কি পরামর্শ দেবেন, খুব কম খরচে তারা কিভাবে মাটির পরিচর্যা করবেন?
0: সাধারণত মাটি সংশোধনী বলতে আমাদের মাটি অম্ল, তাই সংশোধনী বলতে একটাই উপদেশ দিতে পারি যে চুন জাতীয় দ্রব্য ব্যবহার করতেই হবে, কারণ অতিরিক্ত অম্ল মাটিতে ফসল চাষ ভালো হয় না। তো চুন জাতীয় দ্রব্য যদি 500 কেজি পার হেক্টর এই হিসাবে দেওয়া হয় তাহলে মাটি সংশোধনী করা যায়। তাছাড়া গোবর সার এবং জৈব সার প্রয়োগ করে সুষম কৃষি ব্যবস্থাপনা করা যেতে পারে।
1: গোবর সারের সঙ্গে আমরা যে আবর্জনা পচিয়ে যে সারটা তৈরি করি, অর্থাৎ সবুজ সার, সেটাও তো প্রয়োগ করা যেতে পারে, এবং সেটা আমরা নিজেরাই তৈরি করতে পারি জমিতে। কিভাবে করবেন এটা, গর্ত করে তারপরে এটাকে পচাবেন?
0: হ্যাঁ, গর্ত করে পচিয়ে সেটাকে যে অবশিষ্ট অংশ থাকে সেগুলিকে রেখে দিলে সেইভাবে জৈব সার উৎপন্ন করতে পারা যায়।
1: একেবারে, অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের সময় শেষ, তাই মাটির পরিচর্যা এই বিষয়ে আলোচনাটা আমরা এখানটা শেষ করছি। আবারও আপনাকে অনেক ধন্যবাদ, নমস্কার। কৃষক বন্ধুরা, এতক্ষণ মাটির পরিচর্যা এই প্রসঙ্গে আমরা একটি আলোচনা শুনছিলাম, এতে অংশগ্রহণ করলেন কৃষি বিশেষজ্ঞ ICAR লিম্বুছড়া শ্রী পরাগ মজুমদার।

শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি কিষাণ বাণী অনুষ্ঠানে। কৃষকের জীবনের সঙ্গে প্রকৃতির সম্পর্ক অত্যন্ত গভীর। বৃষ্টি হলে কৃষকের মুখে হাসি ফুটে ওঠে, রোদ হলে ফসল বেড়ে ওঠে, আর ভালো ফলন হলে সংসারে আসে স্বস্তি। কিন্তু এই কৃষি জীবনেই রয়েছে অনিশ্চয়তা। কখনো অতিবৃষ্টি, কখনো খরা, কখনো ঝড়, শিলাবৃষ্টি, বন্যা, রোগ পোকার আক্রমণ, প্রকৃতির সামান্য পরিবর্তনই নষ্ট হয়ে যেতে পারে কৃষকের সারা বছরের পরিশ্রম। তাহলে প্রশ্ন হল, ফসল নষ্ট হলে কৃষক কি করবেন? ক্ষতির বোঝা বইবেন কিভাবে, সামলাবেন কিভাবে? এই প্রশ্নেরই একটি গুরুত্বপূর্ণ উত্তর হল প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, অর্থাৎ PMFBY। আজকের এই অনুষ্ঠানে আমরা জানব প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা কি, কারা এ বিমার সুবিধা পেতে পারেন, কত প্রিমিয়াম দিতে হয়, কি ধরনের ক্ষতি এই প্রকল্পের আওতায় আসে এবং ফসলের ক্ষতি হলে কৃষকের কি কি করণীয় থাকে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা হল কৃষকদের জন্য একটি ফসল বীমা প্রকল্প। এর মূল উদ্দেশ্য হল প্রাকৃতিক দুর্যোগ বা অন্যান্য নির্দিষ্ট কারণে ফসলের ক্ষতি হলে কৃষককে আর্থিক সুরক্ষা দেয়া। কৃষিকাজে ঝুঁকি থাকবে, কিন্তু ঝুঁকির কারণে কৃষকের পুরো বছরের পরিশ্রম যেন এক মুহূর্তে অর্থনৈতিক বিপর্যয়ে পরিণত না হয়, সেই লক্ষ্যেই ফসল বীমার ব্যবস্থা। এই প্রকল্পের মাধ্যমে কৃষক নির্দিষ্ট প্রিমিয়াম প্রদান করে নিজের ফসল বীমার আওতায় আনতে পারেন। পরে বীমাকৃত ফসল নির্দিষ্ট ঝুঁকির কারণে ক্ষতিগ্রস্ত হলে প্রকল্পের নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ রয়েছে। অর্থাৎ ফসল বীমা হল কৃষকের জন্য এক ধরনের আর্থিক সুরক্ষা কবচ। একজন কৃষক বীজ কেনেন, জমি প্রস্তুত করেন, সার ও কীটনাশক ব্যবহার করেন, শ্রম দেন এবং সারা মরশুম ধরে ফসলের পরিচর্যা করেন। কিন্তু ফসল ঘরে তোলার ঠিক আগেই যদি ঝড়ে ফসল নষ্ট হয়ে যায়, যদি অতিবৃষ্টিতে জমি জলে ডুবে যায়, যদি খরার কারণে ফসল শুকিয়ে যায়, অথবা রোগ পোকার আক্রমণে ফসল ব্যাপকভাবে কমে যায়, এ ধরনের পরিস্থিতিতে কৃষকের আর্থিক ক্ষতি হয়। অনেক সময় কৃষককে নতুন করে চাষ করার জন্য ঋণ নিতে হয়। সংসারের খরচ, সন্তানের পড়াশোনা এবং পরবর্তী মরশুমের চাষ, সবকিছুই অনিশ্চিত হয়ে পড়ে। ফসল বীমা এই আর্থিক ঝুঁকি কমাতে সাহায্য করে। তাই কৃষকদের কাছে বার্তা হল, শুধু চাষ করলেই হবে না, চাষের ঝুঁকি সম্পর্কেও সচেতন হতে হবে। সঠিক সময়ে ফসল বীমা করা সেই সচেতনতারই একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় বিজ্ঞাপিত এলাকা এবং বিজ্ঞাপিত ফসলের ক্ষেত্রে কৃষকরা অংশ নিতে পারেন। ঋণ গ্রহীতা কৃষক এবং ঋণ না নেওয়া কৃষক উভয়ের জন্যই প্রকল্পের নিয়ম অনুযায়ী সুযোগ থাকতে পারে। তবে কোন ফসল, কোন এলাকা এবং কোন মরশুমে প্রকল্পটি কার্যকর হবে তা সংশ্লিষ্ট সরকারি বিজ্ঞপ্তির ওপরই নির্ভর করে। তাই কৃষকদের নিজেদের এলাকার কৃষি দপ্তর, ব্যাংক, কমন সার্ভিস সেন্টার বা সরকারি ফসল বীমা পোর্টালের মাধ্যমে তথ্য যাচাই করা উচিত। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় সাধারণত খাদ্যশস্য, শস্য, ডাল, তৈলবীজ এবং নির্দিষ্ট বার্ষিক বাণিজ্যিক ও উদ্যান পালন ফসল অন্তর্ভুক্ত হতে পারে। তবে সব ফসল এবং সব এলাকা একইভাবে বীমার আওতায় থাকে না। সংশ্লিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট মরশুমের জন্য কোন ফসল বীমাযোগ্য তা জানানো হয়। তাই কৃষকদের উচিত নিজের ফসল বীমাযোগ্য কিনা তা আগে জেনে নেয়া। এই প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল কৃষকের প্রিমিয়ামের অংশ সীমিত রাখা। সরকারি তথ্য অনুযায়ী সাধারণভাবে খরিফ মরশুমে খাদ্যশস্য ও তৈলবীজের ক্ষেত্রে কৃষকের সর্বোচ্চ প্রিমিয়াম 2%, রবি মরশুমের খাদ্যশস্য ও তৈলবীজের ক্ষেত্রে 1.5%, বার্ষিক বাণিজ্যিক ও উদ্যান পালনের ফসলের ক্ষেত্রে 5% পর্যন্ত হতে পারে।

0: कानूनी सहायता टेलीलॉ के ऐप वेबसाइट www.tele-law.in या टोल फ्री नंबर 14454 से प्राप्त की जा सकती है।
1: RBI এর মানি অ্যাপ দৃষ্টিহীনদের নোটের মূল্যবর্গ বুঝে নিতে সাহায্য করে। এই অ্যাপটি অ্যান্ড্রয়েড প্লে স্টোর এবং iOS অ্যাপ স্টোর থেকে কোনো ফিস ছাড়াই ডাউনলোড করা যেতে পারে। অ্যাপ ইনস্টল করার পর ইন্টারনেটে দরকার হয় না, এটা অফলাইন মোডেও কাজ করে। এই অ্যাপ মূল্যবর্গ চিনিয়ে দেয় আর তাকে হিন্দি, ইংরেজি এবং 11টি অন্যান্য ভাষায় ব্যক্ত করে। সেই সঙ্গে এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোটের মূল্যবর্গ, ভাইব্রেশন ইত্যাদির মাধ্যমে বুঝে নিতে সাহায্য করে। মনে রাখবেন, এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোট আসল না নকল তার প্রমাণ দেয় না, তাই এক্ষেত্রে ব্যবহারকারী সাবধানতা অবলম্বন একান্ত আবশ্যক। RBI একথা বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।

আকাশবাণী কৈলা শহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্সে। শ্রোতাবন্ধুরা, এখন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে ককব্রক অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী আগরতলা তাবুক চেংজা গিনি তিনি সঞ্জা চরানী কক বড় পান্ডা পান্ডানি পুইলা ওখানার জাগানে তিনি হাবানি কক পান্ডা
1: লামসগো হোকবার খাইনে চাকু হোক সঙ্গ তাই আপনার কারিব নক নখুঙ্গ যে কাইনে তাকু হোক সঙ্গ চিনি তিনি হাবানি কক পান্ডাব চিনি খানালাইনাই অ পান্ডাব বথাই বাথাই আবরণ রেগী কগলাম ও কগলাম সাই খেলার বাকি সিনের খরকসা বরম গান নারবাই ফাইসক পাইজাক সার হিঙ্গে কবিরয় দেববর্মা সার ন চিন পান্ডাও লামসগ
2: খুলমকা
1: আও তাবংনিও জরা ওয়াতেই হাকলাইমানি জরা এবা তুমলাং মল ও মল চা ম বথাই বাথাই কাইমান ফল ফকলা কাইমান আপনার রগীনও যেন দিনে খালাইনাই চিনি খাই তাই রকব খাখায় বরক নোট খাইনার গান হই হিঙ্গে সানবন সঙ্গে মচুঙ্গ তাবংনিও জরাব সঙ্গ ব ব ফল ফকলা কাইখ্যাঙ্গে চিনি রং থংন চাসারে লংমান
2: আও সঙ্গ ফল ফকরা এবার চিনি বথাই ওয়াথাই ফ্রুটস অবরং সঙ্গ কায়ী সঙ্গ বাইকে চিনি নখুঙ্গ সঙ্গ চিনি সাক হাম ন সঙ্গ মেনটেন খাইমান তে সঙ্গ রং পয়সা আজিমান সঙ্গ ইনকাম খাইমান খাই আবো বাড়তি ইনকাম ফাঙ্কা এডিশনাল ইনকাম ফাঙ্কা আবাকে সাবলম্বী নান বাকি নিজে ইয়াকংবাই বাসানান বাকি সঙ্গ ফল ফগ্রা চাষ খাই বাইকে সাক সাক বাসাইমান অমন রগী সঙ্গ সালায় অমন সঙ্গ বিনি বুফুর কাইনাই তামুখে কাইনাই আমতিরং রগী সঙ্গ ইন জেনারেল কগলাম সালায় হংকে ফাইডি তাবুক দোকার জরা তাবুক সঙ্গ তামখানে হিঙ্কাই ফল ফগ্রা কাইনানি হিঙ্কে যেটা সঙ্গ খাইনান তাবুক সঙ্গ জাগানো সাপমা খাইনে পরিষ্কার মা খাইনে বফাং বফাং টংকে বা জাব জাবরা ববরা অম রংন সঙ্গ বফাং বফাং টানই সঙ্গবন সাপ মা খাইনাই সাপখাই সপান সকা নপান নরখা গেসং ফল ফগ্রা সঙ্গ সে তামান সক সঙ্গ হাইন সাধারণ বাইব হগৈন সঙ্গ কাইখিব বফাং আয়ং বলং বফাং টম্র টম্র রগো টঙ্গ কত রগো টং গেসং পাত

0: tamak hena isung tai kono bono sasok sekhaya abuya sung sas khena sung bahano bhagi samna nai amnota len people sung tai yang kok sa bono sung tam khani ke je bu phangya rang rong nong ke je mosom sa bu phangya rang ro tong le nam tam han bonam kuisang ma phang ka kubun bu phang phang ka ta abu rong no sung ya phang khuri se ma khim na nang ya phang khuri ma khim na nang kisa bu phang kotor nge sung jodi বাণিজ্যিকভাবে কমার্সিয়ালি নাইটকে বাগান খাইনে নিছে সিন লক্ষ্য বলে সিন টার্গেট সিন বনো জেসিবি ডজার রই বিন ইয়াফাং নসং ফুইনা নাংনে মানে জাগান একদম ইয়াফাং নি ইয়ারং তারং রক যতন আরুনি
1: বসারে পাই না
0: বক বফাং বক সরক তক সরং ন আমন হুই মাখি বনাই জাতে ক্লাই সিন জে ফল ফকরা কাইমানি আবু উলতর কাংকি বিন ইয়ারং জাতে আর কসাইয়াতি আবুসি বনি উলতাম খাইনে হিংকাংকে জেফরু সঙ্গ পাওয়ার টিলার চালক মানো আফরু চিনোর তো সঙ্গ তাম হান বন ট্রাক্টর বুট মাথু বুত বুং দিন তো ট্রাক্টর বা ইংকে টেপ কাহাম বন কুথুককে সঙ্গ বনো আল সুলোক রেগ্রানাই আল সুলোক রেগ্রানাই ভাই কেমেন কসং কমপক্ষে দুই চার স্টোরি মারনাই সঙ্গ দুই তিন চার স্রই আংকা আংকে যাহা সিনি আ চার শ্রমানি লগি ন সঙ্গ মুস্কি রেগ্রানাই দো মুস্কি গেতাবো সিনি ফল ফকরা তো পদ্রে পতঙ্গ কাইসা ফল ফকরানি বাকি একরকম তাই কেসা ফল করমে তাইসা ফেরো আমরিবো দঙ্গ যেমন রমি থাইলিক দঙ্গ ফল ফকরান বিসিং যেটা বুফাং নাই গবাং মা বিসি রমি সনা ফল রিথানাই টংনাই
1: কয় ফল র
0: বনকে পেরিনিয়াল আমতি দঙ্গ সেমি পেরিনিয়াল কে কয় ফল থাইলিক মনকে সং বিসি তন মায়া আন্দ্রস সং যদিও তন কিন্তু মো পার্মানেন্ট বা পেরিনিয়াল ক্রপ হন জায়গা দো গবাং বিসি তামা গবাং বিসি তন মিয়া থাইলিক আন্দ্রস কই ফল মনে বাকি বিশিখে নাম গো আল সুলং লগি মুসকি আমি চল্লিশ পঞ্চাশ ষাট বার যে মানসা আর সারির নাই সারির গাং গাংকে যত জায়গা ক্লাইন সারির গাংকে ও চাষ বাই হা বাই সাপল যাক থাকা আবন পরে লেবেলিং যে খেমানি চগাম রক সবই লেবেল খাইকা তাবো গ্রেডিং খা অমো শুধু মনে বাকি সিমিয়া যে আং থাসিং সামানি থালি কই ফল আন্দ্রস অমতেই বনি বাকি নাংকুক তাম কবনি বাকিব অম রেখে নকাহাম বনিয়া গলো সঙ্গাম খাইনে হিংকে সঙ্গা মুসকিরি পাইখা তামখা সঙ্গ সিনি ফল ন বুঝি বই থাইসুখে থাইসুংনি যে ডিস্টেন্স সঙ্গাবো লে আউট মা খাইছে লে আউট হিংকে বাহাই বসে হাসাল হাসাল গাইনাই লাইন বাই লাইন বসে সালা নাংনাই বু ফাংসারাবাই ফাংসারাবাই ফাংসারা বসে গাইনা নাংনাই যেমন থাইসুংনি ক্ষেত্রে সঙ্গ শুধু হন ছয় মিটার হিংকে তিনশো আঠারো ফুট হ্যাঁ থাইসংনি ক্ষেত্রে যেমন আম্রপালি রক অমরকা আঠারো ফুট হাসাল মানে কেবেন বাসং ন কসং বাসং ন স্কোর সিস্টেম স্কোর সিস্টেম আর স্কোর সিস্টেমও পুলিয়া তোলে উঠ খাই আরও সঙ্গব কাইনাই দো স্টেকিং খাইনাই মানে তারমানে ওয়াফি কাইনাই ও যে আং সামানি হাই ছয় মিটার হাসাল হাসালও ওয়াফি কাইনাই আর ওয়াফি কাইনাই নিব কাইসা কায়দা দঙ্গ বাইকে যাতে লাইন সমান হ্যাঁ কেবেন না হাই কসং না হারে যাতে সমানকে হোনা যাত আবনি সিস্টেমও দঙ্গ আবকে সঙ্গ পুইলাকে ওয়াফি কাইনাই ও ওয়াফিও ন সঙ্গ হাকুর খুরুই আবো ওয়াফিও ন বুফাং কলাইনে নাং এটা ওখানে বাগান বনাই থকা ওখানে আবো সিনি এলাম বাই কাইকে সু বিনি ইয়ারং রক ঠিক ঠিককে বিনি চাঠাই মানাই দো গতং সঙ্গ হাকর ওখানে বসে বুফাং কত নিবাকে সঙ্গ কমপকে এক মিটার দো কেবেন কসং কোয়ার সিস্টেম কেবেন কসং আবো এক মিটার এক মিটার সোয়া দুই হাত হাত বাই হাত তো ফেরি থাঙ্গ এক মিটার মানে তিন ফুট তিন ফুট কেবেন কসং কুঠুক মুগি হাকর মা খুরু দো থাইসুংথং যে বোথাই যে থাইসুংথং থাইপংথং লিচুংথং হ্যাঁ বুফাং কিসা বুফাং টনাই রং নেতা সফেদা ফাংখা লিচু ফাংখা হ্যাঁ আউটি রং বাকি ওকে ফিয়াবা যত তো ছয় মিটার হংলাক থাইপংকে তো থাইপং বো থাইপংনি জাত বুঝি বুঝলিনি হংকে তো কমপক্ষে দশ মিটার মারনাই লিচুকে সাত মিটার হাসাল হাসাল নারিকেরাকে সাড়ে সাত মিটার কত জাতকে চিকন জাতকে তাইসা কম রেখে নগো সাড়ে ছয় মিটার হাকসাল হাকসালটা যাই হোক আবার হাইকে বসে চালমানি আবো তো ফসল অব বুঝি বই সেনি ফল ফকরা বুঝি বই সঙ্গাবো ন আসা হাসাল হাসালও সঙ্গ খুন্তা গাইনাই দো ফসল বুঝি কাই হাকর খাইনে আ হাকরবো বুফাং কতনি বাকিকে এক মিটার তিন ফুট তিন ফুট কেবেন কসং খাই সঙ্গ হাকর খুরি আ হাকর নি হানো ফাটা ফাটা টিসানাই দো গেটাবো হাতর হাতি সাপুর পুইলার খেল খাই নাই সাকানি মোটামুটি দশ বারো ইঞ্চি মানে আট দশ ইঞ্চি হা দশ ইঞ্চি মতো হা কারা সাপাং কাটা আবনু পুইলা সাকানি হা বনু টপ সয়েল

0: amun hasimbuk. Awuno ahakur kurpurub masanai amun alkadigitundi. Sini sini woi. Angge aing tolan hak kesak subsoil muno sengno subsoil amno taikak jawo. Sapulia uita di sana itu.
1: Tola bay pas top ni.
0: Top ni.
1: Teka sinjo ton tola.
0: Dosin je teka 1 foot hano khaksa tondi. Tola ni je taiwo tai je tong mani hakasat mono taikak. Tabuk tam khaine mo hike hakono open khai tondi. Open khai kompoke 15 din. 25 din ek mas pon ton mano. Taurum ni sing julai ok bufang kai sinai. Bas juno kai sinai do. Juno hanke tabuk April May June. Na. April hakor khurka. Wati fai kangke. Ayang kotam han bona gori aro lagi wati fai ken hanorom ke. April May wo hakor khurka. Puila hakor khurpang sama kai si. Bono satung sar nani. Hakor no khula hakor no. Satung 20 din 25 din hakor sa satung saka. Satung somon yak lo hama supung pinai do. Refill ma kai pinai mas supung pinai.
1: Oje hak khurmanan pesi ma.
0: A supung ini hak khurman no apuru no oje
1: top ni.
0: Stop soil no saka na hanok ke tolari osine. Abuk tolari osine ingka saka ni oje kisat top kom, pas kom. Nutrient kom abunok ke sini muski kom poke sini 20 25 30 kg moto. Sini barsa seng ko muski naui bono sapului bar mi rike bar ka bar mi ke tesa komun kenungo bar mi ke to 3 4 kg rike 2 3 kg rike nong thango do bono sapului supung pinai do hakorno hakorno supung puro aki ma supung nai jate hakor ground level ni sai tesa kusuk ke suksor sorok ke au tam bagi inke wati phai ka ab sereb lag dilo sereb u zon ngunan bagi ta ab level bagi khai kan ka to ta kutung thanai bla abun sai onto to kunto 6 inch 8 inch kusuk বা এক ফুট কুসুক খেব ন সুকসর সরকে আসলে কুসুক খে রেখা কারণকে তাই কমপক্ষে মাস কেসে সঙ্গব ন ওয়াটিসার নাই তো ওয়াটিসার নাই কে কোন কারণ ওয়াট সেরাপ না বগে আর কাইসা কাইসা কারজক থাক আবুং খা ও যে হার প্রু আপুর সং উরিনি বিথি রিরি মন টল সাকানি হানো টপ সেল টলার হকা আবুং পড়ে সং বার মি পুং পুস বা মসকিটো বরি উর খাবলে আবুং সেই সিগাং রিফিল খাইনা সং সু হা কর সুপুং ন সিগাং সং Chlorupyrifos, 1 liter tiyo 5 ml. Jaa samos thaisa ba o mukha sikon thaisa 1 liter o. Ke 10 liter onke 10 sambosang sinai 10 mukha. Amo heke jukhe wapi bai glo goi. U aro sangjazir bai ke misimar nai hakoro. Apo to hakor khali sikule. Abo ke misibai mani ya gulo se sang ha sopung sinai. Do. Sakani hat top sel sangang denai. Tolani hanom muski bai sapului ba banmikun sapului de sinai. Pungkha. Pungman poreke তাই হাই হাই মাতো নাই সং মন্তমতি 25 30 দিন মাতো নাই
1: তো আতি মাস তো নাই
0: ই প্রায় 2 মাস আগে নো সং ঠিক সাগা সং
1: প্রিপেয়ার
0: মানা আঙ্গে সিনি হারে দিনকা কে সং আয়াং জুন জুলাই সং কাই মাংকা যতন সাই কাম মাংকা সং প্রি মনসুন কাই না নাঙ্গো প্রি মনসুন কে ভাই ও জুন নি প্রথম সপ্তাহ কে ওয়াতি ফাইবলে না থাইগে জাত গ সং আফ্রিকা কে হাম যত আদা দি কাই মাংকা তাম লাভ টং গাংকে সিনি হাতাই হাপুং হাতাই রগো যে ওলো ওয়াটি থাকাঙ্কে টস্ক্রিং থামলে বকে ফানং সরবই বনি ইয়ারং পিসার জাগাই ইয়ারং কবাং রুট ডেভেলপমেন্ট কা হামুটা দো এই আবাকি মাকেনি কেতা হো হাকু তো যত আসে গিয়া থালিক বা নিনি কো তামুন কা মন পন কই ফল রকঙ্কে আবার কে 2 ফুট কে নঙ্গু 3 ফুট নাঙ্গে দো
1: ইয়ারং আসস হরিয়া
0: আসস রাইং আসস হরিয়া কে চালমানি বয়া পর কে থালি কোয়াই কোয়াই ফল দো আবো 1.8 মিটার 1 মিটার 1.8 মিটার 2 মিটার নি কনফার্ম সুগো তো রম দি সং রম আড়াই মিটার দি নাই আড়াই মিটার হাসাল থালিক নক আড়াই মিটার হাসাল হাসাল গা হাকর খুটা বুফাং আড়াই মিটার হাসাল সাল লং নাই থালিক হংকে কইফল কইফল বো জাত বুসি হই 12000 টং দোয়ার ভ্যারাইটি টং কুসুক ভ্যারাইটি টং দো আবনু সং ওবো মাখেনে আ আবো 2 মিটার কে নঙ্গো মানে 3 নঙ্গনে 6 ফুট কে নঙ্গো দো থালিক বস আমি সাল মাসে ঠুক মা গাঙ্কে তো কেবেন কসং কুঠুক গে 2 ফুট বুফাং কতন কে 3 ফুট দো আসেছি কতাবু আহা কোন তো আগিন আগিন সং দনে আগে আগিন নিয়মনি কাগর খুন নাই বিঠি রগ নাই তাবু নুক জাখা সঙ্গর কইফল যদি তাবু নাই কইফল বস ডিমান্ড তং বাজার কইফল তাবু দুয়ার ভ্যারাইটি গাঙ্কে 2 মিটার নিছে কনফারেন্স হাজাল কে কাই মানুষ বন হন হাই ডেনসিটি প্ল্যান্টিং কুবুং জাত কে কুবুং মেথড বাই নে পুনে 2 মিটার বা 1 1.8 মিটার আছে কেন সং আছে হাজার হাজার কাইমানো কাইকে কবু ফাং কবাং নাই বুথাই কবাং নাই আবো

0: আবার হি কথা নাই ইনকে থাম তং নারিকরা কুয়াই আবনি লগে হিংকে নারিকরা কুয়াই তো কুসুগ আবনকে আবন পরকে মিডিয়াম হাই মিডিয়াম হাই কেট কয়ফল রক থালিক বার হাজার থালিক রংকাই মানো দো তাহলে নারিকরা কাইখা পাঁচ ছয়খানি নারিকরা এখেতার নারিকরা কাইখে যে গেপ তংমানি আরো নেন ও সেমি পেরেনিয়া লংসামা হাই ওম হাই ফসলটা ডাক তামহনানি কয়ফল থালি অমর তাই পলাসংখা দুইটা লাংখানালে দুইটা লাং রাখা কিন্তু আবন তলাকে তাইব বারা ফসল অমতুই তিনতলা ফসল অংখা
1: আনারস
0: কাইসা আনারস কাইসা খাওসে সঙ্গ থ্রি টায়ার ঘন্টা বনো তাইব খাই মানো নারিকা কয়ো হমকে তো গুলমরিসি মানো ফাটিরি মানো সাইড ফসল লাংখা তাইব মুখিটিং টিকিটিং খাই অন্তত পঞ্চাশ ফসল পাং মানো আরো এই আমটিটা আমার হিকে সঙ্গা নো ব্যবহার খাই নাই দাও প্লেন ইউজ ন
1: সিনাইটা যে আবতামকে যে আজাগানি ইনকাম মানে মান আজাগানি যে বাকি মোলা যা মানে মান অ থাইজনে যে তরি নাসিং দখানকে বেলাখান সময় কল বিচারক নাই বা বিশিনি পান নাই
0: তো হাইব্রিড তোটাবো হাইব্রিড মানে ন গ্রাফটিং গ্রাফটিংকে তিন বছর সঙ্গে সাবা চার বছর সুমি বাথাই না দিয়ে নাই দুই বছর বোলাই বুবার ফাই মানো বুবার খাগের দি
1: হ্যাঁ
0: কারণ অ্যাডাল্টিং ইয়াকুটা অ্যাডাল্টিং ইয়াকু সিনি বরং উদাহরণ রেখাঙ্কে অ্যাডাল্টিং হমকে সঙ্গন কাইমাইয়া কলে হমকে তিন বছর হব দুই বছর বা তিন বছর বুবার খাগেরকা বিন বফাক বিনি ফিজিক্যাল কাহাম নাইটা স্ট্রাকচার চার বছর সিম না রেখে বোঠাই কাম করি মাখা
1: হাইসে
0: হাইসে এই ও জিনিস সুখসিনা নাঙলো না
1: আমার সঙ্গে থাইনা বাগে দাম পদ্ধতি তো সামান নাইটক লাই তো যে থাইনানি দুটি বুঝছে সেগান ফুরংনানি এক্সিবিশন হাই আন থাইজক থাইকা বা নিয়মতে মানে থাইকা মাই সালাইনা বাগে বনি যে যেন বলছে শাস্তিরই তো যেমন অতি থাইরে উইনাই বিনি বন্ধ তিন পথার কিনা নাই মা হাই
0: দোকান গুলো তো ইয়াং থাকতা
1: আবার না ওকে চং তো তিনি সালাইকে গবাং মানো চিনি তাবুকনি তামলা মলো চং কাইনানি চিনি ওয়াথাই বুথাই আম হাইরক চং কাইমানো চিনি জাগানো মাগনা খিবিয়াওই কই পলটিকে সঙ্গাবন কাই চাইমান তাই হানো মাগনা খিবিয়াওই বুফাং নাসিং টংনানি বিসিংগন চং গবাং মানো ফসল চং দিসাই চাইমানো ফালি মানো বাজার হব গে অম হাইন চং তিনি সার সাইখানা তাই যেন দাম সালাই গবাং মানো চিনি আমি বুফাং দঙ্গ কাইনানি বাকে বড় রকসে যেন খাসিনে নামাই যেন দা খাই টংখান পাই থাকা আমি হাইয়া বড় রক যে খানায় বন যে খাও নোটস খেলা দাম দাম যেন খাই তাই তাই চিনি হানো যাতে মাগনা থাঙে তৈ চিনি হার আংসা খানো যেন বাহাইকে যাবরা যে বুঝে জায়গা হামই দো মানো হিকে যেন ফসল মাসে গাই ফানো চিনি শাক বক হামখা পাইজা নাই বংখা বিথি বুড়াই রাজা গিয়া আম হাইনি বোঝন কাতিখা চিনি বেমার নিয়ে বোঝন কাতি মানো গা হাইনি বাকে তিনি অম হাই জরা রগ বেলাই খেন যেন নাঙ্কুক মানে কক খাই দো হই যেন খাখায়ো তাই খাই দোয়ের যেন অবনো মা সাবো গবাং মা চিনি বড় রক তাবুক ব যে তাক বোথাই সিমি যেন সামানে ক গিয়া বলং রগ তাবুক যেন আমহাই কাইখাঙ্গা খক জাগানো আমহাইরও কিরিমান দো সার কিরি লাই যে আমহাই গবাং মানো শিকং মাংখং ইয়াক নাঙ্গ কাইবো কোনো লাভ করই হাই জাগার রকব হামিয়া হিংকা আমহাই কাইয়াবই মানে বর্ণ তাই তামো মানে যে বোথাই সিমি মাসা মানে আপনার কারিব বুফাং রাও যেন দাম কাইখাঙ্গে চিনি ইয়াফা জরা বাসে করিখা কিসি যা কক বাই যেন দাম কক কচারিমান চিনি হুক বার খাই তাকক তাই বুকক যেন
0: তিনি দোষ ফল ভগ্রান তৈ সালাইমাবা অমুন আং বোথাই থাইনে নুসাসি নো তামুক আং সানামু সঙ্গে তাহক নাই দি দুনিয়া মূর্তিমে হমা হায় আগে বিএসএনএল বোকামে হয় তাবুক নুকজাখা গবাং বেড়াইতে গাহাম গাহাম থাইল্যান্ড থাইল্যান্ড নি গবাং মা অব দো অল টাইম জ্যাকফ্রুট থাইপুং থাইসুক জাত দো গয়াম জাত গাম গাম ভিয়েতনাম নি নারিকরা ডাক্তি থাইনে ওই থাইপং বারো মাসিয়াব অম হাইরক গবাং মা জাত দো জামুক দো অব দো গবাং মা জাত দো কথা মানথব মানথক মা ফানো সঙ্গু আংসামা হাই যে ন পিটু থাংমানো আমি হাই জাগানি সঙ্গ সংক্রমা খাইনে অমাহি খাই ও আং অরণ জোর মারি ফিরো পিলা তো ইম্পর্টেন্ট কথা সিনি ডেইলি সে একশো গ্রাম ফল চানা নাগো সঙ্গ সাক ঠিক ঠিকে তো না রোগ সগুং ইয়াতে রোগ নিনি বেমার কাসনাকে দুই নম্বরকে সঙ্গ মন সঙ্গ অম বাই সঙ্গ নিজে ইয়াকং বাসাই মানো হ্যাঁ কাইসা রমরি এক হেক্টর জায়গা ও রাবার যেখানে রমরি সাইড সত্তর হাজার পাঙ্কা পঞ্চাশ সাইড হাজার ইনকাম রেখা সিনি অভব

0: 1 লাখ ইনকাম দিম সিনি ফসল বুঝি
1: হ্যাঁ
0: যেমন থালি গ্রক রায় কাই বাকি থাইরি মেয়াবলে থালি গ্রক ঠিক মতো বুফুর সার না বুফুর তাম খাই নাম আবু সিয়ানি বাকি আবু ফলো খাই বাকি সিন প্রোডাকশন কম
1: আর
0: ইনকাম কাহামখান খাইমান আগাবো ন কইনা নাই বিশেষ খাইছি যারা শিক্ষিত যারা বেশি গবাং পরিমালিয়া যারা গিষ্টি খাইনাই এমনকি যারা চাকরি বাকরি মাইয়া গবাংমান পরীক্ষা ইঞ্জিনিয়ার ফাঙ্কা ডাক্তার ফাঙ্কা এম এ টেম এ মাস্টার আরো সিমি না চাকরি সিমি না হাই ওই মন কাহামকে বুঝি ওই ফল ফক্রা কাইকে বিজ্ঞানী এলেমবাই কাহামকে ইনকাম খাইমানো সে মাস 1 লাখ টাকা যদি ইনকাম খাইন ব্যবস্থা থাকে ওখানে তো চাকরি খেমানি সাইসে বারাং খালে
1: আবনটা
0: যা গবাংকে তো তাই ইনকাম নাই
1: আহ অবন সারা নাই যে তিনি সঙ্গে সার যতন সরলাই সরলাইকে খরক চা কাইমা বাই এগুলা হিংকে হাঙ্কে গানা গিনি বরকব আবন নুগু যেতে সরংতং গবাং মানো তাবো ফাদার হাস্তে নি চিনর ভিয়েতনাম রংনি ফল ফকলা ফাইটং ফ যে আবনি যে বিনি জেনারেশন বিনি যে কাহামদা প্রোডাকশন কাহামনি দা ফাই আবরং কাহামকে চেয়ারে নাইয়ে যাতে কাইনানি এংথং কাইব যাতে আব ফল থাইয়া তাংথং মানে আবার বাগানো বুঝলে না মানে চেয়ারে নামাই যে আবার কাহাম জাগান না সব পাইকা কিন্তু যতন অম হাইকে ন চাইটক লাগে শিখলা শিখলি শুধু মানে যতন হাই টংয়াবই সাইকেল সিমি ওয়ান ছগুই তা টংথং হিনে সার সঙ্গ সাবো যতন খা থানজাকে সরলাই সরলাইকে কাইকে হাঙ্কে বা চিনি ত্রিপুরা হানি যে রাং থং যেন ফালকে বা কাহা মোলা জামানে মানো রাং থাই কচুগো কানাই হিনে কক কচার সঙ্গে সার হিঙ্কে খানা খানা যতন চিনতিনি নেওয়া পান্ডাও খানাই টংনাই তাহক তাই বুক সং খা খাইও নরক পগলাক আম হাইরক খা থাংসাওই খা বাসাওই যাতে খাইটিং হিনে চিনতিনি নে পান্ডানো যেন তাই ওইসা যদি বা যেন জরা মান খাঙ্কে আম হাই করণ রেখসাওই তে সালাইপিনাই তিনি বাকে আসং নিশিদং সারনব হামবাই
0: যতন হামবাই তাই কলমকা
2: আসরা পান্ডাও খনা রচাকা হাবানি কক অবনতুই তিনি খনা রচাকা বুথাই কাইমানো রগই শুক্র বৈশাই খনা রেখা কবিরায় দেব বর্মা তাও খনা রচাকেন জাদুনি রচাবমু

你懂个不懂，把眼。

ओ तब वो तो खोजनी, तब वो तो खोजनी

hayung le gna ngui chini o jadu

0: চিনি।
1: আসুক জরা সারথি কলৈনি খরং বাই জাদনী রচাব মুখ খানা পাইখা আকাশবাণী আগরতলা অরণ্য পাইখা চিনি তিনি হরনি কক বরক আওয়াই পান্দা যতনন হর কাহা।

এতক্ষণ শুনছিলেন ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ এবং পরে স্থানীয় ককবরক ও বাংলা সংবাদ শোনানো হচ্ছে।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, ভারত ও বেলজিয়াম দুদেশের মধ্যে সম্পর্ককে আরও গভীর করার লক্ষ্যে প্রতিরক্ষা সহযোগিতা সহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি ও সমঝোতাপত্রে স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার আজ দিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠক করেন। শ্রী মোদি এক বিবৃতিতে বলেছেন, আন্তর্জাতিক পরিস্থিতি প্রতিকূল থাকা সত্ত্বেও দেশ গত ত্রৈমাসিকে 7.8% বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, সক্ষমতা বৃদ্ধি, সিগন্যালিং ব্যবস্থার উন্নতি এবং স্বয়ংক্রিয় দরজা বিশিষ্ট নতুন প্রজন্মের শহরতলির ট্রেন চালু করার জন্য রেল পরিকল্পিতভাবে কাজ করছে। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আজ তিনি মুম্বাই থেকে সিন্ধুদুর্গ এক্সপ্রেস ট্রেনের সূচনা করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের জিই এরোস্পেস আজ হ্যালকে 3টি নতুন F404IN-20 ইঞ্জিন হস্তান্তর করেছে। এর ফলে ভারতের নিজস্ব তেজাস বিমানকে আরও উন্নত করা সম্ভব হবে। চীনের শেনজেনে চীন মাস্টার্স সুপার 750 ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলস বিভাগের কোয়ার্টার ফাইনালে ভারতের কিদাম্বি শ্রীকান্ত আগামীকাল হংকংয়ের লি চিউ ইউয়ের মুখোমুখি হবেন। আসি বিস্তারিত খবরে। ভারত ও বেলজিয়াম আজ বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এর মধ্যে রয়েছে প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ক লেটার অফ ইন্টেন্ট এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি, সাইবার অপরাধ সহ আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলা ও কূটনৈতিক প্রশিক্ষণের ক্ষেত্রে সমঝোতা স্মারক। আজ বিকেলে নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। উভয় নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক দিক দিয়ে এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে আলোচনা করেন। এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেছেন, বিশ্ব বর্তমানে এক গভীর অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। খাদ্য, জ্বালানি কিংবা সরবরাহ ব্যবস্থা প্রতিটি ক্ষেত্রেই অনিশ্চয়তার প্রভাব পড়ছে। তিনি জোর দিয়ে বলেন, এমন প্রতিকূল পরিস্থিতিও ভারতের অর্থনীতি তার অগ্রগতির ধারা বজায় রেখেছে। তিনি জানান, গত ত্রৈমাসিকে ভারত 7.8% বৃদ্ধি অর্জন করেছে। তিনি আরও বলেন, বর্তমানে ভারতের এই বৃদ্ধির ইতিবাচক ধারা বিশ্বের কাছে আস্থা ও নতুন সুযোগের উৎস হয়ে উঠেছে।
1: দুনিয়া কে কই হিসো মে সংঘর্ষ কি স্থিতি বনি হুই হ্যা, ফুড, ফুয়েল ইয়া সাপ্লাই চেইন, হর ক্ষেত্র মে অনিশ্চিততা কা প্রভাব পড় রহা হ্যায়। ইস চুনৌতিপূর্ণ মাহোল মে ভি ভারত কি ইকোনমি নে অপনি গতি বনায়ে রাখি হ্যায়। পিছলে কোয়ার্টার মে হমনে 7.8% কি গ্রোথ দর্জ কি হ্যায়। আজ ভারত কি গ্রোথ স্টোরি দুনিয়া কে লিয়ে বিশ্বাস অর নয়ে অবসরো কা স্রোত বন রহি হ্যায়।
0: শ্রী মোদী বলেছেন, সেমিকন্ডাক্টর, ক্রিটিক্যাল মিনারেলস সহ একাধিক ক্ষেত্রে দু দেশের সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে।
1: ক্রিটিক্যাল মিনারেলস মে হমনে প্রসেসিং অর রিসাইক্লিং মে সহযোগ বাড়ানে কা নির্ণয় লিয়া হ্যায়। সেমিকন্ডাক্টরস মে বেলজিয়াম কি এক্সপার্টাইজ অর ভারত কা স্কেল এক দূসরে কে পূরক হ্যায়। ইস দিশা মে হম বেলজিয়াম কে আইমেক ইনস্টিটিউট কো ভারত কে সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম সে জোড়নে কে লিয়ে মিলকর কাম করেঙ্গে। হমনে ইন্ডিয়া বেলজিয়াম বিজনেস ফোরাম কো এক রেগুলার মেকানিজম বানানে কা নির্ণয় লিয়া হ্যায়।
0: সংবাদ মাধ্যমে দেওয়া বিবৃতিতে বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার ভারতকে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এবং দ্রুততম বৃদ্ধির অর্থনীতির দেশ হিসেবে অভিহিত করে দিল্লিকে গুরুত্বপূর্ণ মিত্র বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, বেলজিয়াম ও ভারত বিশ্বের অন্যতম উন্মুক্ত ও আন্তর্জাতিকভাবে সংযুক্ত অর্থনীতি।
2: Be here as the first Belgian Prime Minister in 20 years. It's too long. In those 20 years, India has changed enormously, and certainly in the period of the leadership of Prime Minister Modi. Today, you are not only the world's largest democracy, but also the fastest growing major economy. It has become an economic and technological powerhouse and a major geopolitical factor whose voice carries

0: is way before, way beyond this region.
1: বেলজিয়ামের প্রধানমন্ত্রী বর্তমানে তিন দিনের ভারত সফরে রয়েছেন। ভারত ও বেলজিয়াম আজ বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। দুই নেতার মধ্যে আলোচনার পর প্রকাশিত যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডিউভেভা দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন খাতের ক্রমবর্ধমান বৈচিত্র্যকে স্বাগত জানিয়েছেন। ভারত ও বেলজিয়াম আগামী পাঁচ বছরের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করার এক উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য নির্ধারণ করেছে। উভয় পক্ষই ওষুধ শিল্প, জীবনবিজ্ঞান, সেমিকন্ডাক্টর, প্রতিরক্ষা সরঞ্জাম

জানিয়েছেন। ভারত ও বেলজিয়াম আগামী 5 বছরের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করার এক উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য নির্ধারণ করেছে। উভয় পক্ষই ওষুধ শিল্প, জীবনবিজ্ঞান, সেমিকন্ডাক্টর, প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, পুনর্নবীকরণযোগ্য শক্তি, বন্দর, লজিস্টিক্স, মহাকাশ এবং উন্নত প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতার ব্যাপক সম্ভাবনার কথা নিশ্চিত করেছে। বিশ্বের 24তম বৃহত্তম অর্থনীতির দেশ বেলজিয়াম এবং আগামী বছরগুলিতে $10 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত হওয়ার ভারতের উচ্চাকাঙ্ক্ষার প্রেক্ষাপটে উভয় নেতাই পারস্পরিকভাবে লাভজনক অংশীদারিত্বের প্রচুর সুযোগের বিষয়ে স্বীকার করেছেন। উভয় নেতাই ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি বিষয়ক আলোচনার সফল সমাপ্তিকে স্বাগত জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত ও বেলজিয়ামের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং নীতি নির্ভর আন্তর্জাতিক ব্যবস্থার প্রতি অভিন্ন অঙ্গীকারের ভিত্তিতে উষ্ণ ও দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে উঠেছে। নতুন দিল্লিতে বেলজিয়ামের প্রতিরক্ষামন্ত্রী থিও ফ্র্যাঙ্কেনের সঙ্গে প্রতিনিধি স্তরের বৈঠকে শ্রী সিং বলেন, বর্তমান বিশ্ব এক গভীর ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে উদ্ভূত বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মিলিতভাবে কাজ করার প্রয়োজন রয়েছে। বেলজিয়ামের প্রতিরক্ষামন্ত্রী থিও ফ্র্যাঙ্কেন ভারতকে একটি ঘন জনবসতিপূর্ণ এবং উচ্চ প্রযুক্তি সম্পন্ন দেশ হিসেবে উল্লেখ করেন। আগামী দিনে উন্নয়নমূলক প্রকল্পগুলিতে বেলজিয়ামের সহযোগিতার প্রয়োজনীয়তার উপর তিনি জোর দেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নিউ ইয়র্কে আয়োজিত একটি উচ্চ পর্যায়ের বৈঠকে বিনিয়োগকারীদের সামনে ভারতের বিকাশের রূপরেখা তুলে ধরেছেন। সেখানে তিনি 2026-27 অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে ভারতের 7.8% অর্থনৈতিক বৃদ্ধি এবং উন্নত বিনিয়োগ পরিবেশের কথাও তুলে ধরেন। ব্যাংক অফ আমেরিকা এবং ভারতের বাণিজ্য দূতাবাস আয়োজিত এই বৈঠকে অর্থমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী নানা ধরনের চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও ভারত বিশ্বের দ্রুততম অর্থনীতি হিসেবে নিজের অবস্থান বজায় রেখেছে। ভারতকে একটি আন্তর্জাতিক শক্তি হিসেবে অভিহিত করে ইউক্রেনের বিদেশমন্ত্রী আন্দ্রি সিবিহা আজ বলেছেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলতি সংঘাত অবসানের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আহ্বান জানিয়েছেন তার দেশ তাকে স্বাগত জানায়। এদিকে দ্বিপাক্ষিক আলোচনার জন্য কিয়েভে পৌঁছেছেন ভারতের বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর। তাঁর সঙ্গে সাক্ষাতের পর সমাজ মাধ্যমে এক বার্তায় সিবিহা জানান, ইউক্রেন কূটনৈতিক আলোচনার জন্য প্রস্তুত। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, সক্ষমতা বৃদ্ধি, সিগন্যালিং ব্যবস্থার উন্নতি এবং স্বয়ংক্রিয় দরজার বিশিষ্ট নতুন প্রজন্মের শহরতলির ট্রেন চালু করার জন্য রেল পরিকল্পিতভাবে কাজ করছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ মুম্বাই থেকে সিন্ধুদুর্গ এক্সপ্রেস ট্রেনের শুভ সূচনা অনুষ্ঠানে তিনি বলেন, মুম্বাইয়ে 18,000 কোটি টাকার রেল প্রকল্পের কাজ জারি রয়েছে। মন্ত্রী জানান, পূর্ব ও পশ্চিমে পণ্য পরিবহনের জন্য নির্দিষ্ট পথগুলি মহারাষ্ট্রের শিল্প উন্নয়নে বিশেষ অবদান রাখবে। সমাজ মাধ্যমে প্রচারিত মুদ্রা ঋণ অনুমোদনের একটি বার্তা কেন্দ্র ভুয়ো বলে খারিজ করে দিয়েছে। পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট এটিকে প্রতারণা বা স্ক্যাম বলে চিহ্নিত করেছে। সরকার জানিয়েছে, মুদ্রা ঋণ অনুমোদনের কোনো বার্তা সমাজ মাধ্যমে দেওয়া হয় না, এতে কোনো মধ্যস্থতাকারীর ভূমিকা থাকে না। সরকার আরও জানিয়েছে, স্থানীয় ব্যাংক শাখা, এনবিএফসি এবং এনএফআই এর মাধ্যমে অথবা উদ্যমী মিত্র পোর্টাল থেকে অনলাইনে আবেদন করে মুদ্রা ঋণ নেওয়া সম্ভব। গ্রামাঞ্চলের উন্নয়ন ও গ্রামীণ সম্পদ সৃষ্টি এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে পঞ্চায়েত দপ্তর কী পরিকল্পনা নিচ্ছে তা নিয়ে আকাশবাণীকে বিস্তারিত জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। সাক্ষাৎকার নিয়েছেন আকাশবাণী প্রতিনিধির সন্দীপন দাশগুপ্ত। সহযোগিতায় অভিরূপ ভট্টাচার্য ও কাশ্মীর নাহার, শব্দ সম্পাদনায় সাধনা দাস বসু। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ক্ষেত্রের শীর্ষস্থানীয় সংস্থা জিই এরোস্পেস হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডকে 3টি নতুন F404IN-20 ইঞ্জিন হস্তান্তর করেছে। এর ফলে ভারতের নিজস্ব তেজস MK-1A যুদ্ধবিমান কর্মসূচিটি গুরুত্বপূর্ণ গতি পাবে বলে মনে করা হচ্ছে। আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলজনিত সীমাবদ্ধতার কারণে এই কর্মসূচিটি দীর্ঘ সময় ধরে সরবরাহের জটিলতায় ভুগছিল। এর ফলে আগে থেকেই প্রস্তুত থাকা বিমানগুলির পরিকাঠামো ইঞ্জিনের অপেক্ষায় আটকে ছিল। তেজস MK-A1 যুদ্ধবিমানের প্রাথমিক বহরের জন্য 99টি ইঞ্জিন সরবরাহের লক্ষ্যে 2021 সালে হ্যাল এবং জিই এরোস্পেসের মধ্যে যে চুক্তি হয়েছিল তারই আওতায় এই F404 ইঞ্জিনগুলি সরবরাহ করা হচ্ছে। নেপালে বিধ্বংসী হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,250। ভোটে কোশী নদীর অববাহিকা বরাবর সুড়াঙ্গ এবং ভূগর্ভস্থ বিদ্যুৎ কেন্দ্রে আটকে থাকাদের খুঁজে উদ্ধারকারীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ বলেন, এই বিপর্যয়ের বিষয়টি আন্তর্জাতিক মহলের সামনে তুলে ধরতে হবে। নেপাল সেনাবাহিনী সহ বিভিন্ন নিরাপত্তা বাহিনীর দল এ পর্যন্ত 11,993 জনকে উদ্ধার করেছে। এদিকে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন আজ হিমবাহ সৃষ্ট হ্রদ এবং তুষার ধস প্রবণ এলাকাগুলিতে সক্রিয় নজরদারি চালানোর প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।
জানিয়েছেন। নতুন দিল্লিতে হিমালয় সংলগ্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির গ্লেশিয়াল লেক আউটবাস ফ্লাড বা হিমবাহ সৃষ্ট হ্রদের বাঁধ ভেঙে সৃষ্ট বন্যা ও তুষারধসের ঝুঁকি মোকাবিলা করার প্রস্তুতি পর্যালোচনা।

বৈঠকে তিনি একথা বলেন। চীনের শেনজেনে চীন মাস্টার্স সুপার 750 ব্যাডমিন্টনে পুরুষ সিঙ্গলস বিভাগের কোয়ার্টার ফাইনালে ভারতের কিদাম্বি শ্রীকান্ত আগামীকাল হংকংয়ের লি চিউক ইউয়ের মুখোমুখি হবেন। খেলা শুরু হবে সন্ধে 7:30। ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি কোয়ার্টার ফাইনালে উঠেছেন। মহিলাদের সিঙ্গলসে ভারতের তানভি শর্মা জাপানের তোমাকো মিয়াজাকির কাছে হেরে গেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও বেলজিয়াম দু দেশের মধ্যে সম্পর্ককে আরও গভীর করার লক্ষ্যে প্রতিরক্ষা সহযোগিতা সহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি ও সমঝোতাপত্রে স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার আজ দিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠক করেন। শ্রী মোদী এক বিবৃতিতে বলেছেন, আন্তর্জাতিক পরিস্থিতি প্রতিকূল থাকা সত্ত্বেও দেশ গত ত্রৈমাসিকে 7.8% বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। খবর শেষ হলো, এরপর শুনবেন স্থানীয় সংবাদ সন্ধ্যে 7:50।

0: আকাশবাণী আগরতলা কক্তমা পরিবেশ সুভাষ দেববর্মা তিনি কক্তমা ভূভাগ রকংখা মন্ত্রীবখরক নরেন্দ্র মোদী বাই বেলজিয়ামনি মন্ত্রীবখরক বার্ট দ্য ওয়েবার তিনি দিলিকতাল বাবৈনি কগলাম সালামিয়াও আসুখা নেপাল তিব্বত কিরমসিংসা তৈলমা পাতিমুঙ্গ থৈনাই রকনি বাংমারি বাঙ্গি ইংখা খরক সা সাই নিরা বাসি এমবিবি বীরকুংখলা আগরতলাতে যোগেন্দ্রনগর রেলওয়ে স্টেশন তিনি নিশিমি এব্রেকজাক অনলাইন ক্যাব তাই অটোনি সেব চল ইংখা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক চন্দ্রমুকুমু অরণি পুইলা ডিভিশন লীগ ফুটবলনি তিনি থাইমাও রামকৃষ্ণ ক্লাব কপলাই ইংখা তাবো কক্তমা শুক্রবৈ ভারত তাই বেলজিয়াম তিনি নাইমথাংসুবাসু রিনিউয়াল এনার্জি সাইবার ক্রাইম ডিপ্লোমেটিক ট্রেনিং বাবায় কিসাসু কক চলাইমাও মুংসই রলাইখ্যা মন্ত্রীবখরক নরেন্দ্র মোদী তিনি দিল্লি কতাল বেলজিয়ামনি মন্ত্রীবখরক বার্ট দ্য ওয়েবার বাই বাবৈনি কগলাম সালামিয়াও আসুখা খরকনি অজা বাবৈনি হালক রাগ রংনান রক্ষবই আমচাই তাই হায়ং বেরামনি জুদা জুদা দিখলন তুই কগলাম সালাখ্যা মন্ত্রীবখরক নরেন্দ্র মোদী সাকা থাকাই তালথামো হায়ং বেরামনি হামিয়া টংহালক ইংমাইয়া গলব ডিজিপি রাও সিনি দশমিক চার হামক্রাই ইংখা
1: আজ বিশ্ব এক বড়ে উথল পুথল কে দৌর সে গুজর রহা হ্যায় দুনিয়া কে কই হিসো মে সংঘর্ষ কি স্থিতি বনি হুই হ্যায় ফুড ফুয়েল ইয়া সাপ্লাই চেইনস হর ক্ষেত্র মে অনিশ্চিততা কা প্রভাব পড় রহা হ্যায় ইস চুনৌতিপূর্ণ মাহোল মে ভি ভারত কি ইকোনমি নে অপনি গতি বনায়ে রাখি হ্যায় পিছলে কোয়ার্টার মে হমনে 7.8% কি গ্রোথ দর্জ কি হ্যায় আজ ভারত কি গ্রোথ স্টোরি দুনিয়া কে লিয়ে বিশ্বাস অর নয়ে অবসরো কা স্রোত বন রহি হ্যায়
0: নাইমথাং সকজাক নাই খনি তাই সেমিকন্ডাক্টর বাবায় চুয়াচু বাংরনা কক চমুং নাহারকা কনি হাক্তর খুরসাদাইকলায় বেলজিয়ামনি মন্ত্রীবখরক সালথামনি ভারত বেরামেও ফাইজাক নেপাল তিব্বত কিরমাসিংসা তৈলমা পাতিমুঙ্গ থৈনাই রকনি বাংমারি বাঙ্গি ইংখা খরক সা সাই নিরা বাজি গবাং ওয়াটুয়ামা তাই হা কোয়াকমানি বিসিংগব নেপালনি বুটেকুসি তৈমাপ গানানি সুরঙ্গ তাই হা তলানি চং ফেরাং কেন্দ্রও গোসাজাক রগ্ন কারিনানি সামুং তংজাগৈ টঙ্গ বিসিং খরক বারা চিথাম বৈহাক্তনি লুকুরক নেপালনি সেংক্রাক বাহিনী খবৈ নাইমথাং বাহিনী হেলিকপ্টার তাই হা লামতৈ তাবুক সুক জরা খরক চিসা সাই চুকুরা চুকু চিথাম লুকুরগ্ন রুতুগৈ কারিমানখা রুতুকমুং তাই নরমুংনি সামুঙ্গ বেবাগৈ খরক নুই চিসা সাই থামরা চিব্রৈ নাইমথাং সেবুগ্রক সামুঙ্গত গদালজাক তঙ্গ নেপালনি মন্ত্রীবখরক বলেন্দ্র সাহ সাকা নবার তৈবার সেলাইজাকমা বাই হিমালয় আমচাইও লুকুরকনি জিংজাল আচাইমা ককন হায়ংনি বুসকাঙ্গ রমৈতি সানা নাংনাই ইয়াঙ্গ তিব্বতনি নেপাল আরে আমচাই জিয়ং কাউন্টিন আচুমসা তৈলমা বাই থৈকিয়া খরক নিচিসা তাই তাবুক খরক বারা ব্রিচিসা লুকুরক কমাজাক এশীয় হামক্রাই ব্যাং বিশ্ব ব্যাং ইউরোপীয় ইউনিয়ন তাই জাতিসংঘন খবৈ হায়ং বেরামনি মথারক সুবাননি কক রেখা আবুন লগিলগি তৈ চুং ফেরাং কেন্দ্ররগ ঋতু কারিমুংনি সামুঙ্গত ভারত চীন তাই দক্ষিণ কোরিয়ানি গ্রংকুক বদলক সামুং তামাও গদালজাক তঙ্গ ইয়েসু 05 হায়ুং চেরি নাইনাই স্যাটেলাইট খনা কক সাজাগান হনে সাকা ইসরোনি চেয়ারম্যান বি নারায়ণ

0: Sri Harikota Satish Dhawan, Nokhayung Kendroni Simi, GSLV 17 rocket ni shape by Horni Damni Shoti Bachibao, or satellite Kokzagana, Boshaka or Cox Hazama by Baratni Hatcheri name of Hanotaibo, Hankrai Ingana, Harikotani Satish Dhawan ni Simi, or satellite no Kok Koksana Bagai, Bebak Nangmani Jugalimung Harjaka. Haste butar mungremo, taibo sayakri, shrai klanyawo, o talni bas halmari nishimi siangana, alaja butar mungrem sanamphirmung, samung eba, SIR. O samungo, noknogo thangai, butarokni kokthum cheri najagana, butar mungremo, thijak, sezak eba, wai kubang, khoroksa borokni mung, tongmas hai, Momal logilogi, Sugzak butarongni mungrem, Karje gyatui, cheri najagana. Shrai shrai tai, sayakri butar mungrem, Sunamnas hamung butango, Joto bud runai rokno, Shakthari manjangan kobong naraka, Saltang hankoni, Yagbara hankor nakalpang, Osit Kumar Das.
1: 5 তারিখ থেকে 14 তারিখ অবধি ফর্মগুলি প্রিন্ট করা হবে প্রিন্টিং করার পরে যে কাজটা আছে সেটি হচ্ছে বাড়ি বাড়ি বিএলও ভিজিট করবে অর্থাৎ 15/9/2026 থেকে 14/10/2026 অবধি প্রতিটি বাড়িতে ভিজিট করবে খসড়া তালিকা প্রকাশ অক্টোবর মাসের 21 তারিখ দাবি আপত্তি থাকতে পারে সেটা 21/10/26 থেকে 20/11/26 অবধি সময়সীমা নির্ধারণ করা নিষ্পত্তি সময় হচ্ছে 21/10/2026 থেকে 19/12/2026 এবং ফাইনালি পাবলিশ করা হবে 23/12/2026 এ
0: SIR notiyei sobai shukroboi koglam salaima khna khnai manana buskang sas halni hor damchar soti thanchi akashbani agartala koktuma bedekni hatini koglam salaima asker prosongo pandawo sipai jala hankoni hankor naikyo phang dr siddhartho sib joal tini koktuma thumnai rongni thumo saka sipai jala hankorobo butar mungrem alaida sanam phirmung samungni bagai nangmani bebak beremni jugalimung naharjakha otalni chiba salmarin simi chibri october salmari jara blu rok nogonogo thangai butarokni kokthum thumana sipai jala hankor bebagai but tarok tongo khorok bri rasai chiba sai sara doktijuku butarok 1950 অতুল ফ্রি নম্বর বিএলরক বাই নাংখাই করঙ্গি মানানো আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খনাই তংবায়ো আকাশবাণী নি ককতমা আপডেট মানা বাগৈ লগইন খলাইদি www.newsonair.com নিউজ অন এয়ার অ্যাপ অ ফলো খলাইদি হদলামো ফেসবুক তাই এক্স হ্যান্ডেল অ অল ইন্ডিয়া রেডিও নিউজ তাই ইনস্টাগ্রাম পেজ এআইআর নিউজ অ্যালার্টস অ নাইডি অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অ AIR. আপন কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ককতম আপডেট মানাখে এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক AIR নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা ন নাইনা নাঙ্গানে বসং রংরাইডা নৈসাই নৈচি কাইসা মানজাক মঙ্গ দারা গনাং তাই থিনাং হামক্রাই রুজাক রংনি শেপ সনামতি সাকা হনে সাকা হাস্তেপা ইন্দ্রসেনা রেড্ডি নালো তিনি আগরতলানে টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং আগরতলা বাইজুগলিজাক শিক্ষক সম্মান নৈসাই নৈচিদক পান্ডা ককনারং মাও অকগ্ন সাকা হাস্তেপা ব সাকা অ রংরাইজানি নাহার মুং অংখা ভারতনি টংরাইজা লাইবুমান রগৈ কাইসা কাহাম রংনি শেপ সনামতি সানা পান্ডা ককনারখা হাস্তে বিধানসভানি ডেপুটি স্পিকার রামপ্রসাদ পাল টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং আগরতলানি প্রিন্সিপাল তাই টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর প্রফেসর দিবাকর দেব সালথাং ত্রিপুরা জেলা পরিষদনি ককলাম সালাইমা তিনি আগরতলাও সংসারজাখা ককলাম সালাইমা ও তাকলাই বিশিনি সামুং হুমুং দশারি মুং তাই বুসকাং রাং বিশিনি সামুং রগ্ন তুই সবাই শুক্রবৈ ককলাম সালাইজাখা ককলাম সালাইমা তৈদুলখা বারজা মানজা কাসগকরা বিশ্বজিৎ শীল আর মানজাখা জেলা পরিষদনি যত আদং আদংযুগ সালথাং ত্রিপুরা হাঙ্কর নাইকলফাং ডাক্তার বিশাল কুমার কাসগকরা মোচাং শিলসাকা ফেকমুং কারজাক ত্রিপুরা হামসাজাক ত্রিপুরা সনামতি সানানো তৈব ককলাম সালাইজাখা MBB বীরখুংখলা আগরতলা তাই যোগেন্দ্রনগর রেলওয়ে স্টেশন তিনি নিশিমি এপ রেগজাক অনলাইন ক্যাব তাই অতনি সেপসাপ চল অংখা MBB বীরখুংখলাও সংযোজক পান্ডাও ও সেপন চেঙ্গিরিউই রেকামং মন্ত্রী সুশান্ত চৌধুরী সাকা শালব্রুম MBB বীরখুংখলাও খড়ক ব্রিসাই বারা আগরতলা রেল স্টেশন খড়ক চিসাই তাই যোগেন্দ্রনগর রেল স্টেশন খড়ক দক সাই সুক লোকরক থাংলাইসু খ্লাইও সেপসাপ চল অংমা বাই বীরখুংখলা তাই রেল স্টেশননি থাংলাইসু খ্লাইনে রক তাইব লাইটেসা তাই সেপ কাহাম মানবায়ন খনা জন্মাষ্টমী হাস্তে জন্মাষ্টমী তের পালন গই

জুদা জুদা মান্ডব তাই নগ নগ যুগালিমুং চেংজাখা আগরতলা জগন্নাথ জিউ মান্ডব ইস্কন মান্ডব শ্রীকৃষ্ণ মান্ডব আলাইদা মতাই বারকনানি যুগালিমুং নাহারজাখা ভিলেজ কমিটিনি বাতাইনে বাকি তিনি সালগ্রা হাঙ্কনিক বগাফা বারচন্দ্রনগর পুয়াংবাড়ি রূপাইশ্বরী তাইরিসমুখ ব্লক সিপিআইএম নি খরক দকচিদক বাতাইনাই রক চংমুং বলাই জমা রেখা অকক্তমন রেখা এমএলএ দীপঙ্কর সেন ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকল জাক ও চন্দ্রমুকুমু অরণ্য পুইলা ডিভিশন লীগ ফুটবল নি তিনি নি থাইমাব রামকৃষ্ণ ক্লাব কপ্লাইংখা উমাকান্ত মিনিষ্টেডিয়াম যুগালিজাক সারিক নি থাইমাব রামকৃষ্ণ ক্লাব সাবুক জা গোল নি ফের বাই কল্যাণ সমিতি ন মেচেনখা বুসকাং দামনিচিবরীয় বেবাক হাঙ্কর ফেরাঙ্কি গবং ওয়াটৈমাম সজাগ খাইরেখা নবরতৈবার নাইখং খনাতুংমারি টংগানো সাকো দামচিনি ডিগ্রি তাই খামো নৈশিদক ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনি তিনি টংমারি টংমানি সাকো নৈশিচুকু দশমিক বা ডিগ্রি তাই খামো নৈশিবা দশমিক দক ডিগ্রি সেলসিয়াস সারিক দাম বা তামই ছতি থামচি জরা ওয়াতৈবাখা থাম দশমিক দক মিলিমিটার কক্তমা বুবাবর তাই মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদি বাই বেলজিয়াম নি মন্ত্রীবক্রক বার্ড ডে ওয়েবার তিনি দিল্লি কতাল বাবাইনি কগলাম সালামিয়াও আচুখা নেপাল তিব্বত কিরমা সিংসা ওয়াতৈলমা বাই থাইনাই রকনি বাংমারি বাঙ্গই ইংখা খরক সাহা সাই নিরাবাসী এমবিবি বীরখুম খোলা আগরতলা তাই যোগেন্দ্রনগর রেলওয়ে স্টেশনও তিনি নিশিমি অ্যাপ রুকজাক অনলাইন ক্যাব তাই অটোনি সেফ চলংখা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক চন্দ্রমুখুম অরণ্য পুইলা ডিভিশন লীগ ফুটবলনি তিনি থাইমাব রামকৃষ্ণ ক্লাব কোপ্লাইং কক্তমা তিনির বাকে অরণ্য পাইখা উলনি কক্তমা আওয়াইঙ্গানে খানাফুং দামচিনি সতী ব্রিজিও

0: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি গৌরী চক্রবর্তী। আজকের বিশেষ বিশেষ খবর হল, রাজ্যপাল ইন্দু সেনা রেড্ডি নাল্লু বলেছেন, জাতীয় শিক্ষানীতি 2020 একটি মজবুত শিক্ষা ব্যবস্থার ভিত্তি স্থাপন করছে। রাজ্যে আজ থেকে বিমানবন্দর, রেলওয়ে স্টেশনে অ্যাপ ভিত্তিক অনলাইন ক্যাব পরিষেবা চালু হয়েছে। ভারত ও বেলজিয়াম আজ বিভিন্ন ক্ষেত্রে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর করেছে। ইসরো জানিয়েছে, EOS-05 ভূপর্যবেক্ষণ উপগ্রহটি আগামীকাল উৎক্ষেপণ করা হবে। রাজ্যপাল ইন্দু সেনা রেড্ডি নাল্লু বলেছেন, জাতীয় শিক্ষানীতি 2020 একটি অন্তর্ভুক্তিমূলক, দক্ষতা ভিত্তিক এবং ভবিষ্যৎ উপযোগী শিক্ষা ব্যবস্থার ভিত্তি স্থাপন করছে। আজ আগরতলা টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং আয়োজিত শিক্ষক সম্মান 2026 অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি বলেন, এই শিক্ষানীতির লক্ষ্য ভারতীয় মূল্যবোধ এবং ঐতিহ্যের ভিত্তিতে এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা, যা সমাজকে একটি সত্যনিষ্ঠ ও সঠিক জ্ঞানের অধিকারী হিসেবে গড়ে তুলবে। রাজ্যপাল আরও বলেন, রাজ্যে সাক্ষরতার হার 95.6% পৌঁছেছে, যা জাতীয় শিক্ষানীতি 2020 নির্ধারিত লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং আগরতলার অধ্যক্ষ এবং টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক দিবাকর দেব। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে নিউ হারাঙ্গাজাওর স্টেশনের 2 ও 3 নম্বর রেল লাইনের মেরামত কাজ সফলভাবে সম্পন্ন করেছে। সংস্কার কাজ শেষ হওয়ায় এই লাইনগুলির মাধ্যমে ট্রেন চলাচল ধীরে ধীরে স্বাভাবিক করা হচ্ছে। নিউ হারাঙ্গাজাও স্টেশনের কাছে 1 নম্বর লাইনের মেরামতের কাজও অগ্রাধিকারের ভিত্তিতে এগিয়ে চলছে। উত্তর পূর্ব সীমান্ত রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, 15650 নারেঙ্গা আগরতলা এক্সপ্রেস আগামীকাল নারেঙ্গি থেকে সন্ধ্যা 6:30 আগরতলার উদ্দেশ্যে রওনা হবে। রাজ্যে ভোটার তালিকাকে আরও নির্ভুল ও স্বচ্ছ করে তুলতে আগামী 5ই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া বা SIR। এই প্রক্রিয়াতে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য যাচাই করা হবে। ভোটার তালিকায় মৃত, স্থানান্তরিত বা একাধিকবার থাকা ব্যক্তিদের নাম চিহ্নিত করার পাশাপাশি যোগ্য কোনো ভোটারের নাম বাদ পড়েছে কিনা তাও যাচাই করা হবে। সুষ্ঠু ও নির্ভুল ভোটার তালিকা তৈরির এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় সকল ভোটারকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন পশ্চিম জেলার অতিরিক্ত জেলা শাসক ও সমাহর্তা অসিত কুমার দাস।
1: 5 তারিখ থেকে 14 তারিখ অবধি ফর্মগুলি প্রিন্ট করা হবে। প্রিন্টিং করার পরে যেই কাজটি আছে সেটি হচ্ছে বাড়ি বাড়ি বিএলও ভিজিট করবে, অর্থাৎ 15/9/2026 থেকে 14/10/2026 অবধি প্রতিটি বাড়িতে ভিজিট করবে। খসড়া তালিকা প্রকাশ অক্টোবর মাসের

0: একুশ তারিখ দাবি আপত্তি থাকতে পারে, সেটা একুশ দশ ২৬ থেকে ২০ ১১ ২৬ অব্দি সময়সীমা নির্ধারণ করা। নিষ্পত্তি সময় হচ্ছে একুশ দশ ২০২৬ থেকে ১৯ ১২ ২০২৬ এবং ফাইনালি পাবলিশ করা হবে ২৩ ১২ ২০২৬।
1: এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা শোনা যাবে আগামী শনিবার রাত ৮টা বেজে ৩০ মিনিটে আকাশবাণী আগরতলার সংবাদ বিভাগের সাপ্তাহিক আলোচনামূলক অনুষ্ঠান আজকের প্রসঙ্গতে। সিপাহীজলা জেলার জেলাশাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল আজ সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, সিপাহীজলা জেলাতেও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করবেন। জেলায় মোট ভোটার রয়েছেন ৪১৫১৬৯ জন। তিনি জানান, ভোটাররা প্রয়োজনে ১৯৫০ টোল ফ্রি নম্বরে বিএলওদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এমবিবি বিমানবন্দর আগরতলা ও যোগেন্দ্রনগর রেলওয়ে স্টেশনে আজ থেকে অ্যাপ ভিত্তিক অনলাইন ক্যাব ও অটো পরিষেবা চালু হয়েছে। পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী এই পরিষেবার সূচনা করেন। এই উপলক্ষে এমবিবি বিমানবন্দরে আয়োজিত অনুষ্ঠানে পরিবহনমন্ত্রী শ্রী চৌধুরী বলেন, প্রতিদিন প্রায় ৪৫০০ জন যাত্রী এমবিবি বিমানবন্দরে, প্রায় ১০,০০০ যাত্রী আগরতলা রেল স্টেশনে ও প্রায় ৬,০০০ যাত্রী যোগেন্দ্রনগর রেল স্টেশনে যাতায়াত করেন। এই পরিষেবা চালুর ফলে বিমানবন্দর ও রেল স্টেশন থেকে যাত্রী ও পর্যটকদের যাতায়াত আরও সহজ এবং সুবিধাজনক হবে। আগামীকাল জন্মাষ্টমী, রাজ্যে জন্মাষ্টমী ব্রত উৎসব পালনে নানা দেবালয়ে ও ঘরে ঘরে প্রস্তুতি চলছে। আগরতলা জগন্নাথজিউ মন্দির, ইস্কন মন্দির, শ্রীকৃষ্ণ মন্দিরে বিশেষ পূজা পাঠের আয়োজন করা হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে আজ ইস্কনের উদ্যোগে বাইখোড়া জগন্নাথ মন্দিরে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে ৩২০ জনের বেশি রোগীর চিকিৎসা করে বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়, জানিয়েছেন বাইখোড়া ইস্কনের প্রধান পরিচালক করুণেশ্বর মাধব দাস ব্রহ্মচারী। ভিলেজ কমিটির ভোটে প্রতিদ্বন্দ্বিতার জন্য আজ দক্ষিণ জেলার বকাফা, ভারতচন্দ্রনগর, পোয়াংবাড়ি, রূপাইছড়ি ও ঋষমুখ ব্লকে সিপিআইএম এর উদ্যোগে ৬৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন, জানিয়েছেন বিধায়ক দীপঙ্কর সেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপে। ফলো করুন সোশ্যাল মিডিয়ায় ও ফেসবুক ও এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ অ্যালার্টস। দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। ভারত ও বেলজিয়াম আজ প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ক নবীকরণযোগ্য শক্তি, সাইবার অপরাধ এবং কূটনৈতিক প্রশিক্ষণের ক্ষেত্রে সমঝোতা স্মারক সহ বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নয়াদিল্লিতে বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভারের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করেন এবং স্বাক্ষরিত চুক্তিপত্র নিজেদের মধ্যে বিনিময় করেন। উভয় নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক এবং বৈশ্বিক বিষয় নিয়েও আলোচনা করেছেন। বেলজিয়ামের প্রধানমন্ত্রীর সঙ্গে আজ এক যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, দেশের অনেক অংশে সংঘাতপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে, এর ফলে খাদ্য, জ্বালানি বা সরবরাহ শৃঙ্খল সব ক্ষেত্রেই অনিশ্চয়তা প্রভাব ফেলছে। এই প্রতিকূল পরিবেশেও ভারতের অর্থনীতি তার গতি বজায় রেখেছে। গত তিন মাসে দেশের জিডিপির হার বেড়ে দাঁড়িয়েছে ৭.৮%।
2: আজ বিশ্ব এক বড়ে উথল পুথল কে দৌর সে গুজর রহা হ্যায়। দুনিয়া কে কই হিস্সো মে সংঘর্ষ কি স্থিতি বনি হুই হ্যায়। ফুড, ফুয়েল ইয়া সাপ্লাই চেইনস, हर क्षेत्र में अनिश्चितता का प्रभाव पड़ रहा है। इस चुनौतीपूर्ण माहौल में भी भारत की इकोनॉमी ने अपनी गति बनाए रखी है। पिछले क्वार्टर में हमने 7.8% की ग्रोथ दर्ज की है। आज भारत की ग्रोथ स्टोरी दुनिया के लिए विश्वास और नए अवसरों का स्रोत बन रही है।
1: নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো ও পুলিশ আজ যৌথ অভিযান চালিয়ে দক্ষিণ জেলার জোলাইবাড়ির ঠাকুরছড়া এলাকায় একটি পাথর বোঝাই লরি থেকে প্রায় ৮০,০০০ ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা। এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। এনডিপিএস অ্যাক্টে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। দক্ষিণ জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে এই খবর জানানো হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের এক বৈঠক আজ আগরতলায় অনুষ্ঠিত হয়। বৈঠকে চলতি বছরের কাজকর্মের অগ্রগতি এবং আগামী অর্থবছরের কাজের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পৌরোহিত্য করেন ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সমস্ত সদস্য সদস্যা, পশ্চিম ত্রিপুরা জেলাশাসক ডাক্তার বিশাল কুমার। সভাধিপতি শ্রী শীল জানান, বৈঠকে নেশামুক্ত ত্রিপুরা, বিকশিত ত্রিপুরা গড়ে তোলার বিষয় নিয়েও আলোচনা হয়। ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন জানিয়েছেন, EOS-05 ভূ পর্যবেক্ষণ উপগ্রহটি আগামীকাল উৎক্ষেপণ করা হবে। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে JSLV-F-17 রকেটে

0: করে উপগ্রহটি ভোর 2:55 উৎক্ষেপণের কথা রয়েছে। তিনি বলেন, এই অভিযানটি ভারতের ভূ পর্যবেক্ষণ সক্ষমতাকে আরও শক্তিশালী করবে এবং ভূ পর্যবেক্ষণ পরিষেবা প্রদানের মান উন্নত করবে। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রে উৎক্ষেপণের জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নেপাল তিব্বতে বিধ্বংসী আকস্মিক বন্যার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 1,250 জনে দাঁড়িয়েছে। প্রবল বৃষ্টি ও ধ্বংসস্তূপের মধ্যেও নেপালের ভোটেকোশী নদী সংলগ্ন সুড়ঙ্গ ও ভূগর্ভস্থ বিদ্যুৎ কেন্দ্রে আটকে পড়া ব্যক্তিদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। নিখোঁজদের মধ্যে 583 জন বিদেশি নাগরিক রয়েছেন। নেপালি সেনাবাহিনী সহ যৌথ নিরাপত্তা বাহিনী হেলিকপ্টার এবং স্থলপথে এ পর্যন্ত 11,993 জনকে উদ্ধার করেছে। তল্লাশি ও উদ্ধার অভিযানে প্রায় 21,314 দুজন নিরাপত্তা কর্মী মোতায়েন রয়েছেন। তিব্বতের নেপাল সীমান্তবর্তী জিরং কাউন্টিতে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 21 হয়েছে এবং এখনও 541 জন নিখোঁজ রয়েছেন। এশীয় উন্নয়ন ব্যাংক, বিশ্বব্যাংক, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলি সহায়তার আশ্বাস দিয়েছে। পাশাপাশি জলবিদ্যুৎ কেন্দ্রগুলিতে উদ্ধার কাজে সহায়তার জন্য ভারত, চীন ও দক্ষিণ কোরিয়ার বিশেষজ্ঞ দল মোতায়েন করা হচ্ছে। খেলার খবর। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত চন্দ্রস্মৃতি ঘরোয়া প্রথম ডিভিশন লীগ ফুটবলের আজকের খেলায় রামকৃষ্ণ ক্লাব জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকেলে অনুষ্ঠিত খেলায় রামকৃষ্ণ ক্লাব 1-0 গোলে কল্যাণ সমিতিকে পরাজিত করে। আবহাওয়া। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.6 ডিগ্রি সেলসিয়াস। বিকাল 5:30 পর্যন্ত আগরতলার বৃষ্টি হয়েছে 3.6 মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, জাতীয় শিক্ষানীতি 2020 একটি মজবুত শিক্ষা ব্যবস্থার ভিত্তি স্থাপন করছে। রাজ্যে আজ থেকে বিমানবন্দর, রেলওয়ে স্টেশনে অ্যাপ ভিত্তিক অনলাইন ক্যাব পরিষেবা চালু হয়েছে। ভারত ও বেলজিয়াম আজ বিভিন্ন ক্ষেত্রে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর করেছে। ইসরো জানিয়েছে, EOS-05 ভূ পর্যবেক্ষণ উপগ্রহটি আগামীকাল উৎক্ষেপণ করা হবে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: শুনলেন কলকাতা কেন্দ্রের ও আগরতলা কেন্দ্রের সংবাদ, আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান অনুভব। আজ শুনবেন চালবাজ ছবির গান। প্রথম গানখানি গেয়েছেন উদিত নারায়ণ ও দীপা নারায়ণ।

এই বেশ ভালো আছি, এই বেশ ভালো আছি, এই বেশ ভালো আছি। কর্ম কাজ নেই, গাড়ি ঘোড়া কিছু নেই, অফিস কাচারি নেই, হাজিরা কামাই নেই, শব্দ বা পরিবেশ দূষণ বালাই নেই, সময় দেই না বলে তেলে বেগুনে জ্বলে, গিন্নির রাগ নেই, টেলিফোনে ডাক নেই, শহরেতে কারফিউ, লোকজন কেউ নেই, এক চার চার ধারা, ফুটপাতে থাকে যারা, কেউ কোথাও নেই, নেই নেই।

বেশ ভালো আছি, এই বেশ ভালো আছি, এই বেশ ভালো আছি। ভাবার সময় আছে তবুও ভাবনা নেই, পার্কেতে ঘোরা নেই, সিনেমায় যাওয়া নেই, ভর্তি যুবকদের যাতনার সীমা নেই, শিহরণ আনে প্রেমে এমন বাতাস।

শুনলেন শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। এখন আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত ও বেলজিয়াম দুদেশের মধ্যে সম্পর্ককে আরও গভীর করার লক্ষ্যে প্রতিরক্ষা সহযোগিতা সহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি ও সমঝোতাপত্রে স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার আজ দিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠক করেন। শ্রী মোদী এক বিবৃতিতে বলেছেন, আন্তর্জাতিক পরিস্থিতি প্রতিকূল থাকা সত্ত্বেও দেশ গত ত্রৈমাসিকে 7.8% বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল চলতি অর্থবছরে প্রথম ত্রৈমাসিকে দেশের 7.8% জিডিপি বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থাগুলির প্রশংসা করেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর কিয়েভে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন। ইউক্রেন ভারতের শান্তি প্রচেষ্টার উদ্যোগের প্রশংসা করেছে। ভারী বৃষ্টিপাত এবং ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে বিহার ও উত্তরপ্রদেশে

0: বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উত্তরপ্রদেশের পরিস্থিতি নিয়ে খোঁজ খবর নেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জন্মাষ্টমীর প্রাক্কালে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণের জীবন ও শিক্ষা দেশের সাংস্কৃতিক ও দার্শনিক ঐতিহ্যকে প্রাণশক্তি যোগায়। মহানায়ক উত্তম কুমারের জন্মশতবার্ষিকীর আজ সূচনা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই উপলক্ষে একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন। আসছি বিস্তারিত খবরে। ভারত ও বেলজিয়াম আজ বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এর মধ্যে রয়েছে প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ক লেটার অফ ইন্টেন্ট এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি, সাইবার অপরাধ সহ আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলা ও কূটনৈতিক প্রশিক্ষণের ক্ষেত্রে সমঝোতা স্মারক। আজ বিকেলে নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। উভয় নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক দিক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে আলোচনা করেন। এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বে বর্তমান এক গভীর অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। খাদ্য, জ্বালানি কিংবা সরবরাহ ব্যবস্থা প্রতিটি ক্ষেত্রেই অনিশ্চয়তার প্রভাব পড়ছে। তিনি জোর দিয়ে বলেন, এমন প্রতিকূল পরিস্থিতিতেও ভারতের অর্থনীতি তার অগ্রগতির ধারা বজায় রেখেছে। তিনি জানান, গত ত্রৈমাসিকে ভারত 7.8% বৃদ্ধি অর্জন করেছে।
1: দুনিয়া কে কই হিসো মে সংঘর্ষ কি স্থিতি বনি হুই হ্যায়। ফুড, ফুয়েল ইয়া সাপ্লাই চেইনস, হর ক্ষেত্র মে অনিশ্চিততা কা প্রভাব পড় রাহা হ্যায়। ইস চুনৌতিপূর্ণ মাহোল মে ভি ভারত কি ইকোনমি নে অপনি গতি বনায়ে রাখি হ্যায়। পিছলে কোয়ার্টার মে হমনে 7.8% কি গ্রোথ দর্জ কি হ্যায়। আজ ভারত কি গ্রোথ স্টোরি দুনিয়া কে লিয়ে বিশ্বাস और नए अवसरों का स्रोत बन रही है।
0: শ্রী মোদী বলেছেন, সেমিকন্ডাক্টর, ক্রিটিক্যাল মিনারেল সহ একাধিক ক্ষেত্রে দুদেশের সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে।
1: ক্রিটিক্যাল মিনারেলস মে হমনে প্রসেসিং আর রিসাইক্লিং মে সহযোগ বড়ানে কা নির্ণয় লিয়া হ্যায়। সেমিকন্ডাক্টরস মে বেলজিয়াম কি এক্সপার্টাইজ আর ভারত কা স্কেল এক দূসরে কে পূরক হ্যায়। ইস দিশা মে হম বেলজিয়াম কে আইমেক ইনস্টিটিউট কো ভারত কে সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম সে জোড়নে কে লিয়ে মিলকর কাম করেঙ্গে। হমনে ইন্ডিয়া বেলজিয়াম বিজনেস ফোরাম কো এক রেগুলার মেকানিজম বানানে কা নির্ণয় লিয়া হ্যায়।
0: সংবাদ মাধ্যমে দেওয়া বিবৃতিতে বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার ভারতকে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এবং দ্রুততম বৃদ্ধির অর্থনীতির দেশ হিসেবে অভিহিত করে দিল্লিকে গুরুত্বপূর্ণ মিত্র বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, বেলজিয়াম ও ভারত বিশ্বের অন্যতম উন্মুক্ত ও আন্তর্জাতিকভাবে সংযুক্ত অর্থনীতি।
2: Be here as the first Belgian Prime Minister in 20 years. It's too long. In those 20 years, India has changed enormously, and certainly in the period of the leadership of Prime Minister Modi. Today, you are not only the world's largest democracy, but also the fastest growing major economy. That's become an economic and technological powerhouse and a major geopolitical factor whose voice carries way beyond this region.
0: বেলজিয়ামের প্রধানমন্ত্রী বর্তমানে 3 দিনের ভারত সফরে রয়েছেন। প্রধানমন্ত্রী ডি ওয়েভারের সফরসঙ্গী হিসেবে রয়েছেন সেদেশের প্রতিরক্ষামন্ত্রী। ভারত ও বেলজিয়াম আজ বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। দুই নেতার মধ্যে আলোচনার পর প্রকাশিত যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন খাতের ক্রমবর্ধমান বৈচিত্র্যকে স্বাগত জানিয়েছেন। ভারত ও বেলজিয়াম আগামী 5 বছরের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করার এক উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য নির্ধারণ করেছে। উভয় পক্ষই ওষুধ শিল্প, জীবনবিজ্ঞান, সেমিকন্ডাক্টর, প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, নবায়নযোগ্য শক্তি, বন্দর, লজিস্টিক্স, মহাকাশ এবং উন্নত প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতার ব্যাপক সম্ভাবনার কথা চিহ্নিত করেছে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে দেশের 7.8% জিডিপি বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থাগুলির প্রশংসা করেন। মুক্ত বাণিজ্য চুক্তির সুযোগ কাজে লাগানোর বিষয়ে নতুন দিল্লিতে আয়োজিত জাতীয় কর্মশালায় সভাপতিত্ব করে শ্রী গোয়েল বলেন, বিভিন্ন দেশের সঙ্গে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি ভারতকে বিশ্বের অন্যতম প্রধান রপ্তানিকারক দেশ হয়ে ওঠার পথে এগিয়ে দেবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ বলেছেন, ভারত বরাবরই বলে আসছে এটি যুদ্ধের যুগ নয় এবং যুদ্ধক্ষেত্র থেকে কোনো সমাধান বেরিয়ে আসবে না। ইউক্রেনের কিয়েভে ইউক্রেনের বিদেশমন্ত্রী আন্দ্রে সিভিহার সঙ্গে বৈঠকের পর তিনি একথা বলেন। ডক্টর জয়শঙ্কর বিস্কেকে 2 দিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বক্তব্য পেশ করেছিলেন তার পুনরাবৃত্তি করে বলেন, অন্তহীন যুদ্ধের পরিবর্তে এখন যুদ্ধের অবসান ঘটা প্রয়োজন। এছাড়া সংঘাতের সময় বাণিজ্যিক জাহাজ চলাচলের উপর হামলার বিষয়টিও তিনি তুলে ধরেন। তিনি বলেন, এর ফলে গ্লোবাল সাউথের অনেক দেশ নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং জ্বালানি, সার ও খাদ্যের ঘাটতি দেখা দিচ্ছে। তিনি জানান, ভারত এ পর্যন্ত ইউক্রেনকে বহু সাহায্য পাঠিয়েছে। এর মধ্যে রয়েছে 160 টন ওজনের জেনারেটর সেট, ওষুধ ও চিকিৎসা। দ্বিপাক্ষিক সহযোগিতার ভবিষ্যৎ সম্ভাবনার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ডিজিটাল সক্ষম

0: দক্ষতা উদ্ভাবন এবং স্টার্টআপের ক্ষেত্রে উভয় দেশই এগিয়ে চলেছে।
1: India has consistently maintained that this is not an era of war and that solutions will not emerge from the battlefield. Prime Minister Modi declared that endless war must now give way to the end of war. Every passing day of conflict only means more deaths and more destruction. Understandably, it is for the parties involved to find a way. But if India can be of any help in any manner,
0: ডক্টর জয়শঙ্কর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও সাক্ষাৎ করেন। কেন্দ্রীয় সরকার ন্যাশনাল ইনস্টিটিউট অব হোমিওপ্যাথিকে সেন্টার অফ এক্সেলেন্স হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। কলকাতায় আজ প্রতিষ্ঠানের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এক অনুষ্ঠানে আয়ুষ প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব বলেন, এটি দেশের মধ্যে অন্যতম সেরা হোমিওপ্যাথি ইনস্টিটিউট, একে আরও উন্নত হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। মন্ত্রী আরও জানান, নতুন হাসপাতাল ভবনের নির্মাণ ও গবেষণা কেন্দ্র গড়ে তোলার জন্য ছাত্রছাত্রীদের আর্জি যুক্তিসঙ্গত, কাজেই সরকার সে বিষয়ে উদ্যোগ নেবে। স্নাতকোত্তর ছাত্রছাত্রী এবং ইন্টার্নদের স্টাইপেন্ড বাড়ানোর বিষয়টিও বিবেচনা করা হবে। অনুষ্ঠানে শ্রী যাদব ন্যাশনাল ইনস্টিটিউট অব হোমিওপ্যাথিতে নবনির্মিত অত্যাধুনিক মডিউলার অপারেশন থিয়েটারের উদ্বোধন করেন। এই ওটিতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবস্থা রয়েছে বলেও তিনি জানান। এই সংস্থার 50 বছরের এই যাত্রাকে এক গৌরবময় সাফল্য হিসেবেও অভিহিত করেন তিনি। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। উত্তরপ্রদেশে ভারী বৃষ্টিপাত এবং ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে 23টি জেলা বন্যা কবলিত রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তাঁর সংসদীয় কেন্দ্র বারাণসীর জেলাশাসক সত্যেন্দ্র কুমারের সঙ্গে টেলিফোনে কথা বলে বন্যা পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন। বিহারের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পাটনা এবং আরও কয়েকটি জেলার গঙ্গা নদীর জলস্তর ক্রমাগত বাড়ছে, এর ফলে নতুন নতুন এলাকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর IMD আগামীকাল মধ্যপ্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে কমলা সতর্কতা জারি করেছে। এছাড়া আগামীকাল হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পশ্চিম উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং উত্তর পূর্ব ভারতের কিছু অংশেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মাইথন ও পাঞ্চের জলাধার থেকে জল ছাড়ার জেরে দামোদরের জলস্তর দ্রুত বৃদ্ধি পাওয়ায় রাজ্য সরকার বিশেষ তৎপরতা নিচ্ছে। পরিস্থিতি খতিয়ে দেখতে ডিভিসির চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছেন মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল। একই সঙ্গে দামোদরের নিম্ন অববাহিকা এলাকার 4 জেলাকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জন্মাষ্টমীর প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণের জীবন ও শিক্ষা ভারতীয় সাংস্কৃতিক ও দার্শনিক ঐতিহ্যকে নতুন প্রাণশক্তি যোগায়। তিনি উল্লেখ করেন যে শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কঠিন সময়ে বিচক্ষণ সিদ্ধান্ত গ্রহণ এবং নৈতিক মূল্যবোধে অবিচল থাকার শিক্ষা দিয়েছেন। উৎসবের মেজাজে মহানায়ক উত্তম কুমারের জন্মশতবার্ষিকী উদযাপন আজ সূচনা হল। রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এই অনুষ্ঠান চলবে মাসের 6 তারিখ পর্যন্ত। নন্দন 1 ও 2 এবং টালিগঞ্জের রাধা স্টুডিওতে তাঁর অভিনীত চলচ্চিত্রের প্রদর্শনী থাকছে প্রতিদিন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সকালে টালিগঞ্জে মহানায়কের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। তিনি বলেন, সারা দেশ আজও গর্ব অনুভব করে প্রবাদ প্রতিমে এই অভিনেতার জন্য। সন্ধ্যায় নন্দন চত্বরে শ্রদ্ধাঞ্জলি পদযাত্রায় অংশগ্রহণের পর একতারা মুক্ত মঞ্চে মহানায়কের জন্মদিন উপলক্ষে কেক কাটার অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ভারত ও বেলজিয়াম দুদেশের মধ্যে সম্পর্ককে আরও গভীর করার লক্ষ্যে প্রতিরক্ষা সহযোগিতা সহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি ও সমঝোতাপত্রে স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার আজ দিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠক করেন। শ্রী মোদী এক বিবৃতিতে বলেছেন, আন্তর্জাতিক পরিস্থিতি প্রতিকূল থাকা সত্ত্বেও দেশ গত ত্রৈমাসিকে 7.8% বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল চলতি অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে দেশের 7.8% জিডিপি বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থাগুলির প্রশংসা করেছেন। খবর শেষ হলো, পরবর্তী খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: শুনলেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত।

0: ইন্দিরা চক্রবর্তীর গাওয়া এই গান কানের সাথেই শেষ হলো রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। এখন আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।
1: গুড ইভিনিং, দিস ইজ আকাশবাণী, আই এম রেণুকা উইথ দ্য ওয়ার্ল্ড নিউজ। The headlines. Prime Minister Narendra Modi and Belgian counterpart Bart De Wever call for stronger strategic partnership. Belgium backs India's fight against terrorism. India and Belgium signed pact on defense cooperation, agree to double bilateral trade in next 5 years and enhance cooperation in fields of semiconductors, critical minerals and advanced technologies. External Affairs Minister Dr. S. Jaishankar calls on Ukrainian President Volodymyr Zelensky. Kyiv welcomes Prime Minister Modi's call to end Russia-Ukraine war. And in badminton, India's ace shuttler Kidambi Srikanth to face Hong Kong's Lee Seok Yui tomorrow in men's singles quarterfinals at China Masters.

15 মিনিটে শুনবেন মর্নিং নিউজ, 8:30 নর্থ ইস্ট নিউজ আকাশবাণী শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 9:10 শুনবেন বিবিধ ভারতীর অনুষ্ঠান, বেলা 11টায় শুনবেন লাইভ ফোন ইন প্রোগ্রাম সুরের বেলা, 12:05 শুনবেন অতুল প্রসাদের গান, 12:30 শুনবেন নজরুল গীতি, 1:00 শুনবেন হিন্দি সংবাদ, 1:05 শুনবেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রমালা, 1:30 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 1:40 শুনবেন বাংলা আধুনিক গান, 2:00 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 2:15 শুনবেন বাংলা ছায়াছবির গান, 2:30 বিবিধ ভারতীর অনুষ্ঠান, 2:00 হিন্দি সংবাদ এবং 3:05 ইংরেজি সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 6:00 শুনবেন ঘর গৃহস্থের অনুষ্ঠান, 6:30 শুনবেন কিষাণবাণী, 7:00 কক বরক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:35 শুনবেন দিল্লি কেন্দ্রে সরি কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:45 ও 7:55 কক বরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 8:30 শুনবেন গোলমহর, 9:00 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 9:15 শুনবেন মিশ্র গানের অনুষ্ঠান, 9:30 শুনবেন শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, 10:00 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, 10:10 শুনবেন কাওয়ালি, 10:20 শুনবেন ইংরেজি বিশ্ব সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। আমাদের এই অনুষ্ঠানের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় 10:33 হয়ে 25 সেকেন্ড। শুভরাত্রি, জয় হিন্দ।